0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ.
2: نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلاوات كيتو سورة الحجر 29 থেকে 33 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন আমি তাকে অর্থাৎ আদমকে পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করব এবং তার মধ্যে আমার সৃষ্ট রূহ সঞ্চার করব, তখন তোমরা তার সম্মানে সিজদায় নত হয়ে পড়বে। তখন সকল ফেরেশতা এক সঙ্গে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। মহান আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমার কি হল যে তুমি সিজদাকারীদের সঙ্গে সিজদা করলে না? ইবলিস বলল, আপনি মানুষকে শুকনো ঠনঠনে মাটি থেকে পরিবর্তিত কালো কাদা দিয়ে সৃষ্টি করেছেন, তাকে আমি সিজদা করব না।
3: বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় তাওবার গুরুত্ব, বলছেন মুফতি নিসারউদ্দিন।
4: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তাওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। এই তাওবা ও ইস্তিগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন, মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে মুত্তাকীদের গুণাবলী বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামূ আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? সম্মানিত শ্রোতামণ্ডলী, তাওবা ও ইস্তিগফার নবীদের একটি সুন্নাত। নবী রাসূলগণ নিজেরা যেমন আপন রবের কাছে তাওবা ও ইস্তিগফার করেছেন, উম্মতকেও তাওবা ও ইস্তিগফার করতে আদেশ করেছেন, তাওবা ইস্তিগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের তাওবা ইস্তিগফার ও উম্মতের তাওবা ইস্তিগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ নবী রাসূলগণ মাসুম ও নিষ্পাপ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন, কিন্তু তাদের উম্মত তো মাসুম ও নিষ্পাপ নয়। তাই নবীগণের তাওবা ইস্তিগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য, আর উম্মতের তাওবা ও ইস্তিগফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে। হযরত আদম আলাইহিস সালাত

0: অবস্থাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাম তাওবা ও ইস্তিগফার করেছিলেন। তিনি বলেন, রব্বি ফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়া লিমান দখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আপনি আমাকে আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ইমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নরনারীদেরকে ক্ষমা করুন, আপনি জালেমদের ধ্বংসই বৃদ্ধি করুন। একইভাবে হযরত মূসা আলাইহিস সালাম তিনিও তাওবা ও ইস্তিগফার করেছেন। আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফরলাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাহ। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি দিনে 100 বার তাওবা করি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2702। তাওবা ও ইস্তিগফার মুমিনকে আল্লাহ তাআলার ক্ষমা ও দয়া লাভে সাহায্য করে। আর এই তাওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে। এক নম্বর হলো, আইয়ুকলা আনিল মাসিয়াহ, গুনাহ থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর হলো, আইয়াজহামা লা ইয়াউদ ফিহা, এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই গুনাহটা আর কখনোই করা যাবে না। তৃতীয় নম্বর হলো, আন্নাদামা, অনুশোচনা, অর্থাৎ নিজের মধ্যে লজ্জা থাকতে হবে, একটা অনুশোচনা থাকতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী প্রকৃত পক্ষে আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল তাওবার গুরুত্ব, বললেন মুফতি নিসারউদ্দিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন দানিয়েল টিপন সরকার।
2: সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সকালে পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে যাচ্ছি। কথাগুলি লেখা আছে মতিলিখিত সুসমাচার আট অধ্যায় পাঁচ থেকে দশ পদে। আর তিনি কফরনহমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়াছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়ে তাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আমার সেনাগণ আমার অধীন, আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যজনকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করিতে বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিকে কহিলেন, আমি তোমাদিকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। যে অংশটি আজকে আমি পাঠ করেছি, অংশের মধ্যে দুটি বিষয় মানবীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন ঈশ্বর সদাভাবে বাক্যের মধ্য দিয়ে। বিশেষ করে বিশ্বাস এবং নম্রতা খ্রিস্টীয় জীবনের একটি আধ্যাত্মিক বৈশিষ্ট্য। যে লোকের বিশ্বাস থাকে তিনি বিশ্বাসের মধ্য দিয়ে অনেক কিছু লাভ করতে পারেন। প্রভু যীশু খ্রিস্টের কাছে একজন শতপতি এসেছিলেন, তিনি সেনাপতি, এবং তিনি তার দাসকে সুস্থ করতে যীশুর নিকট তাদের ঘরের প্রাচীনদের পাঠিয়ে দিয়েছিলেন যেন তারা যীশুকে নিয়ে আসেন এবং তিনি প্রার্থনা করলে যেন সে সুস্থ হয়। আর এই কথা শোনার পরে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি সেই বাড়িতে যাবার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, পথের মধ্যে তিনি সেই দাস অর্থাৎ শতপতি তিনি লোক পাঠিয়ে বলেন যে প্রভু, আপনি আমার গৃহে আসবেন না, কারণ আমি এমন যোগ্য লোক নই যে আপনি আমার ছাদের নিচে আসেন। এই শতপতি তার ব্যক্তিগত জীবনের একটা বিশেষ বিষয় তিনি তুলে ধরেছিলেন। নম্রতা আমাদের মানবীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ, এবং ঈশ্বরীয় জীবনের মধ্যে নম্রতা ছাড়া আমরা কোনো মতে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি না। আমরা যখন ঈশ্বর সদাপ্রভুর কাছে উপস্থিত হই, তখন আমরা যদি নম্র মনে নম্র না করে আমরা প্রভুর সঙ্গে উগ্রভাবে আসি, তাহলে প্রভু তিনি আশীর্বাদ করতে পারেন না। এবং এই শতপতি তার জীবনের এই বিষয়টিকে অত্যন্ত স্পষ্টভাবে তিনি প্রকাশ করে বলেছেন যে আমি যোগ্য নই। আসলে আমরা ঈশ্বরের কাছ থেকে যদি যোগ্যতা নিয়ে উপস্থিত হই, ঈশ্বর আশীর্বাদ করতে পারেন না। কিন্তু নম্রতার সঙ্গে এবং আমরা অযোগ্য পাপী নগণ্য যখন আমরা তার কাছে আসি, তখন তিনি আশীর্বাদ করতে পারেন। দ্বিতীয় বিষয় রয়েছে বিশ্বাস। আর এই শতপতির একটি বিশ্বাস ছিল যে যীশু যদি তিনি আসেন এবং তিনি যদি তার জন্য প্রার্থনা করেন, এবং তাহলে তিনি সম্পূর্ণ সুস্থ হবেন। আর এই বিশ্বাসই তার জীবনকে সুস্থ করেছিল। এবং প্রভু যীশু খ্রিস্ট তার বাড়িতে তিনি যেতে চেয়েছিলেন, বলেছিলেন যে প্রভু, আমি একজন সেনাপতি, আমার দাসেরা তারা আমার বাক্য পালন করে, আপনি যদি কেবলমাত্র বাক্যেই বলেন তাহলে আমার দাস সুস্থ হবে। আর এই কথার দ্বারা সেনাপতি যীশুর উপর যে একটা অগাধ বিশ্বাস ছিল সে বিষয়টি তিনি প্রকাশ করেছিলেন। আর তারপরে তিনি বলেছিলেন, তোমার দাস সুস্থ হলো, আর সেই মুহূর্তে সেই দাসটি সুস্থ হয়েছিল। আজকে আমাদের খ্রিস্ট জীবনের মধ্যে ঠিক তেমনি অবস্থা খুঁজে পাই। আমাদের যদি আশীর্বাদের প্রয়োজন হয়, নম্রতার সঙ্গে আমরা প্রভুর কাছে আসতে পারি। আমাদের যদি প্রভুর আশীর্বাদের প্রয়োজন হয়, আমরা বিশ্বাস সহকারে তার কাছে প্রার্থনা করতে পারি। তিনি বলেছেন, তোমরা যদি যাচনা করো তাহলে তোমাদের দেওয়া যাবে, তোমরা যদি বিশ্বাস করো তাহলে তোমরা পাইবে। আমরা যে যেখানে থাকি না কেন, আসুন আমাদের ব্যক্তিগত জীবনের বিশ্বাস এবং আমাদের ব্যক্তিগত জীবনের নম্রতা নিয়ে আমরা ঈশ্বর সদাপ্রভুর কাছে উপস্থিত হই। তিনি আমাদের তার আশীর্বাদের হস্ত প্রসারিত করবেন এবং আমাদের জীবনের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হবেন। ঈশ্বর তার বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করুন। এই প্রত্যাশা জানিয়ে পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি। আমেন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন সালাউদ্দিন আহমদের কণ্ঠে।
1: শ্রোতা বন্ধুরা, এখন চলছে পুরো দস্তুর বর্ষাকাল, আর বর্ষা এলেই কবিদের মনে এক অনুরণন সৃষ্টি হয় এবং সৃষ্টি হয় কাব্য। রবীন্দ্রনাথের যে ঋতুগুলো সবচেয়ে বেশি পছন্দের তার মধ্যে বর্ষা একটি। আর বর্ষা যখন তখন আসুন, প্রথমেই শুনি রবীন্দ্রনাথের বর্ষা আঙ্গিকের একটি গান।
0: আজি ঝর ঝর মুখর বাদর দিনে শ্যামা আলীর কণ্ঠে।

0: স্টুডিও রেকর্ডিং, যেখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন শামা আলী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আকাশে এখন শ্রাবণের মেঘ, মাঝে মাঝে আকাশ কালো করে বৃষ্টি আসে, আবার হঠাৎ রোদ ঝলমলে সকাল। এমন বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যেই চলছে আমাদের কৃষি কার্যক্রম। ধানের চারা রোপণ, সবজির বীজ বোনা, পুকুরে মাছ চাষ, এই সময় জমে থাকা পানিতে ফসলের যেন ক্ষতি না হয় সেজন্য আমাদের কৃষক ভাই বোনদের নিতে হবে বাড়তি সতর্কতা। তবে চলুন যাওয়া যাক আমার কৃষি পর্বে। আর এই পর্বে আমরা জেনে নেব শ্রাবণ মাসে বৃষ্টি ও কৃষি ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি, যে বিষয়ে আজ আমরা কথা বলবো শ্রাবণের বৃষ্টি এবং কৃষি ক্ষেত্রে এর প্রভাব। আর এই বিষয়ে বলবার জন্য আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ বজলু রশিদ, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে,
1: আপনাকে ধন্যবাদ।
0: আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে, শ্রাবণের বৃষ্টির সাথে কৃষির সম্পর্কটা কি?
1: আসলে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানকার কৃষির উপর আবহাওয়া বিশেষ করে বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব রয়েছে। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানত মৌসুমি ঋতু, এই সময় দেশের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 71% ঘটে থাকে। এই বর্ষার কেন্দ্রীয় মাস হল শ্রাবণ মাস, যা সাধারণত জুলাই মাসের শেষ ভাগ থেকে আগস্টের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত থাকে। শ্রাবণ বাংলা বছরের চতুর্থ মাস, বর্ষাকালের প্রধান সময়। এই মাসে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি হয়, যা বাংলাদেশের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন, সময় ও পরিমাপের পরিবর্তন দেখা যাচ্ছে, যা ফসল উৎপাদনকে খুবই প্রভাবিত করছে।
0: এই পর্যায়ে যে প্রশ্নটি আমি করতে চাই, শ্রাবণ মাসে বৃষ্টিপাতের বৈশিষ্ট্যটা আসলে কি রকম হয়?
1: শ্রাবণ মাসে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য স্বাভাবিক বৃষ্টিপাতের ধরন যে বৈশিষ্ট্য থাকে তা হল দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাবে শ্রাবণ মাসে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়ে থাকে। এই সময় দেশের উত্তর, উত্তর পূর্ব, দক্ষিণ অঞ্চল টানা বৃষ্টি হয়, কখনো কখনো 200-400 মিলিমিটার পর্যন্ত কয়েকদিন বৃষ্টি হয়ে থাকে। পাহাড়ি এলাকার এবং নদীবাহিত অঞ্চলে বৃষ্টিপাত আরো বেশি হয়, যা কখনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। বর্তমান পরিস্থিতি জলবায়ু পরিবর্তন কারণে কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা অসময়ে বৃষ্টি। আগে শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টি হতো, এখন জ্যৈষ্ঠ আষাঢ় ভারী বর্ষণ শুরু হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দেশের কিছু এলাকায় বন্যা, এই সময়ে মৌসুমী বায়ুর দুর্বলতা কখনো মৌসুমী দেরিতে আসে, আবার কখনো দ্রুত চলে যায়, ফলে বৃষ্টিপাতের সময় কমে যাচ্ছে। অতিরিক্ত তাপ এবং আর্দ্রতার কারণে ফসলের রোগ পোকার প্রাদুর্ভাব বাড়ছে।
0: শ্রাবণ মাসের যে বৃষ্টিপাতের গুরুত্বটা আসলে কিরকম?
1: শ্রাবণ মাসে বৃষ্টিপাতের গুরুত্ব অপরিসীম। প্রধানত হচ্ছে আমন ধানের এই সময় সহায়ক হয়। শ্রাবণী বৃষ্টি বীজতল প্রস্তুত, চারা রোপণ, মাটির আর্দ্রতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া অন্যান্য ফসল যেমন পাট, কচু, পান, শাকসবজি ইত্যাদি বর্ষাভিত্তিক ফসলের উপকারে আসে। জলসম্পদ পুকুর, খাল, বিল, নদী, ভূগর্ভস্থ পানিতে পরিপূর্ণ হয়ে যায় মৎস্য উৎপাদন। বৃষ্টিতে মাছের প্রাকৃতিক প্রজনন বাড়ে, যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। ভালো বৃষ্টি ফলে কৃষি উৎপাদন বাড়ে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়।
0: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, শ্রাবণ মাসের বৃষ্টিপাতের নেতিবাচক প্রভাব কি?
1: শ্রাবণ মাসে বৃষ্টিপাত যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি কিছুটা নেতিবাচক প্রভাব রয়েছে। যদি কোনো কারণে অতিরিক্ত বৃষ্টি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা, জলাবদ্ধতা সৃষ্টি হয়, এক্ষেত্রে ফসল নষ্ট হয়, বিশেষ করে ধান ও শাকসবজি। পোকামাকড় রোগ বলে অনেক সময় বেড়ে যায় বৃষ্টির কারণে, বিশেষ করে পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টির কারণে ভূমিধসের মতো ঘটনাও প্রায় ঘটে থাকে।
0: আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, শ্রাবণের ভারী বৃষ্টিপাতে আমাদের করণীয় কি?
1: ভারী বৃষ্টির জন্য আমাদের অনেকগুলো করণীয় রয়েছে। এর মধ্যে হচ্ছে বন্যার পূর্বাভাস অনুসরণ করা, বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দেয় সেগুলো ফলো করা, জলবদ্ধতা ও প্রতিরোধে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা, বিশেষ করে ড্রেন পরিষ্কার রাখুন, ফসল রক্ষার ব্যবস্থা নিন, উচ্চ জমিতে চাষ, জল সহনশীল জাত বেছে নিন, মৎস্য খাতে উৎপাদন অতিরিক্ত পানি বের করার জন্য মাছ সংরক্ষণ করুন, নিরাপদ থাকার জন্য পাহাড়ি এলাকা, ভূমিধস এলাকা এড়িয়ে চলুন। তাই বলা যায় যে বাংলাদেশ শ্রাবণ মাস ভারী বৃষ্টিপাত কৃষি, পরিবেশ ও জনজীবনের জন্য যেমন উপকারী, তেমনি অতিবৃষ্টির ফলে বন্যা, জলবদ্ধতা, ফসলের ক্ষতি ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা যায় মাঝে মাঝে। তাই সময় মতো আবহাওয়া পূর্বাভাস জানা, সঠিক পরিকল্পনা গ্রহণ করা এবং সতর্কতা অবলম্বন করাই এই প্রাকৃতিক পরিস্থিতি সফল নিতে ও ক্ষয়ক্ষতি কমাতে পারে। সচেতনতা ও প্রস্তুতি আমাদের এখানে প্রধান হাতিয়ার।
0: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। শ্রোতা, আজ এ পর্যন্ত, কথা হবে অন্য কোন আয়োজনে।
2: এই যে বাপের বাড়ি চাইলাম সুখ দুঃখের কিছু কথা কইতে, তা না আইসাই তুমি শুরু করলা কাশি দেওয়া।
3: আরে কাশি আসলে আমি কি করুন,
2: ভালো ডাক্তার দেখান দুলাভাই, কিপটা মানুষ, ডাক্তার দেখাইলে টাকা লাগবো তো তাই।
3: যতই ডাক্তার দেখাও বাবু, আমার ওষুধ না খাইলে দুলাভাইয়ের ওই কাশি দমন হইব না।
4: এই যে স্কুল তো না আইসাই শুরু করলি পেশাল, ওই আমরা কি তোর স্কুলের ছাত্র নাকি? হ্যাঁ
3: জি না দুলাভাই, আপনারা এই বাড়ির মেহমান।
2: এই তুই পেশাল বন্ধ করতো মিন্টু, পারলে ওষুধ দে, এই কাশির যন্ত্রণা থেকে আমার বাঁচা।
3: একটু সবর করো বাবু, এখনই দুলাভাই রে আমাদের উঠানের তুলসী গাছের কয়েকটা পাতা রস কইরা মধু দিয়া খাওয়ামো, কাশি বন্ধ হইয়া যাইব।
4: তুলসী পাতার রস খাইলে কাশি বন্ধ হইব?
3: জি দুলাভাই, সামান্য মধু মিশাইয়া তুলসী পাতার এক চামচ রস খাইতে হইব। আয়ুর্বেদিক চিকিৎসা মতে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশাইয়া সাত দিন সকালে এক চামচ করে খাইলে জটিল কাশও একেবারে বিনাশ হইয়া যায়।
2: তুলসী পাতার রস খাইলে তো দুলাভাইর কাশি ভালো হইব?
3: খাওয়াইয়া দেখো বাবু, তুলসী পাতার রস আর মধুর এই ওষুধ কোনো দিনও ফেল মারে না।
4: কস কি? আচ্ছা কদি তুলসীরা কি কি গুণ আছে?
3: তুলসী পাতা শুকাইয়া গুঁড়া কইরা লেবুর রস দিয়া তিন চার দিন খালি পেটে সকালে খাইলে সব রকম জ্বরই সারে দুলাভাই। ম্যালেরিয়া জ্বরে তুলসীর দশ পনেরোটা পাতার রস মধুতে মিশিয়ে খাওয়াইলে জ্বর আর থাকে না। কানের যন্ত্রণা, গুড়া কিমড়ি, দাউদ পাসরাও আধা চামচ লেবুর রস দিয়া তিন চার দিন খাইলে বিনাশ হয়। কাটা ঘাত শুকায় কয়েক ঘন্টায়।
2: তুলসীর এত গুণ!
4: আরে মার তুই কথা শুনতে দাও আসমা,
3: তুলসী পাতার গন্ধ ভারী মিষ্টি আর সুগন্ধি যুক্ত।
4: আসলে তুমি একজন ভালো শিক্ষক।
3: আমি ছাত্র ছাত্রী আর তাগো বাবা আমাদের বাড়ি বাড়ি গিয়া তুলসী গাছ লাগানোর পরামর্শ দেই।
4: সেই জন্যই তো তোমার গ্রামে সর্দি কাশি তো কম মানুষই ভোগে।
3: ঠিকই বলছেন দুলা ভাই।
0: বন্ধুরা, ঠান্ডা কাশি জ্বর কিংবা গায়ের ব্যথায় ভুগছেন না তো? ব্যথা তীব্র হলে শরীরে র্যাশ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, রক্ত পরীক্ষা করুন, সচেতন হন, সুস্থ থাকুন।

0: আদিবাসী ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা পারভীন আহসান মিলি, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
2: বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
2: পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন। পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমিধস থেকে বাঁচুন। মনে রাখবেন, ভূমিধসে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমিধস বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, 18ই শ্রাবণ, 18ই সফর, 2রা আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিন দিনের সফল সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সরকার ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে চালু করা হবে আরও একজোড়া নতুন ট্রেন, জানালেন রেলপথ প্রতিমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্পোরেশন অর্গানাইজেশনে প্রাথমিক পর্যবেক্ষক হিসেবে যোগ দিল বাংলাদেশ। দক্ষিণ পেরুতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 13। এবং ডারবানে অনুষ্ঠিত 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হারল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের প্রথম বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সফর শেষে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে একথা জানায়। দূতাবাস আরও জানায়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে। সফরকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সার্জিও গোর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে গোদামজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। দুই পক্ষ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC-র মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA-র সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে। এই কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা Level 3 থেকে Level 2-এ নামিয়ে এনেছে। কক্সবাজার সফরকালে তিনি 1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সার্জিও গোর বলেন, এজন্য আসিয়ান, প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের আসন্ন সভাপতিত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীন বা ভারতের সম্পর্ক নিয়ে কোন আলোচনা হয়নি। তিনি আরো বলেন, মিয়ানমারে মানবিক করিডোর স্থাপনের কোন প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে এমন খবরও সঠিক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4-5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। বিনিয়োগ সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই ব্যবসায়িক প্রতিনিধিদল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা এবং বেসরকারি খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান মাহদি আমিন। তিনি বলেন, বৈঠকে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহদি আমিন বলেন, বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘমেয়াদী ঘাটতি নিরসন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর ও শুল্ক সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জটিলতা দূর করার তাগিদ দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন। মাহদি আমিন বলেন, আমদানি রপ্তানি বাণিজ্য আরও দ্রুত ও সহজ করতে ব্যবসায়ী সমাজের প্রস্তাবের ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং ঢাকা বিমানবন্দর সহ অন্যান্য বন্দরে বাণিজ্যিক ব্যবস্থাপনা সচল রাখতে সপ্তাহের 7 দিনেই 24 ঘণ্টা সেবা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত নির্দেশ দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ করার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিশেষ হুঁশিয়ারি দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের কল্যাণে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বব্যাপী শান্তির যে সংকট চলছে তার সমাধানে চিন্তাশীল মানুষদের জন্য একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গতকাল রাজধানীর মহাখালীর ডিওএইচএসে আয়োজিত রিমেম্বারিং জুলাই 2024 রিমেম্বারিং দেয়ার স্যাক্রিফাইস ইন্সপায়ারিং আওয়ার ফিউচার শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল দর্শন একই সুতায় গাঁথা। গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরে সাইমা জেরিন রচিত জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুচোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের বর্তমান প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবারে জুলাই ২৪ গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরা রাজপথে বুলেটের আঘাতে থমকে গিয়েছিল অনেক স্বপ্ন। রামপুরার পুলিশের গুলিতে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লা আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় স্মৃতির ক্ষতচিহ্ন। স্বৈরাচারের পতন এবং 2026 নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বাকি বিল্লার সেই ত্যাগের গল্প নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
1: 2024 রক্ত ঝরা জুলাই রামপুরার উত্তাল রাজপথে নেমেছিল একদল স্বপ্নবাজ তরুণ। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দেওয়া সেই ভিড়েই থমকে গিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লার জীবন। সেদিন কি ঘটেছিল তার সাথে বলছিলেন পুলিশের গুলিতে আহত বাকি বিল্লা।
2: আনুমানিক 11টা ওই সময় আমার চোখে দেখা 4 জন মারা যায় এবং 10-12 জন আহত হয়। এটা দেখে আমাদের ক্ষোভ আরো বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি। যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয়। বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায়। আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে যেতে দেখি। আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি, একটা পথ শিশু ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে, এই হাতটা ছিঁড়ে প্রায় 5-7 ফিট দূরে চলে যায়। ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে, কারো কোমরে, কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায়। আর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। তখন আমার হাতে আমি গুলিবিদ্ধ, আমি ছেলেটাকে হচ্ছে পড়ে যেতে দেখি কিন্তু ওই অবস্থাতেই মারা গেল। আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দিয়ে হচ্ছে যে আরেকটা গুলি করা হয়, আমি মাটিতে পড়ে যাই।
1: পঞ্জিকার পাতা উল্টে ক্যালেন্ডারে আজ 2026, স্বৈরাচারের পতন ঘটেছে, জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ। কিন্তু বাকি বিল্লার শরীরে আজও রয়ে গেছে সেই স্বৈরাচারী বুলেটের চিহ্ন। সেই ক্ষতে কেবল এক বেদনার ইতিহাস নয়, তা এক শৃঙ্খল মুক্তির জীবন্ত সনদ।
2: একটা সময় হচ্ছে যে আমাকে ঢাকা মেডিকেল থেকে অপারেশনের একটা ডেট দেয়, আমরা হচ্ছে 7 দিন পরে আবার ঢাকা মেডিকেলে যাই। তখন তারা বলে যে ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা হবে না, তারপর আমরা সেখান থেকে চলে আসি। এরপরে আমার এই অপারেশনটা অতি গোপনীয়তার সাথে ডাক্তার আমানতুল্লাহ আমান স্যার উনি এটা অতি গোপনীয়তার সাথে এই অপারেশনটা করেন।
1: বাকি বিল্লাদের শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ নতুন ভোরের এক একটি আলোক বর্তিকা। যাদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশ সেই বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশের ইতিহাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ শব্দের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি গতকাল কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে ও টিকিটের চাপও কিছুটা হ্রাস পাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইকো এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে চীনের সাংহাই ভিত্তিক এই সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসের 16 তারিখ সাংহাইয়ে 29টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য চালু থাকা মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ $15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের পর্যালোচনায় কর্মসূচিটি ভিসা শর্ত প্রতিপালন নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হয়েছে, ফলে এটি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং সেদিন থেকেই নতুন বিধিমালা কার্যকর হবে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 13 জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানায়, গতকাল বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বিখ্যাত নাজগা লাইন্স প্রত্নতত্ত্ব এলাকার উপর দিয়ে উঠছিল এবং এ সময় এটিতে 2 পাইলট ও 11 জন যাত্রী ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি এবং নিহতের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, বিমানটি ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হওয়ার কারণে কেউ জীবিত নেই। উদ্ধারকারী দল শেষ খবর পাওয়া পর্যন্ত 4 মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে আরাকচি বলেন, তেহরান যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার অনুমতি না দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। খেলার খবর। ক্রিকেট। ডারবানে 3 সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতকাল প্রথমে ব্যাট করে 49.3 ওভার ব্যাট করে 256 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে 40 ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল 191 রান করে, ফলে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:28 এবং সূর্য অস্ত যাবে 6:41। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্বাক্য যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের 25 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। 3 সফল শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গট। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের

ডারবানে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হারল বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জরায়ুমুখী ক্যান্সার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মহিলাদের মৃত্যুর অন্যতম কারণ। বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মহিলাদের শতকরা 30 ভাগই হচ্ছেন জরায়ুমুখের ক্যান্সারের শিকার। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় করণীয় নিয়ে। বিষয়টি নিয়ে বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার সাবিকুন নাহার। জানতে চাইব যে জরায়ুমুখের ক্যান্সার বলতে আমরা আসলে কি বুঝি?
2: জরায়ুর মুখের ক্যান্সার বলতে আমরা বুঝি যে জরায়ুর মুখের মধ্যে যে ক্যান্সারটা হয় সেটাকে আমরা জরায়ুর মুখের ক্যান্সার বলি।
1: জরায়ুর মুখের ক্যান্সারের কি ধরনের লক্ষণ নিয়ে প্রকাশ পায়?
2: জরায়ুর মুখের ক্যান্সারের মধ্যে অনেকগুলো লক্ষণই আসে পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসেন। প্রথম দিকে সাধারণত তেমন কোনো লক্ষণ থাকে না, আস্তে আস্তে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। তার মধ্যে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাব যায় প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে যা ময়লা ময়লা কালার হয়, তারপরে দুর্গন্ধযুক্ত স্রাব যায়। আবার অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন, আমি আমার স্বামীর সাথে সহবাস করলে রক্ত যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এছাড়া যদি ক্যান্সার অনেকটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে জরায়ুর সামনের দিকে আমাদের প্রস্রাবের থলি থাকে, সেক্ষেত্রে প্রস্রাবের থলির সাথে যা ইনভেশন হয়ে যেয়ে অনেক সময় ফুটো হয়ে যেতে পারে, সেখানে ইউরিন মানে প্রস্রাব লিক করতে পারে। পিছনের দিকে হলে অনেক সময় রক্তযুক্ত পায়খানা যেতে পারে অথবা কনস্টিপেশন হতে পারে। এছাড়া অন্যান্য শরীরে ছড়ায় গেলে সেগুলোর সিমটমও দেখা যেতে পারে। প্রথম দিকে সাধারণত সাদা স্রাব যায় এবং ময়লা ময়লা স্রাব যায়, এরপরে হচ্ছে রক্ত যায় স্বামীর সাথে মেলামেশা করলে। এটা হচ্ছে সবচেয়ে প্রধান এবং প্রথম লক্ষণ।
1: জরায়ুমুখের ক্যান্সারের ক্যান্সার পূর্ব অবস্থা বলতে আসলে কি বোঝায়?
2: খুবই প্রাসঙ্গিক এবং ভালো একটা কোশ্চেন। জরায়ুমুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ আমরা অনেক সময় পেয়ে থাকি, সেটাকে আমরা বলি CIN, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। এটা একটা হচ্ছে প্রিভেন্টিভ কন্ডিশন। আমরা যদি এই সময় জরায়ুমুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ ডায়াগনোসিস করতে পারি এবং এর চিকিৎসা দিতে পারলে আমরা জরায়ুমুখের ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারবো, মানে প্রতিরোধ করতে পারবো। সাধারণত জরায়ুমুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ ধরা পড়লে 15-20 বছর লাগে পরিপূর্ণ ক্যান্সার হতে। খুবই গুরুত্বপূর্ণ একটা
1: কাজে এটা তো খুবই একটা আমাদের জন্য সুযোগ যে এই সময় যদি আমরা ডায়াগনোসিসটা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ক্যান্সারের নিরাময় করা যায়।
2: সরকার যা চাচ্ছেন মানে এই অবস্থায় যদি আমরা ডায়াগনোসিস করতে পারি এবং চিকিৎসা দিতে পারি 80% থেকে 90% পেশেন্ট কিওর হয়ে যায়।
1: কাদের সাধারণত জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
2: সাধারণত আমরা যা দেখি জরায়ুমুখের ক্যান্সার হয় হচ্ছে উন্নয়নশীল দেশে, হ্যাঁ, যেমন আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ ভারত পাকিস্তান। কার এদের হচ্ছে দেখা যায় আর্লি এজ মানে অল্প বয়সে বিয়ে হয়, অল্প বয়সে বাচ্চা হয়, ঘন ঘন বাচ্চা হয়, পার্সোনাল হাইজিন মানে মেনটেন করতে পারে না, যাদের সেক্সুয়াল বিহেভিয়ার থাকে, যাদের হাজবেন্ডের প্রথম ওয়াইফ এই ক্যান্সারে মারা গেছে, তাদেরকে এই রিস্ক গুলো হওয়ার চান্স বেশি। এবং আমরা বলি একটা ইনফেকশন আছে, একটা ভাইরাল ইনফেকশন, HPV ভাইরাস ইনফেকশন, এটা হলে 99% ক্ষেত্রে, সাধারণত 90% বেশি ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার হওয়ার চান্স থাকে। এটাও এই দেশে কম পাওয়া যায়, এই সাবকন্টিনেন্টে পাওয়া যায়।
1: সাধারণত জরায়ুমুখের ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়?
2: সাধারণত আমরা যদি ক্যান্সার না হয়ে থাকে, পূর্ব লক্ষণ আপনি বলছিলেন, পূর্ব লক্ষণ ডায়াগনোসিস করার জন্য আমরা স্ক্রিনিং করে থাকি। অনেক ধরনের স্ক্রিনিং আছে, তার মধ্যে হচ্ছে বিশ্ববিখ্যাত স্ক্রিনিং হচ্ছে পেপস স্মিয়ার, মানে সেল নিয়ে জলের মুখ থেকে এক ধরনের কোষ নিয়ে পরীক্ষা করা। এছাড়া HPV DNA টেস্টিং একটা ব্যাপার আছে, নতুন সবচেয়ে ভালো ইফেক্টিভ রেজাল্ট সেটা আছে। এছাড়াও আমাদের দেশের মতো লো রিসোর্স কান্ট্রিগুলোর জন্য ভায়া মানে জরায়ুর মুখটাকে দেখে আসা, একটা এক ধরনের অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেখে এসে ওই জরায়ুর মুখের চেঞ্জটা দেখা, এটাও একটা করা যায়।
1: তাৎক্ষণিকভাবে কতদিন পরপর এই টেস্টটা করে ক্যান্সার শনাক্ত
2: যদি স্ক্রিনিং আমরা করতে চাই সেক্ষেত্রে যদি পেপস স্মিয়ার করি আমরা 21 বছর বয়স থেকে শুরু করি, 3 বছর অন্তর অন্তর করি।
1: আর এটাতে কি মানে অবিবাহিত মেয়েদেরও কি করা যায় পরীক্ষা?
2: অবিবাহিত মেয়েদের সাধারণত রিস্ক কম থাকে, কিন্তু যদি এরকম হয় সে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, তার যদি রিস্কি বিহেভিয়ার থাকে সেক্ষেত্রে আমরা 21 বছর থেকে রিকমেন্ডেশন করি। যদি আমরা পেপস করি অথবা ভায়া করি তাহলে 3 বছর পরপর, আর যদি আমরা HPV DNA করি তাহলে 5 বছর পরপর আমরা স্ক্রিনিং করবো।
1: এবারে জানতে চাইবো যে কোথায় কোথায় জ্বরের মুখের ক্যান্সার পরীক্ষা করা হয়।
2: আচ্ছা,
1: আমাদের দেশে
2: হচ্ছে পেপ সিসমিয়ার এবং এইচপিভি ডিএনএ সমস্ত মেডিকেল কলেজগুলোতে হয়, আর ভায়া একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত চলে গেছে। উপজেলা পর্যায়ে করা যায়, জেলা সদর হাসপাতালে তো অবশ্যই
1: মনে হয় বিনামূল্যে
2: সরকারি টেস্ট রিট যে আছে, প্রজেক্ট আছে এটার জন্য। আর যদি ক্যান্সার হয়েই যায় সেক্ষেত্রে বায়োপসি নিতে হয়, মানে জ্বরের মুখ থেকে মাংস নিয়ে মাংসটা পরীক্ষা করা, ওটাকে বলে আমরা বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি, ওটা দিয়ে কনফার্ম করা হয়।
1: আমরা জানি যে ক্যান্সার হয়ে গেলে চিকিৎসা তো আসলে অনেক দীর্ঘমেয়াদী, কি ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়া হয়েছে?
2: আচ্ছা, আমরা সাধারণত চিকিৎসা প্রোটোকলগুলো এরকম করে করা হয়েছে যে যেই স্টেজে আসবে সেটার উপর নির্ভর করবে। আমরা পরীক্ষা করে দেখব তার ক্যান্সারটা কোন পর্যায়ে আছে, অপারেশন করে রিমুভ করা যাবে নাকি তাকে রেডিয়েশন থেরাপি দিতে হবে। সাধারণত যদি আর্লি স্টেজে আসে, মানে অল্প সময়ের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে আমরা জরায়ু কেটে ফেলে দিতে বলি, এবং পাশাপাশি পরবর্তীতে ওখানে অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা থাকলে রেডিওথেরাপি দিতে বলি। আর যদি শুরুতেই ক্যান্সার অনেক জায়গায় ছড়িয়ে যেতে থাকে তখন অপারেশনের কাজ হয় না, তখন আমরা বলি শেক দিয়ে চিকিৎসা, বলে আমরা রেডিওথেরাপি বলি। এছাড়াও কিছু চিকিৎসা আছে সমন্বিত, যেমন কেমোথেরাপি দেওয়া লাগে অনেক সময়, অনেক সময় প্যালিয়েটিভ কেয়ার লাগে, আমরা সমন্বিত চিকিৎসা দিয়ে থাকি। তবে ক্যান্সার হয়ে যাওয়ার চিকিৎসা করার চেয়ে প্রিভেনশন করা যদি যায় তাহলে অনেক বেশি ভালো হয়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে জ্বরের মুখে ক্যান্সার মুক্ত থাকতে হলে আমাদের আসলে কি করণীয় রয়েছে?
2: আচ্ছা, আসলে যেহেতু জ্বরের মুখের ক্যান্সার এত বেশি ছড়াচ্ছে সারা বিশ্বেই, এটা থেকে আমরা খুব সহজেই আসলে মুক্ত থাকতে পারি কিছু নিয়মকানুন যদি আমরা মানি। হ্যাঁ, এটাকে বলে প্রিভেনশন। দুই ধরনের প্রিভেনশন আছে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যে আমরা মেয়েদেরকে আর্লি বিয়ে দিব না, মানে অত তাড়াতাড়ি বিয়ে দিব না, এবং যদি বিয়ে দিই তাকে একটু মেচিউর অবস্থায় বিয়ে দিব। তারপর হচ্ছে তাকে ঘন ঘন বাচ্চা নিতে দিব না, বলবো যে অল্প বাচ্চা নেবে, এবং সে যে তার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এটা বজায় রাখবে। ক্যান্সার প্রিভেনশনের জন্য ভ্যাকসিন পাওয়া যায়, এটা আমরা স্কুল গোয়িং গার্লদের দিতে বলি, আর 9-14 বছর বয়সী মেয়েদের দিতে বলি। এটা দিলে এরপরেও দিতে পারে, তাহলে ক্যান্সার প্রিভেনশন করা যায়। এছাড়া যা আমরা অনেক সময় কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডম ব্যবহার করতে বলি, এটা হলে কি যে সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজগুলো ওগুলো হচ্ছে প্রিভেন্ট করা যায়, এগুলো হচ্ছে প্রিভেন্টিভ। আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, হচ্ছে স্ক্রিনিং করা, মানে জ্বরের মুখে ক্যান্সার আছে কিনা কিংবা পূর্ব লক্ষণ আছে কিনা আগে থেকে ডায়াগনোসিস করে ফেলা, এবং আমি যদি পাই তাহলে চিকিৎসা করে ফেললাম, আমি ক্যান্সার হতেই দিলাম না। সেটা সেই স্ক্রিনের নামগুলো তুমি বললাম এর আগে, ভায়া করা যায়, পেপসিস করা যায়, এইচপিভি ডিএনএ টেস্টিং করা যায়।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই কথা বললাম আজকে জ্বরের মুখের ক্যান্সার সচেতনতাই করণীয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। প্রিয় শ্রোতা, উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিং আনসুম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখী ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরী।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: প্রতি নতুন জীবন খুঁজে পায়। বর্ষার বৃষ্টি মাটি ভিজিয়ে দেয় আর সেই সাথে আমাদের মনকেও প্রশান্তি এনে দেয়।
1: আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো জীবনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে, যেন প্রকৃতির এক অভূতপূর্ব উপহার। বর্ষা দিনে বৃষ্টির সুরে হারিয়ে যায় সমস্ত ক্লান্তি, মন যেন এক নতুন জগতে ভ্রমণ করে।
0: বর্ষার দিনে মেঘের ছায়া আর বৃষ্টির কণা যেন একসাথে মিলে প্রকৃতিকে সাজিয়ে তোলে।
1: বর্ষার মেঘের আড়ালে সূর্যের আলোর খেলা দেখতে খুব ভালো লাগে, সেই আলো ছায়ার খেলা যেন এক মায়াবী দৃশ্য তৈরি করে। বর্ষা মানে কেবল ভিজে যাওয়া নয়, বরং মন ভেজানোর এক অসাধারণ উপলক্ষ, যা আমাদের হৃদয়কে করে তোলে সতেজ।
0: বর্ষার দিনে যখন মেঘের গর্জন শুনি, তখন মনে হয় প্রকৃতি তার নিজস্ব সুরে গান গাইছে। এই সুরে মন হারিয়ে যেতে চায়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমাদের এবারে আয়োজন শ্রাবণকে, অর্থাৎ বর্ষা ঋতুকে নিয়ে। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বৃষ্টি পড়লে অনেক কিছুই বোঝা যায়, কিন্তু কষ্টের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্যটাই আসল। বৃষ্টি হৃদয়ের ভিতরে একটি গ্রহীণ সমুদ্র খোঁজে।
0: বৃষ্টির দিনে প্রকৃতি নতুন করে সৌন্দর্য সাজায়। বৃষ্টির পর সবুজের সমারোহে যেন প্রাণ ফিরে পায়, তেমনি জীবনের ঝড় পার হলে একদম ঠিকই সুখ এসে ধরা দেয়। কবিগুরু তা শ্রাবণের গানে বলেছেন।

0: বর্ষার ঘন কালো মেঘে আকাশ জুড়ে মেঘের অলকানন্দা, শীতল পবনের সঞ্চরণে ভেজা মাটি আর পাতার বুকে টুপটাপ শব্দের নিখুঁত যুগলবন্দির অবারিত পতনের শৈল্পিক নাম বর্ষণ। জলধারা পড়ার সময় আকাশের বর্ণিল ক্যানভাসে চলে মেঘ রুদ্র আর বৃষ্টির ভাঙা গড়া খেলা।
1: আলোতাপের মাঝে মেঘের ঘনঘটা আর ঝুম বৃষ্টির করতালের মোহিনী রূপ বাংলার প্রকৃতিতে সৌন্দর্যের মেলা বসায়, যার রূপবৈচিত্র্য দোলা দেয় কবি চেতনায়।
0: স্নিগ্ধ সজীব আর লাবণ্যময় বর্ষার প্রভাবে প্রকৃতি প্রাণ চঞ্চল প্রবাহে কবিমন ভেতর থেকে আনন্দে গেয়ে যায়। সজল ঘন বাদল বরিশনে বিপুল তব শ্যামল স্নেহে এসো এ জীবনে, এসো হে গিরি চুমি ছায়ার ঘেরা কানন ভূমি, জীবন ছেয়ে এসো তুমি গভীর গর্জনে।
1: ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে, হায় রহি রহি সেই মুখ পড়েছে মনে, বিজুলিতে সেই আঁখি চমিকেছে থাকি থাকে, শিহারত এমনি সে বাহু বাঁধনে। কবি নজরুলের অনেক গানে ধরা দিয়েছে শ্রাবণ মাস, বর্ষার রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে এসব গানে ও সুরে।

0: পাখি বৃষ্টি কাদা মাটি জ্যোৎস্না বজ্রধ্বনি এবং নদীর উথাল পাথাল ঢেউ কাব্যিক ভাষায় রূপ পেয়েছে সাহিত্যিক ভাবনায়। প্রকৃতির এই উপকরণ কখনো কখনো প্রেম বিরহ দার্শনিকতা অর্থদর্শন কিংবা বিপ্লবের প্রতীক হয়ে প্রাণবন্ত হয়েছে সৃষ্টিশীলদের কররেখায়।
1: প্রকৃতি ও মানব হৃদয়ের গভীর ও অতল সম্পর্কের দিকটি প্রথম উন্মোচন করেন কবি কালিদাস। বর্ষার সঙ্গে নরনারী বিরহ বেদনার সম্পর্কের বিষয়টি কাব্যজগতে তিনি প্রথম প্রতিষ্ঠা করেন।
0: বৃষ্টিকে সবাই অনুভব করার ক্ষমতা রাখে না। বেশিরভাগ মানুষ বৃষ্টিতে শুধু শরীর ভেজায়। আর কবিরা বলেন,

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরাসরি এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন চিঠি পাঠাবার ঠিকানা সরসুর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। অনুষ্ঠান উপস্থাপনায় এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু
1: এবং আমি তারিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় বন্ধুরা, সরসুর আজকের এই পর্যন্তই। আগামী পর্বে শোনার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাখলাম। সবার জন্য নিয়মিত শুভকামনা। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর, গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। ভালোবাসার এই নীরব আকুলতায় মিশে আছে হৃদয়ের গভীরতম অনুভব। কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতায় যেমন আছে বিরহের ব্যথা, তেমনি আছে মুগ্ধতার আলো, সৌন্দর্যের আরাধনা আর হৃদয়ের একান্ত নিবেদন। যে কবির কলমে কখনো জেগেছে বিদ্রোহের আগুন, সেই কবির হৃদয়ে আবার ফুটেছে প্রেমের কোমলতম ফুল। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতার প্রতিটি পংক্তি যেন অনুভূতির এক একটি স্নিগ্ধ স্পর্শ, যেখানে মানুষ, প্রেম ও সৌন্দর্য মিলেমিশে একাকার। নজরুল বর্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন চির উন্নত মনসীর অনুষ্ঠানের গাহি সাম্যের গান পর্বে আবৃত্তির সুরে আজ আমরা ছুঁয়ে দেখব নজরুলের সে আবেগময় কাব্য ভুবন, যেখানে হৃদয়ের কথা হয়ে ওঠে সকলের অনুভব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চির উন্নত মমশিরের আজকের পর্ব গাহি সাম্যের গানের আয়োজনে। আসুন কবি।

প্রতিটি নতুন সৃষ্টি যেন জীবনের এক নতুন জাগরণ, প্রতিটি মুক্ত উচ্চারণ যেন ভেঙে দেয় সব জড়তা ও অন্ধকার। সেই চির নবীন প্রাণের উচ্ছ্বাসকে শব্দে, ছন্দে আর শক্তিতে রূপ দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1923 সালে প্রকাশিত তাঁর দোলনচাপা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি সৃষ্টির আনন্দ, মানুষের প্রাণশক্তি এবং মুক্তির চেতনাকে সহজ অথচ শক্তিশালী ভাষায় প্রকাশ করেছে। চার মাত্রার স্বরবৃত্ত ছন্দের প্রাণবন্ত গতিতে কবিতাটি আজও পাঠক শ্রোতার মনে জাগিয়ে তোলে নতুন উদ্দীপনা। এবারে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার অংশবিশেষ। আবৃত্তি করছেন শায়লা আহমেদ।

0: আমি যুগে যুগে আসি, আসি আছি পুন মহাবিপ্লব হেতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের বিদ্রোহ ও জাগরণের দৃপ্ত কণ্ঠস্বর কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি বিদ্রোহী। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই কবিতা 6 জানুয়ারি 1922 সালে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অন্যায়ের বিরুদ্ধে সাহস, সাম্য ও মুক্তির আহ্বান জানানো এই কবিতা আজও মানুষের হৃদয়ে জাগায় অদম্য শক্তি ও আত্মবিশ্বাস। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার পরিবেশনা বিদ্রোহের অগ্নিমন্ত্র, কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর অংশবিশেষ। আবৃত্তি করছেন টিটো মুন্সী।
1: বলবীর বলে উন্নত মমশির, শির নিহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদা রাসর আয়ুষ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর, বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি মাতরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মায়, আমি ধরি চটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর, বলবীর আমি চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল, আমি চল চল চল ঠমুকি ছমুকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দিয়া দে তিন্দুল, আমি চপল চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহি মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর, আমি শাসনে ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত মমশির, আমি চির দুরন্ত দুরিমদ আমি তুর্ত মম প্রাণীর পেয়ালা হ্যাত্তম হায় হ্যাত্তম হরিপুরি মদ, আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে নামে তুরিজ, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্ণিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি সন্ন্যাসী সুরী সৈনিক আমি যুবরাজ, মম রাজ বেশ মান গৈনি আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না তাহারি পরিবেশ, আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইস্তাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানি দণ্ড ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ আমি প্রণত নাগ প্রচণ্ড, আমি খেপ দুর্বাসা বিশ্বামুত্র শিষ্য আমি দামন দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রামগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী।
0: এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ, সম্প্রীতি সাম্য ও মানবতার এই অমর বাণী ধারণ করেই কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন তাঁর কালজয়ী কবিতা মানুষ। জাতীয় কবির বিখ্যাত সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষ কবিতায় তিনি ঘোষণা করেছেন মানুষের শ্রেষ্ঠত্বের কথা। ধর্ম, জাত ও বর্ণের সকল বিভেদ ভুলে মানবতাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করাই এই কবিতার মূল সুর। মানুষ কবিতায় কবি জাত, ধর্ম, বর্ণের সব বিভাজন অতিক্রম করে মানুষকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। তিনি বিশ্বাস করেছেন, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, অসহায়ের পাশে দাঁড়ানো মানবতার সেবাই সবচেয়ে বৃহৎ কর্ম। আয়োজনের সবশেষ পরিবেশনায় শোনাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার দৃপ্তিতে উজ্জ্বল কবিতা মানুষ। অংশবিশেষ আবৃত্তি করছেন উৎপলা ভট্টাচার্য।
2: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নেই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল। স্বপন দেখিয়া কুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি প্রসাদ দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে হাজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হকিল মোল্লা, ভেলা হলি দেখি লাঠা, ভুকা আছো মরে গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করুন প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি।
0: নজরুল আমাদের শিখিয়েছেন শৃঙ্খল ভাঙার সাহস, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি এবং মানুষকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসার মন্ত্র। তিনি আমাদের অদম্য চেতনা, সাম্য ও মানবতার চিরন্তন প্রতীক। নজরুল বর্ষ তাই শুধু একটি উদযাপন নয়, এটি কবির আদর্শ চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার এক মহৎ অঙ্গীকার।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting on the morning of Sunday, the 18th of Shravan, the 18th of Safo, and August the 2nd. The news read by Shams Rahman. First, the headlines. U.S. reaffirms its commitment to deepen strategic and economic ties and continuous support to resolve Rohingya crisis. Executives from 25 leading U.S. firms will visit Bangladesh next week. U.S. President's Special Envoy for South and Central Asia, Sergio Goh, has left Dhaka, concluding his successful three-day visit to Bangladesh. Government-business collaboration can bring positive economic change in 4 to 5 years, says Prime Minister. Information and Broadcasting Minister urges all to engage in nation-building, avoiding conspiracies. Dhaka-Cox's Bazar route will get another pair of trains this month, informs State Minister for Railways. Bangladesh joins global AI body as observer. At least 13 people have been killed after a small plane crashed in southern Peru. And host South Africa women's emerging team beat Bangladesh by 65 runs in second one-day match of three-match series in Durban. Now details. U.S. Special Envoy for South and Central Asia, Ambassador Sergio Goh, has concluded his three-day Made in Bangladesh visit, conveying Washington's commitment to deepen strategic and economic ties and continued support to resolve the Rohingya crisis. The U.S. Embassy in Dhaka said this yesterday in a statement issued after Sergio Goh concluded his visit from July 13th to August 1st. The embassy also said the visit highlighted the breadth and depth of the Bangladesh-U.S. relationship. The tour featured his meetings with Prime Minister Tariq Rahman and Foreign Minister Dr. Khalilur Rahman, alongside a visit to the Rohingya camp in Cox's Bazar, highlighting the broadening scope of Bangladesh-U.S. engagement. During the call-on with the Prime Minister at the Prime Minister's office yesterday, Sergio Goh discussed bilateral relations, trade investment, regional cooperation, and other issues of mutual interest. Following the meeting, the U.S. Special Envoy said, strengthening economic cooperation and a broader partnership with Bangladesh remained a priority for Washington. At that time, Tariq Rahman sought continued U.S. investment in Bangladesh, particularly in warehousing, soybean, cotton, wheat, and the information technology sector, saying such investments would help build a stronger and more competitive supply chain. They also discussed expanding cooperation through the U.S. International Development Finance Corporation, DFC. The meeting further discussed expanding cooperation with the U.S. Food and Drug Administration, FDA. Sergio Goh praised Tariq Rahman's leadership, saying stability was returning to Bangladesh and the U.S. decided to lower its travel advisory for Bangladesh from level 3 to level 2. He praised Bangladesh for hosting more than 1 million forcibly displaced Myanmar nationals and continuing humanitarian assistance. During his Cox's Bazar visit, he said the U.S. has supported this camp and urges partners around the world to increase their contribution. The ambassador stressed the need for a swift, sustainable and political solution to the Rohingya crisis through coordinated efforts involving ASEAN, neighboring countries and other stakeholders. The Prime Minister expressed gratitude to Washington for providing more than half of the international humanitarian assistance for the Rohingyas. Earlier on Thursday, Goh held talks with Foreign Minister Dr. Khalilur Rahman. Dr. Khalilur Rahman said they had a very productive discussion. Prime Minister Tariq Rahman has said joint efforts by the government and the business community could bring positive changes to the country's economy within the next 4 to 5 years. He made the remarks after a view exchange meeting with private sector entrepreneurs at his office at the Chittagong in the capital yesterday. The Bangladesh Investment Development Authority, BIDA, organized the meeting. Following the meeting between Prime Minister Tariq Rahman and U.S. President's Special Envoy for South and Central Asia, Sergio Goh, Prime Minister's advisor Mahdi Amin briefed the newsmen outside the Prime Minister's office at Tejgaon in the capital yesterday. He said around 45 senior executives from 25 leading US companies are scheduled to visit Bangladesh by the end of next week to explore investment opportunities and further strengthen Bangladesh-US economic relations. Mahdi Amin said the business delegation will hold a series of meetings with officials of different ministries and government agencies and is also expected to meet Prime Minister Tariq Rahman. Mahdi Amin also said Prime Minister Tariq Rahman also held an important meeting with leading entrepreneurs and industrialists from Bangladesh's business community. Information and Broadcasting Minister Johiruddin Shopon has urged all to refrain from creating instability and engaging in conspiracies on the streets following the fall of fascism and the formation of the elected government, and instead devote themselves to nation building. He made the call while addressing a photo exhibition and discussion titled 15 Years of Fascism and the Mass Uprising of 2024 at the Jatiyo Press Club in the capital yesterday. Johiruddin Shopon said there is no longer any scope for political confusion. The primary task now is nation building. Meanwhile, the Information and Broadcasting Minister, while addressing at the unveiling ceremony of the book titled July Andolan Ebong Gulibiddho Dui Chokh, yesterday said former Prime Minister Begum Khaleda Zia has become a symbol of leadership and democracy for her unmatched sacrifice and contribution to establish the country's people's rights. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said the party's National Standing Committee entrusted its chairman and Prime Minister Tariq Rahman with the responsibility to nominate the party's candidate for the presidential election. He came up with the development after a meeting of the party's National Standing Committee at the BNP chairperson's political office at Gulshan yesterday. The BNP Secretary General said the meeting held extensive discussions on the country's overall political situation as well as local government elections and matters related to the party. This is Bangladesh Betar giving you the news. State Minister for Railways Habibur Rashid said a new pair of intercity trains will be launched on the Dhaka Cox's Bazar route later this month to meet growing passenger demand and ease ticket shortages. He informed this during his visit to the Cox's Bazar iconic railway station yesterday. The state minister expressed hope that the new train pair would significantly reduce passenger suffering, ease ticket pressure, and ensure a more comfortable, convenient, and timely journey on the route. Bangladesh has decided to join the World Artificial Intelligence Cooperation Organization, WAICO, initially as an observer. The Ministry of Foreign Affairs informed this yesterday. WAICO is an intergovernmental organization which was formed on July the 16th, 2026. At least 13 people have been killed after a small plane crashed in southern Peru. Police say the aircraft was carrying 11 passengers and two pilots when it went down yesterday while flying over the famous Nazca Lines archaeological site. The cause of the crash has not yet been determined, and the identities of those on board have not been released. Police says there were no survivors because of the severity of the crash. Rescue teams have recovered four bodies so far. Cricket and host South Africa Women's Emerging Team beat Bangladesh Women's Emerging Team by 65 runs in the second one-day match of the three-match series in Durban yesterday. Batting first, South Africa were bowled out for 256 runs in 49.3 overs. In reply, Bangladesh Women's Emerging Team were all out for 191 runs in 40.1 overs. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rampur, Mamshing and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. U.S. reaffirms its commitment to deepen strategic and economic ties and continues support to resolve Rohingya crisis. Executives from 25 leading U.S. firms will visit Bangladesh next week. U.S. President's Special Envoy for South and Central Asia, Sergio Goh, has left Dhaka, concluding his successful three-day visit to Bangladesh. Government-business collaboration can bring positive economic change in 4 to 5 years, says Prime Minister. Information and Broadcasting Minister urges all to engage in nation-building, avoiding conspiracies. Dhaka-Cox's Bazar route will get another pair of trains this month, informed State Minister for Railways. Bangladesh joins global AI body as observer. At least 13 people have been killed after a small plane crashed in southern Peru. And host South Africa women's emerging team beat Bangladesh by 65 runs in second one-day match of three-match series in Durban. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওখান তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: ওই তো সেই সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হইতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে না, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দন ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
4: যে যাই করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারে কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আসছি, নিম পাতা সেচ্চা।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে যাও ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। মানে ছয় মাস থেকে দশ বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছা দিতে বাবা।
2: হ্যাঁ
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শানা সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সমস্বরে গর্জে ওঠার নামই তো জুলাই গণ অভ্যুত্থান। জুলাই শুধুমাত্র একটি প্রচলিত মাসের নামই নয়, এটি আমাদের চেতনায় জাগরুক একটি মাস এবং নব উত্থানের সময়। দেশ এবং দেশের মানুষের কল্যাণে এদেশের মানুষ কতটা আত্মনিবেদিত হতে পারে, ভেদাভেদ ভুলে দাঁড়াতে পারে নিশ্চিত মৃত্যুর সামনে, তার উৎকৃষ্ট উদাহরণই হল আমাদের ইতিহাসের এক বর্ণিল আলোক ছটা জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত জনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান এর আজকের পর্ব।

0: জুলা গণঅভ্যুত্থানের শুরু থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। 2024-এর 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেয়াকালীন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হন। মৃত্যুর মাত্র একদিন আগে নিজ ফেসবুকে তিনি লিখেছিলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। এর ঠিক 16 ঘন্টা পরেই শহীদ হলেন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ। ওয়াসিমের এমন অসময়ে চলে যাওয়া তার পুরো পরিবারকে ঢেকে দিয়েছে শোকের চাদরে। শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমের স্মৃতিচারণে এখন শুনব শহীদ ওয়াসিম আকরাম সম্পর্কে।
1: তাকে বাড়ির আসার কথা, আব্বা আমার বাড়ি যাবো একটু কাটু, অল্প করে আমার খরচের টাকা দিয়ে, আমি ছেলের অল্প করে খরচের টাকা দিয়েছি। 16 তারিখ আমি ছেলের কাছে জানতে চাইছি যে আমার ছেলে টাকা গুলো পাইছিনি, সে টাকা গুলো পাইছেন যখন মোবাইল 3-4 বার যখন মারছি মোবাইলটা কেউ রিসিভ করে নাই। আর 10-15 মিনিট পরে আর একটা ছেলে কল করে করেছে যে আপনি আকরাম ভাইয়ের কি হন, আমি বলছি যে আকরাম ভাইয়ের আমি বাবা, তো আপনি হয়তো তাড়াতাড়ি এখানে সিডাং মেডিকেলে চলে আসেন, আন্দোলনে গুলি খাইছে, আমরা সিডাং মেডিকেলে নিয়েছি আপনাদের বাড়ির লোকজন আসতে বলেন। কিছু দিলেন না, আমি বাড়িতে কল করলাম, আঠা কাছে আমাদের আত্মীয় স্বজন ছিল সিডাং, এদেরকে কল করছি, কল করার পরে জানতে ফেললাম যে হয়তো আবার 2-3 মিনিট পরে আবার যখন কল করছি এরা বলছে তো ডেড বডি, ডেড বডি বলছে, তখন আমি বসা ছিলাম, বসা তো আমি ফুরিয়ে গেছি। আর বাদে আসলে বাদে আরো যতগুলো ছেলে মারা সবার বিচার আমি চাই, শুধু আমার ছেলের জন্য না, আমার ছেলে চলে গেছে গিয়েছে, আর অনেক ছেলে চলে গেছে।

0: ও গান শুধু উৎসাহ উদ্দীপনাই নয়, একই সঙ্গে দ্রোহী চেতনায় সত্য প্রতিষ্ঠায় সাহসী করে তুলেছিল সবাইকে। তেমনি একটি কবিতা ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। এবারে আবৃত্তিকার টিটু মুন্সির উচ্চারণে শুনব সেই বিদ্রোহী কবিতার আবৃত্তি।
1: শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসল আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী, বলো বীর চির উন্নত মম শির, আমি চিরকৃত্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মায়, আমি ধরি জটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রীর, বল বীর চির উন্নত মামসী, আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল, আমি চল চঞ্চল ঢমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গিয়া দেই তিন্দোল, আমি চপলা চপলি হিন্দুল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে কলাকলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর, বল বীর চির উন্নত মমশী।
0: জুলাই আন্দোলনে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উদ্দীপনামূলক এবং দেশাত্মবোধক গানের কথা শুন আমাদের সাহস জুগিয়েছিল

আবারও বলি, জুলাই শুধু একটি মাসের নামই নয়, জুলাই আমাদের স্মৃতিতে এবং মননে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের উদ্গীরণ, চোখের সামনে মেলে ধরেছে ন্যায্য ও বৈষম্যহীন জীবনের আহ্বান। আসুন জুলাইয়ের চেতনায় শুদ্ধতায় ভরে রাখি নিজেদের জীবন।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শানা সুলতানা এবং উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসুন সেই জুলাইয়ের সূত্র ধরে আমরা শুনি জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও সহশিল্পী বৃন্দ, গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থানের গান।
1: বাংলাদেশ পিতা ঢাকা, শুরু হচ্ছে মহানগর, ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান।

0: স্বপ্ন জাগে রক্ত জগে তারি রঙে লিপ্ত আসমান, বজ্র হাকে আগস্ট চলে ইতিহাস করে নির্মাণ, স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে যায় বিদ্রোহ করে প্রাণ, জনতার মিছিল যেন বজ্র কণ্ঠে বেজে ওঠা গান,
1: ছাত্র জনতার কণ্ঠরসে কাঁপে শাসকের প্রাসাদ, বুকে সাহস ভাঙে ভয় নয় কোনো সংশয় বিবাদ, বলে যাই জুলাই ৩৬ আজ এক সাহসের নাম।
0: আবার ফিরে এসেছে আগস্ট মাস, আজ স্মরণে আসে ২০২৪ সালের আগস্ট মাসটি ছিল এসেছিল একটি বিশেষ রূপে। জুলাই মাস ৩১ দিনের হলেও ক্যালেন্ডারের পাতায় সেবা সীমাবদ্ধ থাকেনি, আগস্ট মাস এসেছিল আরও ৫ দিন পর। জুলাই মাস প্রলম্বিত হয়ে রূপ নিয়েছিল জুলাই ৩৬ দিনে, সেই আগস্ট মাসে গণ আন্দোলনে যেন জোয়ার নেমেছিল।
1: আগস্ট মাস শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যোগ দিয়ে এটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যায়। প্রতিদিন প্রতিক্ষণে তা এগিয়ে গেছে আরও একদিন করে। যে বিপ্লবটি শিক্ষার্থীদের মধ্য থেকে শুরু হলেও পর্যায়ক্রমে সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। সব ধর্মের, সব বর্ণের, সব পেশার, সব লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তি এই বিপ্লবটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে তুলেছিল।
0: শহীদ, প্রতিবাদ, প্রতিরোধ সবকিছু মিলিয়ে সেদিন জনগণ জানিয়ে দেয় জুলাই এখনো শেষ হয়নি, আগস্ট মাস আসবে না যতক্ষণ না বিজয় আসে। ২০২৪ আগস্ট মাসে লেখা হয়েছিল বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নতুন অধ্যায়, যে আন্দোলনে স্থায়িত্বকাল ছিল এক মাসের মতো, অথচ অনেক বেশি রক্তাক্ত। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এত রক্তক্ষয়ী বিপ্লব আর দেখা যায়নি, যা এ বিপ্লবকে আর সব বিপ্লব থেকে ইতিহাসে ব্যতিক্রম হিসেবে জায়গা দিয়েছে।
1: হ্যাঁ বন্ধুরা, রক্তাক্ত সেই আন্দোলনের মধ্য দিয়ে ৫ই আগস্ট ২০২৪ সাল হয়ে উঠেছিল স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত। আর সেই সব প্রতিবাদের দিনের কথা স্মরণে রেখে চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের অঙ্গনে।
0: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই প্রাঙ্গণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি রানী বালা
1: এবং আমি মোহাম্মদ মুসলিমিয়া।
0: শুভেচ্ছা সকলকে।

0: আজ রবিবার, 18ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 2রা আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 18ই সফর, 1448 হিজরি বর্ষাকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন। শুভ জন্মদিন।
0: মহানগরের প্রিয় শ্রোতা, আজ 2রা আগস্ট। 2024 সালের 2রা আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের এক অগ্নিস্নাত দিন। এই দিনটি যেন বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাসের বিস্ফোরণ, কোটি জনতার প্রতিজ্ঞার বাস্তবায়ন আর অন্যায় অবিচারের দীর্ঘ অন্ধকারে এক সাহসী সকালের সূচনা।
1: আজকের এই দিনে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদী হত্যার প্রতিবাদ অব্যাহত রেখেছিল। সেদিন হাজার হাজার মানুষ বিচারের জন্য মিছিলে যোগ দেয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা আগামী দিনের জন্য দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি রাখে এবং 4রা আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়।
0: আজকের এই দিনে রাজধানীসহ অন্যত্র ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মী ও পুলিশের হামলায় আরও 2 জন বিক্ষোভকারী নিহত হন এবং এই দিনে ফ্যাসিবাদী সরকার আবারও 7 ঘণ্টার জন্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে রাখে।
1: এদিন সকালে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন সড়কে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ সহ 3 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণহত্যা নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। শিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করেন।
0: এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহযাত্রায় কয়েক হাজার মানুষ যোগ দেন। যাত্রাটি রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
1: আজকের এই দিনে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ 2024 সালের জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।

0: হ্যাঁ বন্ধুরা, এই আন্দোলনে ছাত্র জনতা সবাই একত্র হয়েছিল। স্বৈরাচারী সরকারের পতন ছিল দেশের মানুষের বড় একটি অর্জন। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। চলুন আগস্ট মাসের গণ অভ্যুত্থানের সেই সব ঝঞ্ঝাময় দিনের কথা স্মরণে রেখে এখন আমরা চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা। রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী।
0: আছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। আর সময় থাকলে শুনবো একটি সিনেমার গান। তো চলো শোনা যাক এক এক করে।
1: আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
2: নারীর জীবন, স্মৃতি ও বাঙালির পরিবর্তনশীল গৃহজীবন নিয়ে চৌকাঠ শিরোনামে সারা জাবিনের একক চিত্র প্রদর্শনী চলছে আলিওয়াস ফ্রসেস দ্য ঢাকায়। ধানমন্ডির মিরপুর রোডে প্রতিষ্ঠানটির লা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সব ধরনের দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতা নুরি ভৈয়ার স্থাপত্য শিল্প ও চলচ্চিত্র নিয়ে এক ভিন্ন ধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে শিল্প চর্চার সুপরিচিত প্ল্যাটফর্ম কলা কেন্দ্র। লালমাটির ডি ব্লকের 9-এর 3 নম্বর বাড়িতে প্রতিষ্ঠানটির গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী আগামী 10 জুলাই পর্যন্ত বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এছাড়া আজ সন্ধ্যা 7টায় সেগুন

0: বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে নাটক হাজিরা নজলিশ। নাটকটি পরিবেশন করবে দেশ নাট্য দল। আর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ বিকেলে অনুষ্ঠিত হবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ অডিও ভিজুয়াল প্রকাশনা উৎসব। অনুষ্ঠানের আয়োজন করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সুপ্রিয় শ্রোতা, আজকের ঢাকা আজ এ পর্যন্তই।
1: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: মহানগরের প্রিয় শ্রোতা, আমরা জানি প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। তো শোনা যাক ঢাকা শহরে থাকা সেই সব কর্মঠ মানুষগুলোর দিন যাপনের গল্প।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ শুনব ঢাকা শহরের একজন পোশাক প্রস্তুতকারী শ্রমিকের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়শা সিদ্দিকা মনি।
3: শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আরও একটি পর্বে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে চলার পথে এই দেশের শ্রমজীবী মানুষের যে অবদান সেটি আসলেই বলার ভাষা রাখে না। এই মানুষগুলো এই শহরকে এবং গ্রামকে, নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশকে তুলে ধরছেন বিশ্বমঞ্চে। বর্তমান বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশই আসে তৈরি পোশাক শিল্প খাত থেকে। আর এই পোশাক শিল্প খাতের শ্রমিকরা কেমন আছেন, তাদের একজনের সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আসলে তাদের জীবনটা কেমন। আপা, আপা আপনার নামটা যদি বলতেন।
4: শিখা।
3: শিখা আপা ভালো আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: আপা, আপনাকে দিনে কত ঘন্টা কাজ করতে হয়?
4: এই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
3: সপ্তাহে 7 দিন এই অফিসে আসেন?
4: হ্যাঁ, শুক্রবার ছুটি পাই।
3: আপনি কবে থেকে গার্মেন্টস এ কাজ করছেন?
4: এই 5-6 বছর ধরে।
3: 5-6 বছর, অনেকটা সময়। আপনাকে মূলত কি কাজ করতে হয় আপা?
4: এই গার্মেন্টস এ ম্যানেজার করতে হয়, সুতা কাটা, দেখাশোনা করা, এটা এটা
3: সুইং সেকশনের কাজ।
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
3: এই কাজটা আপনি কিভাবে শিখলেন?
4: ওখানে যাই শিখছি, তারা শিখাই দিছে।
3: কেন মনে হলো যে আপনি এই কাজটাই করবেন?
4: পরিস্থিতির শিকারেই করতে হয়েছে আর কি। ছেলে মেয়ে আছে, হাতে মানুষ করতে হয়, স্বামী একটু হেল্প হয়, এর জন্য করা আর কি।
3: আপনার স্বামী কি করেন?
4: আমার স্বামী ড্রাইভার, গাড়ি চালাই।
3: এখন আপনার মাসে কি রকম বেতন পান?
4: মাসে 10-12 হাজার টাকা বেতন পাই, স্বামী একটু হেল্প হয়, যা পাই আলহামদুলিল্লাহ মনে হয় কোনো রকম আর কি।
3: আপনার কয়জন বাচ্চা?
4: আমার 2 মেয়ে 1 ছেলে।
3: তারা কি লেখাপড়া করছে?
4: জি, তারা লেখাপড়া করতেছে।
3: আপনার বাচ্চাদেরকে নিয়ে, আপনার পরিবার নিয়ে আপনার স্বপ্ন কি আপা?
4: আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক, আমি যে কষ্ট করতেছি এই কষ্ট যেন ওদেরকে না করতে হয়।
3: কাজ করার ক্ষেত্রে আপনার অফিস থেকে আপনি কি কোনো সুযোগ সুবিধা পান আপা?
4: হ্যাঁ পাই, যেন বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া, হয়তো একটু খাওয়া দাওয়া করা, একটু দেরি হয়ে যায়, এক্ষেত্রে অনেক হেল্প করে। অনেক সময় কোনো সময় ছুটি দেয়, এক্ষেত্রে অনেক হেল্প করে।
3: আপা, আপনি কি ওভারটাইম করেন বা এখনো কি ওভারটাইম এর সিস্টেমটা চালু আছে?
4: হ্যাঁ, ওভারটাইম হয়, ওভারটাইম হয়, আবার ওই সময় হয় না, এই আর কি।
3: ওভারটাইম করলে এক্সট্রা টাকা পান?
4: হ্যাঁ, ওভারটাইম করলে এক্সট্রা টাকা দেয়।
3: আপা, যারা আসলে নতুন করে কাজটা শুরু করতে চাচ্ছেন, এই চাকরিটা করতে চাচ্ছেন, আপনার মতো নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন, সংসারের পাশে দাঁড়াতে চাচ্ছেন, তাদের জন্য আপনি কি বলবেন?
4: আমি এক্ষেত্রে বলবো মেয়েদেরকে কাজ করে যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়ানো গুরুত্বপূর্ণ আর কি।
3: আপা, শেষ প্রশ্ন, আপনি কি বাংলাদেশ বেতার শোনেন?
4: হ্যাঁ শুনি।
3: কখন শোনেন আর কোন অনুষ্ঠানটা আপনার কাছে ভালো লাগে?
4: আমি সেলাই কাজ করার সময় শুনি, গান টান শুনি, সে সময় ভালো লাগে আর কি।
3: অসংখ্য ধন্যবাদ আপা, আপনার ব্যস্ত সময়ের মাঝখানেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: আপনাদেরকে অনেক ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা, কথা হবে আগামী পর্বে অন্য কোন শ্রমজীবী কিংবা পেশাজীবী মানুষের সঙ্গে, তার জীবনের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই মহানগরের শ্রোতেই থাকুন।
2: মহানগরের প্রিয় শ্রোতা, শুনুন জীবন জীবিকা পর্বটি।
1: ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে। এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
2: ঠিক তাই, বন্ধুরা, এবারের পর্ব নেগুর পাঁচালী। এই পর্বে শুনব ঢাকার ঐতিহ্যের দেয়াল নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদিত মারু, তার পরে শুনেছেন চমচমে দেওয়াল।
5: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের নিয়মিত আয়োজন নগর পাঁচালীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, ঢাকার ঐতিহ্যের দেয়াল এই শব্দবন্ধটি শুধু একটি নগরের স্থাপত্যকে নির্দেশ করে না, বহন করে বহু শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম এবং পরিবর্তনের স্তর বিন্যাস। প্রিয় বন্ধুরা, ভোরের এই নির্মল আলোয় আজ আমরা হাঁটব ঢাকার সেই সব দেয়ালের পাশ দিয়ে যেগুলো নীরবে ধরে রেখেছে সময়ের চিহ্ন। ঢাকা একটি প্রাচীন জনপদ হলেও মুঘল আমলে, বিশেষ করে সপ্তদশ শতাব্দীতে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক নগর হিসেবে গড়ে ওঠে। তখন এর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। সুবাদার ইসলাম খান চিশতির আমলে রাজধানী ঢাকায় স্থানান্তরের পর শহরের বিকাশ দ্রুততর হয়। এই সময়ে গড়ে ওঠে বহু স্থাপনা যেগুলো দেয়াল আজও সেই যুগের সাক্ষ্য বহন করছে। শ্রোতা সঙ্গীরা, এসব স্থাপনার একটি লালবাগ কেল্লা। নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে মুঘল যুবরাজ মোহাম্মদ আজম শাহের উদ্যোগে। কাজটি পুরোপুরি শেষ হয়নি। অসমাপ্ত এই দুর্গের দেয়াল আজও স্পষ্টভাবে তুলে ধরে মুঘল সামরিক স্থাপত্য ও নান্দনিকতার মেলবন্ধন। ভেতরে অবস্থিত সমাধি, মসজিদ ও প্রাসাদের দেয়ালে ব্যবহৃত ইট, চুন, সুরকি আর নকশা আমাদের জানায় সেই সময়কার নির্মাণ প্রযুক্তি ও শিল্পরুচির কথা। এরপর সময় এগিয়েছে, পাল্টেছে শাসন, বদলেছে রুচি, কিন্তু দেয়ালগুলো অক্ষতই রয়ে যায়। এরপর সময় এগিয়েছে, পাল্টেছে শাসন, বদলেছে রুচি, কিন্তু দেয়ালগুলো অক্ষতই রয়ে যায়। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত আহসান মঞ্জিল সেই পরিবর্তনের এক উজ্জ্বল নিদর্শন। ঢাকার নবাব খাজা আব্দুল গনি এবং তাঁর উত্তরসূরিদের আবাস ছিল এই প্রাসাদে। এই প্রাসাদে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট। ১৮৮৮ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি পুনর্নির্মাণ করা হয় এবং সেই পুনর্গঠিত দেয়ালগুলোতেই আজ আমরা দেখি ঔপনিবেশিক যুগের রুচি ও স্থানীয় ঐতিহ্যের সংমিশ্রণ। শ্রোতা সঙ্গীরা, পুরনো ঢাকার অলিগলিতে গেলে ঐতিহ্যের এই দেয়াল যেন আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। শাঁখারি বাজার হিন্দু শাখা শিল্পীদের বসতি। এখানকার সরু সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বহু পুরনো ভবনের দেয়াল আমাদের স্মরণ করিয়ে দেয় একটি নির্দিষ্ট পেশাভিত্তিক সম্প্রদায়ের দীর্ঘ ইতিহাস। কাছেই আর্মেনিয়ান চার্চ, ১৭৮১ সালে প্রতিষ্ঠিত এটি। আর্মেনীয় বণিকদের উপস্থিতির এটি একটি নির্ভরযোগ্য দলিল। এর দেয়ালে খোদাই করা শিলালিপি আজও সংরক্ষণ করে তাদের নাম ও স্মৃতি। বন্ধুরা, ঔপনিবেশিক আমলে ঢাকার স্থাপত্যে যুক্ত হয় নতুন ধারা। বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত কার্জন হল, যার নামকরণ ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জনের নামে, এটি ইন্দো স্যারাসেনিক স্থাপত্য রীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। এর দেয়ালে লাল ইটের ব্যবহার, খিলান ও অলঙ্করণে মুঘল প্রভাব, আবার পরিকল্পনায় ইউরোপীয় ধারা, সব মিলিয়ে এটি এক সংমিশ্রণের দলিল। ঢাকার দেয়াল কেবল স্থাপত্য নয়, ইতিহাসের ঘটনা প্রবাহ ধারণ করে। প্রিয় বন্ধুরা, ভাষা আন্দোলনের সময় ছাত্রদের লেখা স্লোগান, পোস্টার দেয়ালকে পরিণত করেছিল প্রতিবাদের মাধ্যম হিসেবে। সেই স্মৃতির প্রতীক শহীদ মিনার এবং এর বর্তমান রূপটি ১৯৫৭ সালে নির্মিত ও পরে সংস্কার করা হয়। একইভাবে ১৯৬৯ গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই সময়েও দেয়াল ছিল বার্তা ছড়িয়ে দেওয়ার এক কার্যকর মাধ্যম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধর্মীয় স্থাপনার দেয়ালেও ইতিহাসের স্তর জমে রয়েছে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এমনই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হোসেনি দালান। এটি শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া। এর স্থাপত্যের মুঘল প্রভাব স্পষ্ট। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে এটি বহুবার সংস্কার করা হয়েছে। ঢাকার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার দেয়ালও একইভাবে বহন করছে নানা সময়ের নির্মাণধারা ও ধর্মীয় অনুশীলনের ইতিহাস। শ্রোতা সঙ্গীরা, একটি দেয়াল কখনোই শুধু একটি সীমারেখা নয়, এটি সময়ের স্তরে স্তরে গড়ে ওঠা এক নীরব নথি। ঢাকার দেয়ালগুলো আমাদের জানায় কিভাবে একটি শহর মুঘল প্রশাসনিক কেন্দ্র থেকে ঔপনিবেশিক নগর এবং পরে একটি স্বাধীন দেশের রাজধানীতে রূপান্তরিত হয়েছে। আজকের দ্রুত নগরায়নের ভিড়ে অনেক পুরনো দেয়াল হারিয়ে গেছে, যাচ্ছে অবিরাম, আবার কিছু সংরক্ষণের আওতায় এসেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব স্থাপনা রক্ষায় কাজও করছে, কারণ এগুলো কেবল অতীতের স্মারক নয়, আমাদের পরিচয়েরও অংশ।
1: শুনলাম নগর পাঁচালি।
2: বন্ধুরা, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানে প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি প্রতিবেশে বসবাস। সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এখন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার। সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে পর্ব নগর প্রকৃতি। আজ শুনব বৃষ্টিস্নাত মহানগর নিয়ে প্রতিবেদন। গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
6: ঢাকা নগরী সারা বছরই যেন একটু ক্লান্ত। তার গায়ে জমে থাকা ধুলো আর বাতাসে জমে থাকা ধোঁয়া, তার রাস্তায় জমে থাকে অবিরাম তাড়াহুড়া। মানুষ হাঁটে, গাড়ি ছুটে চলে, নির্মাণ চলে, সবকিছু মিলিয়ে শহর যেন কখনো পুরো শ্বাস নিতে পারে না। তারপর একদিন আকাশ কালো হয়ে আসে, প্রথমে হালকা বাতাস, তারপর অচেনা এক গন্ধ মাটির, ভেজা পাতার দূরের স্মৃতির, তারপর বৃষ্টি। ঢাকার উপর বৃষ্টি নেমে আসে হঠাৎ, কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘোষণা ছাড়াই। কংক্রিটের গায়ে, টিনের ছাদে, কাচের জানালায়, বিজ্ঞাপনের বিলবোর্ডে, সবখানে একসঙ্গে পড়ে জলের বিন্দু। শহর থমকে দাঁড়ায়, বৃষ্টি ঢাকার মুখ ধুয়ে দেয়, রাস্তায় জমে থাকা ধুলো ধুয়ে যায়, গাছের পাতায় জমে থাকা কালচে স্তর সরে গিয়ে আবার সবুজের শুভ্র সতেজতা উঁকি দেয়, জানালায় কাঁচে বৃষ্টির রেখা আঁকে এক অস্থায়ী ক্যালিগ্রাফি। হাতির জেলের জলে তখন আকাশ নেমে আসে, সেতুর আলো, দূরের ভবন, সবকিছু ভিজে গিয়ে যেন নরম হয়ে পড়ে। শহরের কঠোরতা একটু আলগা হয়, বৃষ্টির ভেতরে মানুষও বদলে যায়। যে মানুষ কিছুক্ষণ আগে রাগে, অস্থিরতায়, ক্লান্তিতে ভরা ছিল, সে হঠাৎ ছাতা ছাড়া দাঁড়িয়ে পড়ে। কেউ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করে, কেউ বা চায়ের কাপ হাতে বারান্দায়। বৃষ্টি এই নগরের গতি কমিয়ে দেয়, আর গতি কমলেই আমরা নিজেদের শুনতে পাই। বর্ষা কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি নাগরিক জীবনে ছুটে চলা অস্তিত্বের বিরাম চিহ্ন। তখনই মনে কোণে ফিরে আসে পুরনো দিনের স্মৃতি, হারিয়ে যাওয়া সুর, এমন দিনে তারে বলা যায়, অথবা একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না তার সাথে কোনো ছাতা। ঢাকা, যে শহর প্রতিদিন নিজেদেরকে কঠিন করে তোলে, বর্ষার দিনে সে নরম হয়। তার রাস্তায় জল জমে, গাড়ির চাকা ছপছপ শব্দ তোলে। নগরীকে ধুয়ে দেওয়া এই বৃষ্টির জল সাময়িক, কিছুক্ষণের মধ্যে আবার শুকিয়ে যায়। ধুলো ফেরে, কোলাহল ফেরে, আবার শুরু হয় ছুটে চলার প্রতিযোগিতা। তবু বৃষ্টির এই সাময়িক ধোয়া শহরকে মনে করিয়ে দেয়, সে কেবল কংক্রিট নয়, সে ভিজতে পারে, সে ধুয়ে মুছে আবার শুরু করতে পারে। রমনা পার্কের ভেজা ঘাসে হাঁটলে বোঝা যায় মাটির গন্ধ এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। কিছু স্মৃতি এখনো টিকে আছে, টিকে আছে কিছু ছোঁয়া, কিছু স্পর্শ। বর্ষার জলে শহরের মুখ ধোয়া মানে কেবল ধুলো মুছে ফেলা নয়, এটি এক প্রকার আত্মদর্শন। জল শহরকে তার প্রতিচ্ছবি দেখায়। সে বলে, তুমি যতই কঠিন হও, তোমার ভেতরে কোমলতা বিদ্যমান। একটি শহর যদি ভেজতে না জানে তবে সে কেবল স্থাপত্য, কিন্তু একটি শহর যদি ভেজতে থমকে যায়, আকাশের দিকে তাকায় আর নিজের অঙ্গের জলের স্পর্শ অনুভব করে, তবেই সে জীবন্ত। ঢাকা তাই বর্ষায় নতুন করে জন্ম নেয় না, বরং নিজেকে চিনে নেয়। বৃষ্টির জল শুকিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তের ধীরতা থেকে যায় মনে, স্মৃতিতে আর শহরের অদৃশ্য অন্তরলোকে।
1: শ্রোতা বন্ধুরা, শুনলাম নগর প্রকৃতি। সময় হল সঙ্গীতের। শুনবো সিনেমার গান, শিল্পী সামিনা চৌধুরী কণ্ঠে। আছে ছবি নয়নের আলো।

0: শ্রোতা বন্ধুরা গান শুনলাম, এবারে চলুন যাওয়া যাক যাত্রাপথের খবর আখবর নিয়ে শুভ যাত্রা পর্বে। প্রথমে শুনি রেল পথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45, সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল 4:30।
1: বন্ধুরা, আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে এবং গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে একাধিক বাস চলাচল করে।
0: আপনাদের যাত্রা শুভ হোক। শ্রোতা বন্ধুরা, যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বটি আমরা শুনলাম।
1: বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের হাতে সময়টুকু। যাওয়ার আগে বলি, বর্ষা মৌসুম এলেই পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ে, যা রীতিমতো উদ্বেগের। বর্ষাকালে টানা বৃষ্টিতে নদী, খাল, বিল, পুকুর ডোবা পানিতে পূর্ণ হয়ে যায়, ফলে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মৃত্যুহার বেশি। এই বিপদ এড়াতে শিশুদের সব সময় চোখে চোখে রাখা, জলাশয় ও পুকুর থেকে দূরে রাখা এবং সাঁতার শেখানোর ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। বাবা মাকে অন্য সবকিছুর মতো সাঁতারটা যে জীবন রক্ষাকারী কৌশল সেটা বুঝতে হবে। বাবা মায়েদের মধ্যে এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভালো থাকবেন সকলে।
0: বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই আজকের শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া
1: এবং আমি শিলি রানীবালা, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজ আক্তার,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: এতক্ষণ শুনলে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও কর তিন দিনের প্রথম বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সফর শেষে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে একথা জানায়। দূতাবাস আরও জানায়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে। সফরকালে সার্জিও কর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সার্জিও কর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে গুদামজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। দুই পক্ষ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন DFC এর মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে, এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা Level 3 থেকে Level 2 নামিয়ে এনেছে। কক্সবাজার সফরকালে তিনি 1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটে দ্রুত টেকসই ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সার্জিও কর বলেন, এজন্য আসিয়ান প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল রাজস্থানের তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে, এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বৈরাচার ঈর্ষাদ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র

0: নীরবে সহ্য করেও তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলার খবর ক্রিকেট। ডারবানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর একটি সংগ্রামের পর আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের একটি স্লোগান সমস্ত জাতিকে আলোড়িত করেছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা একটি জাতীয় ঐক্য, সব শ্রেণীর লোকদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েই আজকের এই অনুষ্ঠান সবার আগে বাংলাদেশে আমরা আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে যিনি কাজ করেছেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান, এবং তার সাথে উপস্থিত আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করতে চাই, যে সবার আগে বাংলাদেশ, যে বর্তমান প্রধানমন্ত্রী যে স্লোগান সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার যে একটা স্লোগান উনি তৈরি করেছিলেন, যেটা সমস্ত দেশের মানুষের কাছে আলোড়িত হয়েছে, এই ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন?
1: সবার আগে বাংলাদেশ, এই আইডিয়াটার জন্য সবচেয়ে যেটা বেশি মানুষের মনে লালন করতে হয়, এটা হলো গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ মানেই বাংলাদেশের সোনার মানুষ, জনগণ। ঐতিহাসিক ভাবে আপনার ব্রিটিশ আমলে একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি এই বাংলার কেউ না, অনেক দূরের গুজরাটের, ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে। একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল অর বাংলা থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমোরো, অ্যান্ড দি রেস্ট অব দি ওয়ার্ল্ড থিংস ইট ডে আফটার। তো আমরা কিন্তু সেই বাংলার সোনার মানুষ। সো বর্তমান প্রধানমন্ত্রী, ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি, যার হাতে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই একজন রাষ্ট্রপতি এবং পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, এখনকার প্রধানমন্ত্রী, তো তার মনের মধ্যে তো সবার আগে বাংলাদেশ এই ধারণা প্রধানমন্ত্রী হওয়ার আগেই, উনি যখন ছোট ছিলেন তখন থেকেই কিন্তু তার মধ্যে একটা নেতৃত্বের যে ব্লাড, এটা তো অবশ্যই, এটা আপনার জেনেটিক্যালি উনি পেয়েছেন, হিস্ট্রিক্যালি উনি পেয়েছেন। তো বাংলাদেশ অত্যন্ত লাগি আমি মনে করি যে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাবেন, সেই ভরসা আমরা রাখছি।
0: বর্তমান প্রধানমন্ত্রী আইফোন সাহেব নতুন মানুষের মধ্যে আরেকটি আলোড়ন তৈরি করছেন, খাল কাটা কর্মসূচি নিয়ে বাংলাদেশকে একটু খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করেছেন। আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই ধরনের একটা প্রকল্প তখন চালু হয়েছিল, তো এটার ব্যাপারে কি মনে করছেন?
1: সবার আগে বাংলাদেশ যখনই আপনি বলবেন, আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন এটা হলো পানি, এবং যখন পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন প্রয়োজন নাই তখন আমরা বন্যায় ভাসতে থাকি। তো এই ঘটনাটা এটা আজকের নতুন না, আপনার ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা পাই পাকিস্তান সরকারের সময়, পাকিস্তান তৎকালীন সরকারের আমন্ত্রণে আলবার্ট ক্রুক নামে একজন আমেরিকানের নেতৃত্বে ক্রুক মিশন এসেছিল যে আমাদের দেশে এই পানির সমস্যা দূর করার কি কি পদ্ধতি, বিকজ দেখা গেল যে বর্ষাকালে এত

0: বেশি পানি, উই আর ফ্লাডেড। বাট গ্রীষ্মকালে আপনার পানির কমতি, যেটা নাকি কৃষিকাজে আপনার পানির প্রয়োজনীয়তা। তো সেই টেকনিক্যাল মিশন, এটা ইউএন এর মাধ্যমে এসেছিলেন, ক্রুপ মিশনের যে আপনার রিপোর্ট, পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, উনি কিন্তু অত্যন্ত মাইনিউট একজন অবজারভার, অত্যন্ত দক্ষ একজন সেনানায়ক, এবং একইভাবে উনি একজন মানে বড় মাপের নেতা। ক্রুক মিশন ওই রিপোর্ট, 57 সালের রিপোর্ট উনি পড়েছেন, পড়ে দেখেছেন যে এগুলোর অনেক কিছু ইমপ্লিমেন্ট হয় নাই। তখন ওই ক্রুক মিশনের ওয়ান অফ দি রিকমেন্ডেশন ওয়াজ যে খাল যদি আমরা কাটি, বিশেষ করে পানির ফ্লোটা উত্তরে দক্ষিণে,
1: মানে আপনি বলতেছেন বন্যার যে পানিটা,
0: পানিটা
1: এটাকে ধরে রাখতে পারবে,
0: এটা ধরে রাখা রিজার্ভার হিসাবে কাজ করবে, সদেব পরবর্তীতে আপনার যখন পানির কমতি হবে এই খালের পানি দিয়ে আপনি ই করতে পারবেন। আরেকটা হলো যদি খাল থাকে উত্তরে দক্ষিণে, মানে যত বেশি খাল থাকবে পানির, বর্ষাকালে আবার প্যাসেজটা আপনার তাড়াতাড়ি হবে, ওয়াটার লগিং হবে না। আপনি দেখছেন এই একটু বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি লকড হয়ে কিন্তু বন্যার একটা সৃষ্টি হয়।
1: এবং এই ধরনের কর্মসূচিতে যাতে সমস্ত মানুষ, দেশের মানুষ অংশগ্রহণ করে, যারা যারা আছে, তারেক রহমান সাহেব মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি সবাইকে নির্দেশ দিচ্ছেন, সবাই অংশগ্রহণ করেন, এবং দেখা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত,
0: বাবা যেরকম একটা সিম্পল গেঞ্জি গায়ে দিয়ে কোদাল নিয়ে উনি চলে গেছেন, একই ভাবে তার সুযোগ্য সন্তানকে আমরা দেখলাম তার বাবার প্রদর্শিত পথে সে কিন্তু উনি কিন্তু আগাচ্ছেন এবং সকলকে এটার সাথে কিন্তু মানে সামিল করছেন। ইনক্লুসিভনেস, ইনক্লুসিভনেস ছাড়া কিন্তু আমরা আসলে এগোতে পারবো না। সো খালকাটাটা, এটা শুধুমাত্র খালকাটা হিসেবে দেখলে হবে না, এটা একটা সমন্বিত একটা ব্যাপার, এটা সবাইকে বুঝতে হবে। তো আমরা এটার মানে ফল অবশ্যই পাবো ইনশাল্লাহ।
1: আমি এখন স্ট্যালিন সাহেবের কাছে যাচ্ছি, উনি উনি আপনার জানেন শিল্পকলার ডিজি, আপনি বিশাল একটা দায়িত্ব সারা বাংলাদেশের সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুনত্ব প্রদান। ইদানিং দেখছি আমরা একটা নজরুল বর্ষ পালিত হচ্ছে সমস্ত দেশে, এবং এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন, এবং আপনাদের শিল্পকলা একাডেমি এখানে ভীষণভাবে একটা ভূমিকা নিচ্ছে। তো কিভাবে এই শিল্প সংস্কৃতিটাকে আমরা সবার আগে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি?
2: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগে আমাদের কামরুজ্জামান ভাই বললেন যে একটা ইনক্লুসিভনেস থাকতে হবে, অর্থাৎ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, তাদের সময় আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে, আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তখন থেকে কিন্তু চেষ্টা ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে অনেক বেশি জোর দিয়েছেন। তো আপনি যদি ইনক্লুসিভনেস তৈরি করতে চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, তাহলে আপনাকে সংস্কৃতিকে স্ট্যান্ডার্ড করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এটা হবে কিভাবে? আমাদের ঐতিহ্য, আমাদের হাজার বছরের ঐতিহ্য আছে আমাদের, আমাদের লোকগান, আমাদের নাটক, আমাদের যাত্রাপালা, আমাদের সার্কাস, আমাদের সঙ্গীত একটা বিশাল জায়গা নিয়ে আছে। আমাদের লালন, হাসন, শাহ আব্দুল করিম, আমাদের বিজয় সরকার, এরপরে আছে রবীন্দ্রনাথ, নজরুল, এই অসংখ্য লোকগান আমাদের এই অঞ্চলকে, মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এবং আমাদের খেলা, আমাদের নিজস্ব খেলা কিন্তু আছে, ক্রীড়া জগৎ যেটা, আমাদের হাডুডু খেলা, আমাদের নিজস্ব খেলা, আমাদের ফুটবল, এগুলোকে কিন্তু আমরা সংস্কৃতির সঙ্গে একটা ঐক্যতান তৈরি করতে চাই। আমরা এখন নজরুল বর্ষ, যেটা নজরুল হচ্ছেন আমাদের জাতীয় কবি, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন, আমাদের শেখ জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন যে জাতীয় কবি মৃত্যুর পরে তিনি কিন্তু দাফন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং নজরুলকে সামরিক কায়দায় দাফন করেছিলেন, এবং এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমরা এটাই জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা নজরুল সঙ্গীত গাইতেন এবং অসাধারণ গাইতেন, আমরা জানি। পরিবারের একটা ঐতিহ্যের মধ্যে নজরুল চর্চা ছিল। আমাদেরকে যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে নজরুলের চেয়ে ভালো আর কোন অবলম্বন কিন্তু আমাদের সামনে নেই। কারণ নজরুল বলছেন, হিন্দু নয় মুসলিমের জিজ্ঞাসা কোনজন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এগুলো কিন্তু তিনি বলে আসছেন। এবং মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিংবা হিন্দু ধর্মের মধ্যে অনেক গোড়ামি আছে, মৌলবাদিতা আছে, যেটা আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করে। নজরুল কিন্তু সে জায়গায় বলছেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছেলেই তো জাত জালে জাত, ছেলের হাতের নয় তোমা। এটা কিন্তু তিনি সনাতন ধর্মের গোড়ামির বিরুদ্ধে বলছেন, এবং আমাদের মুসলমান ধর্মের বিরুদ্ধে তিনি বলছেন। যে একটা কবিতা আছে আপনি জানেন, যে গোশত রুটি নিয়ে মসজিদে দিল তালা এবং জিজ্ঞেস করছে যে ভিখারি খাবার চাচ্ছে, বলছে নামাজ পড়িস বেটা। তখন সে আবার বলছে যে আমি সারা জীবন নামাজ পড়িনি, কিন্তু আমার খাবার কখনো আল্লাহ বন্ধ করেনি, কিন্তু তুমি এই মসজিদের সমস্ত গোশত রুটি নিয়ে একা তালা দিয়েছো, তুমি আমার খাবার বন্ধ করেছো। সে আজারি করতে করতে যাচ্ছে। নজরুল কিন্তু তার কবিতার ভেতর দিয়ে, তার গানের মধ্যে দিয়ে এই সমস্ত মৌলবাদিতার বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেছেন। এবং আমরা যদি আজকে নজরুলকে সামনে আনি তাহলে আমাদের যাত্রাটা আরো সহজ হবে এবং আমাদের ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা করতে পারবো। আমাদের ধরেন প্রায় 51টি নৃগোষ্ঠী আছে, তার মধ্যে অ্যাক্টিভ আছে 22টা 23টা, হাজং, মারমা, গারো, চাকমা, সাঁওতাল, অসংখ্য এরকম। হ্যাঁ, এরা তো পাহাড়ে, এদেরকে আমাদের সমতলের সঙ্গে ঐক্যতান তৈরি করতে হবে, ওদের সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে, ওদের নিজস্ব ভাষা এবং কৃষ্টিকে ধরে রাখার সুযোগ দিতে হবে, আমরা আমাদেরটা ধরে রাখবো। এই যে ভিন্ন জাতি গোষ্ঠীর একটা সৌন্দর্য, একটা বাগানে অনেক রকম ফুল থাকে, ফুটে থাকবে, গোলাপ থাকবে, তারপরে আপনার হাসনাহেনা থাকবে, আপনার জবা থাকবে, নানা বেলি ফুল থাকবে, যদি তা না থাকে তো বাগান হবে না। বাংলাদেশকে একটা ফুলের বাগান তৈরি করতে হলে সবাইকে ফুটতে দিতে হবে, শত ফুল ফুটতে দিতে হবে, যেটা জিয়াউর রহমান চিন্তা করেছিলেন। এবং এই যে খালকাটার বিপ্লবের কথা বললেন, আমাদের
3: আমি যেটা ভাবতে বলতে চাচ্ছি যে উনি যেটা প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব তো বাংলাদেশে আসার আগে উনি সবার আগে বাংলাদেশে কিন্তু একটা স্লোগান দিয়ে ওই মানিক মিয়া অভিনীত বিশাল একটা প্রোগ্রাম করলো, এখানে উনি কি দল মত নির্বিশেষে সবাইকে সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, আপনি এটা কিভাবে দেখছেন?
2: আমি তো সেটা
3: মনে করি রুখে দেওয়ার জন্য আপনাদের কি ভূমিকা?
2: আমরা তো সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য কাজ করছি, সেই জন্য ধরেন আমাদের আমাদের নিজস্ব সংস্কৃতির যে সুস্থ দিকগুলো, এরকম যাত্রা পলার মধ্যে দেখবেন যে অশ্লীলতা আগে ছিল, মানুষ আর যাত্রা দেখত, ফ্যামিলি নিয়ে যাত্রা দেখত, এখন আর যায় না। তার কারণ সে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে হবে যাত্রাকে, এবং সেজন্য আমরা দুটো ওয়ার্কশপ করেছি ইতিমধ্যে, সার্কাস এবং যাত্রা পলার দুটোতেই, যে কিভাবে মানুষকে আবার ফিরিয়ে আনা যায়, মানে তারা যেন যাত্রা দেখে। এবং আমরা দেখেন কর্নেল এম জি উসমানি যে স্বাধীনতার সর্বাধিনায়ক, তার জীবন নিয়ে আমরা কিন্তু একটা যাত্রা করেছি শিল্পকলায়, আমরা নজরুলের জীবনে একটা যাত্রা করবো, আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করবো। আমরা চাই যে আমাদের দেশের যারা বড় পার্সোনালিটি সংস্কৃতির অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তাদের জীবন নিয়ে যাত্রা পালা করা এবং সেটা আমাদের সমস্ত জেলা উপজেলা পর্যন্ত সেখানে প্রদর্শন করা। পাশাপাশি আমাদের সার্কাস, যেমন সার্কাসের মধ্যে কিন্তু এই ঢুকে গেছিল নাচ, মানে আপনি জানেন যে অশ্লীল নৃত্য, সেগুলোর জন্যই কিছু মানে মানে মানুষ তরুণকে বিপদগামী করার একটা বড় জায়গা কিন্তু এটা। পাশাপাশি আমাদের চলচ্চিত্রের জগৎ তো আপনি জানেন যে সেটাও প্রায় একেবারে অন্য জায়গায় চলে যায়, সেখানে আর কোনো হলে মানুষের এখন ছবি দেখে না। সেই জায়গাগুলোতে ফিরিয়ে আনতে গেলে সুস্থ সংস্কৃতি আমাদেরকে বিকাশ ঘটাতে হবে। আপনি 70 এবং 80 দশকে দেখেন যেসব ভালো ছবি হয়েছিল, আবার তোরা মানুষ, সরল প্রেমের ছবি, অবুজ মন, সবাই দেখছে ফ্যামিলি নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে এখন ছবি দেখতে পারে না, কাটপিস ঢুকে দেওয়া হয়েছিল। এবং সেটা গত 17 বছর ধরে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার জন্য যা করা দরকার সব করা হয়েছে, এত দলীয়করণ পৃথিবীর ইতিহাসে নেই, এবং আপনার মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ নেই, তাই না? মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তি আন্দোলন, যেটা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য
3: যেটা দেখেছি বিগত সরকারের সময়, যে শিল্পকলা ছিল একটা অপসংস্কৃতির ভান্ডার, যেটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত
2: না, সেটা
3: খুব উৎসাহিত করতো
2: না। সেই ব্যাপারে যখন আপনি আপনার নিজস্ব দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব আইডিয়া, যেরকম মানে আমরা বাংলাদেশকে প্রথম ধরছি, সবার আগে বাংলাদেশ, আমি আমার দেশকে যদি অন্যায় করি, আমি যদি পাশের রাষ্ট্রের কিংবা অন্য কোনো দেশের মানে ইশারায় চলতে থাকি, তাহলে হবে? সেই দেশের সংস্কৃতি দাঁড়াবে? আপনি বলেন, আপনি নিজস্বতা যখন বজায় রাখতে পারবেন না, তখনই কিন্তু পরমুখাপেক্ষী হবেন। এই পরমুখাপেক্ষী সংস্কৃতি কখনো একটা জাতিকে গড়ে তুলতে পারে না। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিল্ড করতে হবে, আমার যা আছে তাকে আরো শক্তিশালী করতে হবে, আমরা বিশ্বের যা কিছু ভালো তা কিছু নেব, নিয়ে আমার সংস্কৃতির সঙ্গে সেটা আমরা ঐক্যতান তৈরি করবো, আমরা একই সাথে যাবো, আমরা কারোর সংস্কৃতিকে আমরা অশ্রদ্ধা করবো না, কিন্তু আমার সংস্কৃতিকে তো আমার শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাই না? আমরা তো একটা উপনিবেশিক শক্তির সংস্কৃতি দিয়ে আমার দেশকে চালাতে পারি না। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ, এবং তিনি সংস্কৃতির অঙ্গনটাকে শক্তিশালী করার জন্য খুবই তিনি জোর দিচ্ছেন, এবং সেই দিকে আমরাও খেয়াল রেখেছি। আমরা নজরুল বর্ষে অসংখ্য অনুষ্ঠান করছি, যেরকম নজরুল ট্যালেন্ট হান্ট, যেটা আমি নাম দিয়েছি সৃষ্টি সুখের উল্লাসে বাংলাদেশ। এটা আমরা একদম উপজেলা পর্যায় থেকে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি তিনটা শাখায় আমরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা করে একদম ঢাকায় এনে 100 ট্যালেন্টস অফ নজরুল নজরুলের 100 প্রতিভা।
0: আমাদের এই জাতীয় কবি নজরুল উনি কিন্তু একজন হাবিলদার ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে উনি হাবিলদার ছিলেন, যেটাকে এখন সার্জেন্ট বলে, এবং যেই ব্যাটালিয়নে ছিলেন এটা প্রথম বিশ্বযুদ্ধে টার্কিতে যুদ্ধ করছিল ওই ব্যাটালিয়ন বাঙালি পল্টন, ওই পল্টনের সুবেদার মেজর ছিল রণদা প্রসাদ শাহ, যাকে সংক্ষেপে আরপি শাহা বলে। তো দেখেন এই কাজী নজরুল ওখানে এত বেশি ভালো বাঁশি বাজাতেন, রণদা প্রসাদ শাহা তখন ব্রিটিশদেরকে বলল যে তাকে আমরা ব্যান্ড এবং মিউজিক প্লাটুনে তাকে হাবিলদার মেজর করে, তো সে কিন্তু এখানে হাবিলদার মেজর। সেই নজরুল কিন্তু আবার কবিতা লিখেছেন যে আমাকে মানে এমন জায়গায় কবর দিবে যেখানে আমি আজানের শব্দ
2: শুনি, আমাকে
0: কবর দিও ভাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে। তো আপনি যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছিলেন, আমার তো মনে হয় কাজী নজরুল ইসলাম একজন আদর্শ, যার মধ্যে মিউজিক ছিল, সংস্কৃতি ছিল, একই সাথে ধর্ম ছিল, সবকিছুর
2: সমন্বয়ন, তার মধ্যে যে দ্রোহ,
0: হ্যাঁ
2: তাই না, তিনি যে সব পোশাক পরে যে একটা ছবি দেখছেন না,
0: তারপরে দেশকে ভালোবাসা,
2: দেশকে ভালোবাসা, আবার তিনি তো আর তখন ওই মানে ওই র্যাঙ্কে আর ছিলেন না, যখন জেনারেলরা কাউকে স্যালুট দেয় তখন তার র্যাঙ্ক তো উঠে
0: যায় না, তখন তিনি
2: সকলের ঊর্ধ্বে চলে যান। এটা কিন্তু খুব ব্যাপার, একজন কবিকে যে সম্মান আমরা দিয়েছেন আমাদের জিয়ারহমান সাহেব এবং আমাদের মানে কর্নেল এম এজ উসমানি, এটা চিন্তা করা যায়। আমি সব জায়গায় বলি যে কর্নেল এম এজ উসমানি 5 মিনিট ধরে স্যালুট দিচ্ছে নজরুলকে, এরকম ধরেই আছে, হাত নামছে না। আমি একটা ছবিটা দেখেছি, এটা খুব গৌরবের আমাদের দেশের সংস্কৃতির জন্য যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় তিনি শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করলেন, শিশু একাডেমি বানালেন এবং তিনি বিভিন্ন জায়গায় যেতেন, যে তিনি শিল্পীদেরকে সংগ্রহ করতেন এবং সাথে করে নিয়ে আসতেন, এবং তিনি আমরা জানি যে প্রতি সপ্তাহে একজন কবিদের সঙ্গে বসতেন, এই সৈয়দ আলী হাসান, তারপরে আমাদের আল মুজাহিদি, ফজল শাহাবুদ্দিন, আমাদের মোহাম্মদ মনিরুজ্জামান, আবহানা মুস্তফা কামাল, এদের সঙ্গে কিন্তু উনি বসতেন, কথা বলতেন, কথা শুনতেন। এখানে প্রফেসর রফিকুল ইসলাম অন্য মতের, কিন্তু উনাকে উনি ডাকতেন, উনার মধ্যে একটা যে অসম্ভব গণতান্ত্রিক মনোভাব ছিল, যেটা গত 17 বছরে গণতান্ত্রিক চিন্তার ধ্বংস করে, আমরা তো মানে কবি সাহিত্যিক শিল্পীরা আমরা তো কোন দলের একক ভাবে কোন দলের হয়ে গেলে সেই জায়গায় সংস্কৃতির চর্চাটা থাকে না, আমরা তো সব মানুষের, কিন্তু সব মানুষের হওয়ার সুযোগটা নষ্ট করে দিয়েছিল, শুধু তাদের হতে হবে, শুধু তাদের হলে হবে না, সব মানুষের হতে হবে, এই সব মানুষের হওয়ার সংস্কৃতিটার কথাই আমাদের তারেক রহমান সব
4: বলছেন, বলতেছেন যে সবার আগে কাউকে তোমরা রাজনৈতিক ভাবে বা আদর্শগত এত বিভেদ নাই,
2: না সে বিভেদটা করা হয়েছে বারবার, তারা যতবার ক্ষমতা এসছে ততবার বিভেদ করে আমাদের দেশটাকে একেবারে অন্যদিকে নিয়ে গেছে, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, যদি রাজনীতিকে কিন্তু তারা সঠিক পথে পরিচালিত হতে দেয়নি, একটা উপনিবেশিক শক্তির মানে ছত্র ছায় একটা দেশ কখনো বেড়ে উঠতে পারে না, যেরকম একটা ইট দিয়ে যদি আপনি ঘাস চাপা দিয়ে রাখেন ওটা একদম সবুজ থাকবে না।
4: আমরা একটু কামরাজ জওয়ান ভাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করা হয়তো সৌভাগ্য হয়েছিল, যেহেতু আপনি লেফটেন্ট জেনারেল, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরাও দেখেছি, আপনিও দেখেছেন, উনি যখন রাজনীতিটা শুরু করেন উনি তো মানে এই থিওরিতে ছিলেন সবার আগে বাঙালি, সমস্ত মেধা সম্পন্ন লোকদের ঐক্যবদ্ধ করেছিলেন এই দেশটাকে চালানোর জন্য, তখন দেশটাকে
2: দেখেন তখনই কিন্তু এই গানটা আমাদের মনিরুজ্জামান ভাই লিখলো, প্রথম বাংলাদেশ তখন কিশোর বাংলা প্রকাশ করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক পত্রিকা এবং শিশু মনোবিকাশের জন্য লেখালেখি যেন করে সেজন্য শিশুদের জন্য তিনি কিশোর বাংলা, দৈনিক বাংলা থেকে গ্রুপ থেকে একটা পত্রিকা করেছিলেন, আমি ওখানে একটা কবিতা লিখেছিলাম কিশোর কবিতা, কমলের চোখ, ওনার ডাক নাম কমল, সেটা এই প্রথম জিয়াউর রহমান সাহেবের উপরে কোনো কবিতা ওখানে কে লিখলো, এবং সেটা দাদু ভাই উনি সম্পাদনা করেছিলেন, একদম প্রথম ওই কিশোর বাংলা বেরোলো কবিতাটা ওই সময়।
4: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন, আমাদের সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি, ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শামীম। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হল।
1: প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা সবাই জানেন 2026-এর 25শে মে থেকে 2027-এর 25শে মে পর্যন্ত এই পুরো বর্ষটিকে সরকার নজরুল বর্ষ ঘোষণা করেছে, এবং এই নজরুলের জীবন দর্শন, আদর্শ, চেতনা এগুলো নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া, তার আদর্শ চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবনটাকে সুন্দর করা, এই যে নজরুলের দর্শনগুলো ধারণ করা, এটাই আসলে নজরুল বর্ষের একেবারে মূল উদ্দেশ্য। আসলে আমরা সবাই মিলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি 127তম জন্মবার্ষিকী উপলক্ষে যে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে, আমরা সবাই মিলে সেই নজরুল বর্ষ সার্থক করি।
0: বাংলাদেশ পিতা ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত জান্নাত আরার কণ্ঠে।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

খালিদ হাসান মিলুর কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন, সুর করেছেন শাহ আলম বাদল।

0: খালিদ হাসান মিলুর কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: ভালোবাসা যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা, রবীন্দ্রসঙ্গীত।
2: শিল্পী তানজিনা করিম, মাফ করবেন, তানজিনা পারভীন তমা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তানজিনা পারভিন তমা। বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
0: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
1: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
0: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
1: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।

মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে বৃক্ষরোপণের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানায়, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতা ফুটে উঠেছে। সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সার্জিও গর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। কক্সবাজার সফরকালে তিনি মিয়ানমারের ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সার্জিও গর বলেন, এজন্য আসিয়ান, প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই ব্যবসায়িক প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। জহিরুদ্দিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়া শত জুলুম ও নির্যাতন নীরবে সহ্য করেও তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি গতকাল কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে ও টিকিটের চাপও কিছুটা হ্রাস পাবে।
দেশের সব গণপরিবহনে গতকাল থেকে জিপিএস ডিভাইস সংযুক্ত এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মেহেদী হাসানের বাজানো গিটারে লঘু সুর।

0: এতক্ষণ মেহেদী হাসানের বাজানো গিটারে লঘুসুর শুনলেন।
1: বন্যার পানি পান করবেন না, সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে পান করুন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। আমাদের যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। আপনার আমার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িত নতুন জীবন দিতে পারে।
2: আবার ভালোবাসার স্বাদ জাগে। করিম হাসান খান, নজরুল সঙ্গীত।

0: দিয়ে দিতে পারো নাই, মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তাই?
1: করিম হাসান খানের কণ্ঠে এবারের নজরুল সঙ্গীত।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন করিম হাসান খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন লাভলি শেখ, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ নুরুল আলম, সুর করেছেন আব্দুল খান।

0: দুখানি আধুনিক গান শুনলেন সুমন রাহাতের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: এখন বর্ষাকাল, মধ্য শ্রাবণের প্রায় বর্ষা অর্থাৎ বৃষ্টি বাদল হচ্ছে। আর বৃষ্টি যখন হয় তখন কবি মনে কবিত্ব উদয় হয়। রবীন্দ্রনাথের বর্ষাকাল প্রিয় একটি ঋতুর মধ্যে অন্যতম। আর বর্ষায় তার অনেক গান রয়েছে। আসুন প্রথমেই তার একটা বর্ষাঙ্গিকের গান শুনি।
0: শিল্পী অদিতি মহসিন।

0: এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। এদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, দেখো তো একটু।
0: আসি আম্মা।
2: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এটা তো আমাদেরই কারণে কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
3: বাংলাদেশ গোটা ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 2 আগস্ট রবিবার, বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। এবারের বিষয়, বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। আপনারা আপনাদের এ সম্পর্কে কিছু জানতে এবং আপনাদের মূল্যবান মতামত দিতে আমাদের কাছে ফোন করতে পারেন। ফোন নম্বরটা বলে দিচ্ছি, 01-55-38-41-500। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের বাংলাদেশ সফর শেষে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানায়, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতা ফুটে উঠেছে। সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির দর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সার্জিও গর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। দুই পক্ষ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ডিএফসি এর মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। কক্সবাজার সফরকালে তিনি মিয়ানমারের ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সার্জিও গর বলেন, এজন্য আসিয়ান প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি অমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান মাহাদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী ৪-৫ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং গণতন্ত্রের মূর্তিমান প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের সব গণপরিবহনে গতকাল থেকে জিপিএস ডিভাইস সংযুক্ত এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চকবির গানের অনুষ্ঠান পঞ্চসুরে। আমরা প্রথমে শুনব রজনীকান্ত সেনের গান, শিল্পী নীলুফার ইয়াসমিন।

পঞ্চসুর অনুষ্ঠানে শুনছেন পঞ্চকবির গান। শ্রাবণ আসিল ফিরে, সে তো ফিরে এলো না, কাজী নজরুল ইসলামের গান অনুপ ভট্টাচার্যের কণ্ঠে।

পঞ্চকবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন অতুল প্রসাদ সেনের গান রোকাইয়া হাসিনার কণ্ঠে।

শ্রোতাবন্ধু আপনিও শুনছেন পঞ্চকবির গান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ফাইন হোসেন চৌধুরী।

এতক্ষণ পঞ্চকবির গান এর অনুষ্ঠান পঞ্চসুরে পঞ্চকবির গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রোমা, আর সুর দিয়েছেন মকসুদ জামিল মিন্টু।

0: শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এই পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে শামীম আহমেদ, ইয়াসমিন আক্তার বেগম, ফাতেমা আফরোজ সরগি ও ফারহানা জাহান। প্রকাশন দায়িত্বে রয়েছেন খসরু সিদ্দিকী, তাহমিদা আফরোজ, মোহাম্মদ জাহানুর হোসেন, মোসাম্মদ নুরজাহান ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।

0: মধুরা নারীর গর্ভধারণ মহান সৃষ্টিকর্তার এক অনন্য উপহার। গর্ভধারণের দীর্ঘ সময় পর সময় আসে সন্তান প্রসবের। প্রতিটি নারীর জীবনেই সন্তান প্রসবের সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই নিরাপদ প্রসবের জন্য দক্ষ সেবাদানকারী বা চিকিৎসকের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। আমাদের আজকের আয়োজনের শুরুতে এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডোরিন আজম।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব নিরাপদ প্রসবের জন্য দক্ষ সেবাদানকারী বা চিকিৎসকের সাহায্য নিন। আমাদের সাথে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ডক্টর হেলেনা জেবিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে নিরাপদ প্রসব বলতে আসলে আমরা কি বুঝি।
2: নিরাপদ প্রসব বলতে আমি যেটা বুঝি যে একটা মা যখন গর্ভবতী হবেন, পুরা গর্ভবতী পূর্ণ মাস হওয়ার পরে একটা সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা যে ডেলিভারি হয় তাতে মা এবং বাচ্চা সুস্থ থাকলে সেটাকে আমরা নিরাপদ প্রসব বলি এবং একজন দক্ষ সেবাদানকারী দ্বারা যেটা সম্পাদন করা হয়।
1: প্রতিটি গর্ভধারণ নিরাপদ করার জন্য আসলে কি কি প্রস্তুতি রয়েছে?
2: প্রস্তুতিটা কিন্তু আমাকে আগে থেকে নিতে হবে। আগে মাকে সুস্থ থাকতে হয়, তাহলে বাচ্চা পেটে আসার আগে থেকেই তাকে একটা চেক আপে থাকা উচিত এবং রেগুলার চেক আপের পরে সে নিজে ঠিক করে নিবে যে সে কখন সে গর্ভধারণ করবে। হ্যাঁ, সেই সময়টা সে ঠিক করে নিবে, তারপরে সে রেগুলার চেক আপ করবে এবং সে নিরাপদ ভাবে একটা প্রাতিষ্ঠানিক ডেলিভারি করতে পারবে দক্ষ সেবাদানকারীর দ্বারা, সেখানে কি বাচ্চা এবং মা দুজনই সুস্থ থাকবেন, সেটাকে আমরা হচ্ছে এই প্রস্তুতিটার মধ্যে আমরা রাখবো। সেই প্রস্তুতির জন্য সেই নিয়মিত চেক আপ করবেন এবং কোন একটা সেন্টারে করবেন যেখানে সবকিছু আছে, ডেলিভারি করার জন্য সব ধরনের সুবিধা আছে।
1: এবারে জানতে চাইবো যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বলতে কি বোঝায় এবং বর্তমানে আসলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার কেমন?
2: প্রাতিষ্ঠানিক ডেলিভারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে কিংবা একটা সেন্টারে যখন একটা নিরাপদ ভাবে দক্ষ সেবাদানকে দ্বারা ডেলিভারি করানো হয় সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি করি, যেটা কিনা বাসায় ডেলিভারি না। এবং আমাদের মোর দেন 40% এখন হার হয়ে গেছে, কারণ এখন অনেক জনগণের শিক্ষিত হয়ে যেভাবে বেড়ে গেছে সেভাবে মানুষ এখন প্রাতিষ্ঠানিক ডেলিভারি করতেও অনেক আগ্রহী হয়ে গেছে।
1: এবং এই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কথা আমরা বললাম, এটা আসলে হোম ডেলিভারি থেকে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সুবিধাগুলো কি কি?
2: হ্যাঁ, এটাই একটা জরুরি দরকার যে আমরা কেন বাসায় ডেলিভারি না করে প্রতিষ্ঠানিক ডেলিভারি করতে চাচ্ছি, যেটা কিনা আমরা একটা গর্ভবতী মা রেগুলার চেক আপ হচ্ছে কিন্তু প্রসব বেদনা শুরু হলে তারা হসপিটালে ভর্তি হচ্ছেন, হসপিটালে তারা নিবিড় পর্যবেক্ষণ ওই সময়টাতে থাকছেন যে সেই সময়টাতে তার বাচ্চার হার্ট সাউন্ড দেখা হচ্ছে এবং তার ডেলিভারি প্রোগ্রেস কেমন হচ্ছে এবং সেই প্রোগ্রেসটা যদি কোনো ব্যাঘাত ঘটে কিংবা যেরকম ভাবে প্রসবের অগ্রগতি হওয়ার কথা সেটা না হয়ে কোনো ব্যাহত হচ্ছে, তাৎক্ষণিক যে ব্যবস্থাটা নেওয়া যায় সেটা কিন্তু হচ্ছে যে আমরা তাৎক্ষণিক সুবিধা নিচ্ছি কিন্তু সেখানে যাতায়াতের সময়টা আমাকে পার হয়ে যাচ্ছে, সময়টা লাগছে না, আমার প্রতিষ্ঠানে যেহেতু ডেলিভারি হচ্ছে তাহলে আমাকে ওই সময়টা আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছি। যেরকম হঠাৎ করে যদি বাচ্চার অবস্থা খারাপ হয়, হ্যাঁ, ডেলিভারি ব্যথা নিয়ে আসলো কিন্তু চট করে দেখা গেল যে বাচ্চার অন্য অঙ্গ বের হয়ে আসছে কিংবা নাভিরজ্জু বের হয়ে আসছে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি যদি অন্য ব্যবস্থা নিতে পারে যেরকম সিজার সেকশনের ব্যবস্থা নিতে পারে সেগুলো ক্ষেত্রে আবার দেখা যাবে যে খুব তাড়াতাড়ি তার সেবাদানকারীদের ডেলিভারি করা হয় সেই অংশটুকু কিন্তু আমাদের পূর্ণ করা হয়।
1: একজন মা গর্ভকালীন সময় আসলে কতবার ডাক্তারের পরামর্শ নেবেন?
2: আমরা এখন পর্যন্ত বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী 4 বারই আমরা নির্দিষ্ট বাংলাদেশের জন্য করে রেখেছি, কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো বিশ্বে এখন বলে যে না, এখন আর প্রতি 4 বার মধ্যে থাকলে হবে না, প্রতি মাসে মাসেই 8 মাস পর্যন্ত হবে, প্রতি সপ্তাহ পর থেকে, তারপরে হচ্ছে 15 দিন পর পর, 36 সপ্তাহে গেলে লাস্টের মান্থে প্রতি সপ্তাহে একবার করে। কিন্তু এই আদর্শ নিয়মে যদি না করতে পারেন তাহলে তবুও মিনিমাম 4 বার জন্য তারা চেক আপ করতে আসেন।
1: এই সময়গুলো কোন কোন সময়?
2: এই সময় আমি চারবার যেটাকে আমি বলছি সেটা হচ্ছে প্রথম বুকিং একটা হবে, সেই বুকিং সে যখনই বুঝতে পারবে তখনই সে একটা বুকিং রেজিস্ট্রেশন করে নেবে যেন যে কোনো সেবা কেন্দ্রে, সরকারি ভাবে অনেক পর্যায়ে আছে সেটা। আর বলি যে যদি দেরি হয় তাহলে অবশ্যই যেন 16 সপ্তাহের মধ্যে হতে পারে এটা। হ্যাঁ, তারপরে যে সপ্তাহটা আছে সেটা হচ্ছে আমরা সেকেন্ড ভিজিট যেটাকে বলবো সেটা হচ্ছে 28 সপ্তাহের মধ্যে, কারণ 28 সপ্তাহের পরে হচ্ছে আমরা 32 সপ্তাহে, 32 সপ্তাহের পরে হচ্ছে

0: কাউন্সিলিং এর মাধ্যমে বলা হয়, বিপদ চিহ্নগুলো বলা হয় এবং প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেরকম হিমোগ্লোবিন, ব্লাড সুগার, থাইরয়েডের এসবিজি, ফিটিআরএল এবং একটা আল্ট্রাসোনোগ্রাম, কারণ প্রথমের দিকে আল্ট্রাসোনোগ্রাম গুলো খুবই জরুরি। এই কয়েকটা করা হয় এবং প্রথম থেকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা এইভাবে করতে হবে যে পাঁচটা জিনিস অবশ্যই তাকে মনে রাখতে হবে, যে আমি যে রেগুলার চেক আপ করাবো এবং একটা সেবা কেন্দ্র নির্দিষ্ট করে রাখবো, যে আমি এই সেবা কেন্দ্রেই ডেলিভারি করাবো এবং দক্ষ সেবা দাতাকারীদের ডেলিভারি করাবো, এবং নির্দিষ্ট একজনকে কিন্তু কখনো ফিস্ট করা যাবে না, কারণ কেন্দ্রটাকে ফিস্ট করলে সবচেয়ে ভালো হয় যে ওই কেন্দ্রে অনেক দক্ষ সেবা দানকারী থাকেন, একজন না থাকলেও আরেকজনের কোনো সমস্যা হয় না। রক্তদাতা কোনো রক্ত দিয়ে না থাকেন, এটা খেয়াল রাখতে হবে, এবং তার কিছু পয়সা করে জোগাড় করে রাখতে হবে, এই কয়েকটা জিনিস রাখতে হবে।
1: পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা?
0: হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের যে যতগুলো ইউনিয়ন সিভিল যে ডব্লিউএফএস সেন্টার আছে, সেখানে 7/24 দেওয়া আছে, ওখানে যে যারা পোস্টেড থাকে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, তারা কিন্তু ডেলিভারির জন্য দক্ষ। ছয় মাসে তারা তাদের বেসিক করার পরেও আরো 6 মাসে তাকে শুধুমাত্র মিডওয়াইফারি ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা ডেলিভারি করাতে পারেন। এবং ওই এফডব্লিউসি গুলাতে কিন্তু সবগুলোতে সিজার ইনসেকশন হয় না, কিন্তু ওরা বুঝতে পারে যে কোনটা নর্মাল ডেলিভারি হবে কোনটা হবে না। যদি দেখা যাচ্ছে যে তার অগ্রগতি হচ্ছে না প্রসবে, সেই ক্ষেত্রে সময় থাকতেই তারা উচ্চতর কেন্দ্রে রেফার করে তাদের ইমিডিয়েট। এবং এ বাদে আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে, এবং আপনার উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে এবং সেন্টার পর্যায়ে আছে, সেগুলোতে মা ও শিশু কল্যাণ গুলোতে আমাদের যে মৌলিক সেবা দেওয়া হয় তার মধ্যে আপনার সমন্বিত সেবা দেওয়া হয়। সমন্বিত সেবার মধ্যে সিজার সেকশন গুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থাও আছে, এবং সেইখানে তো ডেলিভারি হলে তারা রেফার কেস তো সিজার করেই, এবং নর্মাল ডেলিভারিও সেখানে হয়। বেশিরভাগই দেখা যায় যেগুলো হচ্ছে সদর হসপিটাল, যেগুলো সদর হসপিটালের পাশাপাশি এমসিডব্লিউসি গুলোতে আছে, দেখা যাচ্ছে যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মাসে 100টার মতো কিংবা 100টার বেশি নর্মাল ডেলিভারি হচ্ছে, সিজার সেকশনও 50টা 40টা এরকম হয়ে থাকে। তাছাড়া ঢাকা শহরে বিশেষত 3টা হসপিটাল আছে, যেরকম আমাদের মমতা ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, আইজিনপুর ম্যাটারনিটি হসপিটাল এবং লালকুঠি ম্যাটারনিটি হসপিটাল।
1: প্রাতিষ্ঠানিক ডেলিভারি সুবিধা থাকা সত্ত্বেও সিংহভাগ মায়েরা দেখা যায় বাসায় প্রসব করেন, এ ব্যাপারে যদি কিছু বলতে।
0: হ্যাঁ, এইখানে হচ্ছে যে আমাদের কাউন্সিলিং এর ব্যাপারটা, যে আমাদের বাসায় যারা ডেলিভারি করান, অনেক সময় আগে তো ছিল একদম দায়ী এরকম, কিন্তু এখন অনেক এনজিও লেভেল অনেক আছে যে তাদের অনেক কিছু ট্রেনিং নিয়ে থাকে, তারা অনেক সময় বাসায় অ্যালাউ করে, কিন্তু আমরা কখনো বলবো না যে বাসায় ডেলিভারি করতে, অবশ্যই প্রাতিষ্ঠানিক ডেলিভারি করতে, কিন্তু তারা অন্তত তাদেরকে কাউন্সিলিং করতে পারে যে তারা প্রতিষ্ঠানে আসুক। হ্যাঁ, এবং কোনো যদি বাসায় ডেলিভারি হয়ে যায় তখন তারা ওইটা নিরাপদ যদি প্রসব হয় সেইটুকুন তারা করেন। বেশিরভাগ সময় দেখা যায় যে বাসায় থেকে আসতে পারে না, কিছুটা কুসংস্কার যে হসপিটালে নিয়ে গেলেই মনে হয় সিজার করবে কিংবা পেট কেটে বাচ্চা বের করবে, এটার একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে। আরেকটা যেটা আছে যে মানুষের অনেক সময় টাকা পয়সা পর্যাপ্ত থাকে না, যে এইটুকু যাতায়াতের ভাড়াটাই নেই যে তারা এসে সেন্টারে যাবে। তবে আমরা জানি যে সরকার হিসাবে উপজেলা লেভেলে যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে, যে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, সেই অ্যাম্বুলেন্স সার্ভিস গুলো কিন্তু ফ্রি অফ কস্ট, মানে টাকা পয়সা লাগে না। এইটুকু যদি জনসাধারণ জানে তাহলে অবশ্যই তারা চলে আসতে পারে। তবে আর্থিক অবস্থা মানুষের কিন্তু অনেক ভালো হয়েছে, এখন কিন্তু গ্রামে গেলেই আপনারা দেখবেন যে কেউ আর মানে না খেয়ে নাই এরকম আছে, যে তারা অন্তত আগের থেকেই কিছুটা টাকা
1: পয়সা আগের চেয়ে অনেক বেশি
0: সচেতন
1: কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো করার কারণে দেখা যায় যে অনেক মাই কিন্তু এখন
0: এই যে কমিউনিটি হেলথে আসছেন। হ্যাঁ, কমিউনিটি হেলথ ক্লিনিক গুলোতে কিন্তু আমাদের রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ গুলো করা হয়, সেটার থেকেই কিন্তু অনেক সময় কাউন্সিলিং করে তাদেরকে বলা হয় যে তোমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য যাও।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার হেলেনা জেবিন। প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে, আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লেখার আমন্ত্রণ জানাচ্ছি। এ ঠিকানায় ডাকবাক্স প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি আগারগাঁও ঢাকা 1207। মানুষ জীবনে বয়স সন্ধিকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়টায় আচার আচরণ চাল চলন শারীরিক গঠন সহ মানসিকভাবেও নানা পরিবর্তন ঘটে থাকে। শারীরিক বাড়ন্ত এ সময়টায় পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। আয়োজনের এ পর্বে বয়ঃসন্ধিকালীন সময়ে পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে কিছু কথা এ সম্পর্কে বলছেন নুসরাত জাহান দৃষ্টি। আসুন শোনা যাক।
1: একজন মানুষের বয়ঃসন্ধিকাল সবথেকে স্পর্শকাতর সময়। একজন মানুষের 13-19 বছর অবধি বয়সকে বয়ঃসন্ধিকাল হিসেবে ধরা হয়ে থাকে। বয়ঃসন্ধিকাল ছেলে ও মেয়ে উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ছোট থেকে বড় হওয়ায় যে সকল পুষ্টিকর ও সুষম খাদ্য প্রয়োজন তা হল শক্তিদায়ক খাদ্য, শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাদ্য, রোগ প্রতিরোধক খাদ্য, পানি ও তরল খাদ্য। শক্তিদায়ক খাবারের মধ্যে রয়েছে শ্বেতসার বা শর্করা সমৃদ্ধ খাবার, যেমন চাল, গম, ভুট্টা, চিনি, গুড়, আলু, মধু ইত্যাদি। তেল সমৃদ্ধ খাবার যেমন তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাবারের মধ্যে রয়েছে প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার। উদ্ভিদের আমিষের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, সিমের বিচি, মটরশুটি, তেল বীজ বা তিল বা সরিষা ইত্যাদি। রোগ প্রতিরোধক খাবারের মধ্যে রয়েছে খাদ্যপ্রাণ বা ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার, যেমন গাঢ় রঙিন শাকসবজি, বিভিন্ন ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। পানীয় তরল খাবারের মধ্যে রয়েছে সকল ধরনের তরল পানীয়, যেমন বিশুদ্ধ পানি, দুধ, ডাবের পানি, ভাতের মার, ডালের পানি, শরবত ইত্যাদি। বর্ষণকালীন সময়ে কিশোর কিশোরীদের হরমোন নিঃসরণের মাত্রা বৃদ্ধি পায়, গ্রোথ স্পার্ট বা স্ফুরণ ঘটে। কিশোরীদের স্তনগ্রন্থি বিকশিত হয়, মাসিক শুরু হয়, শরীরে বিভিন্ন বিপাকক্রিয়ার হার বেড়ে যায়। এ কারণে এ সময় সঠিক পুষ্টির ভারসাম্য রক্ষা খুবই দরকার। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য গঠিত হয় এবং এর ফলশ্রুতিতে প্রজনন স্বাস্থ্য সম্পর্কেও সে সময় তাদের জ্ঞানার্জনের প্রয়োজন হয়। কিশোর ও কিশোরীদের পুষ্টি চাহিদা ও প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কিত আলোচনা এখানে করা হচ্ছে। আমরা জানি বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের দৈহিক পরিবর্তন ঘটে। ছেলে এবং মেয়ে উভয়েরই শারীরিক কাঠামো মজবুত, দৃঢ় ও বর্ধিষ্ণু হয় বলে এ সময় অধিক পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়। বয়ঃসন্ধিকালে বিশেষ শারীরিক ও মানসিক অবস্থায় সুস্থ দেহ ও মন বজায় রাখতে খাদ্য নির্বাচনের সময় নজর দেওয়া দরকার। বয়ঃসন্ধিকালে শারীরিক ও ক্রিয়াকর্ম বৃদ্ধি পায়, এজন্য প্রতিদিনই তাদের সুষম খাদ্য সরবরাহ করা জরুরি। সুষম খাদ্য বলতে তাদের দেহের চাহিদা অনুযায়ী অধিক আমিষ ও শর্করাযুক্ত খাদ্য এবং অন্যান্য খাদ্য উপাদানের যথার্থ উপস্থিতিকে বোঝানো হয়েছে। এ সময় কিশোরীদের লৌহজাতীয় খাদ্যের চাহিদা অনেক বেড়ে যায়। সাধারণভাবে খাদ্যের 6টি উপাদানই যথা আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি সমৃদ্ধ খাদ্য দেহের চাহিদা মতো নির্বাচন করে খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে, অন্যথায় পুষ্টির অভাবে দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মেডিনা পারভিনের কণ্ঠে পুষ্টি বিষয়ক গানটি লিখেছেন ফজলে খোদা, সুর করেছেন টিপু সুলতান বাবুর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা জানি সুস্থ দেহে সুস্থ মন। মনকে সুস্থ রাখতে হলে সুস্থ দেহের বিকল্প নেই, আর দেহকে সুস্থ রাখতে স্বাস্থ্য বিধিসমূহ সবসময় মেনে চলতে হবে। আমাদের সচেতনতাই পারে ডেঙ্গু সহ সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করতে। মনে রাখবেন, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। এডিস মশা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে, তাই কোথাও স্বচ্ছ পানি জমতে দেবেন না। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন।
1: আমার নাম ধরে টাকাটাকি করেন না, টের পাইলে পাখি উড়াল দিব।
2: আরে আমার কথা হুন, ফলাইবার সব পথ বন্ধ, কই দিয়া ফলাইব আলি? হ্যাঁ ভাবছ কিছু না রসানে পিঠ লাগু গো, কই ফলাইবা তুমি, বেশি সালা কইছ।
1: সাসা আপনি তো দিদি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
3: কিন্তু যদি আবার ভাগে?
1: ভাগবো, আরে ভাগবো কোন হান দিয়া, সাইড দিয়ে এক দিয়ে ঘিরা ফলাইছি না,
2: মাপের কোন কারবার নাই।
1: আপনার মাথা শুয়ে কুটেছে, সাসার মাথা কিনে, সাসার মাথা কিনে, সাসার মাথার দাম আছে, যা কনের আমার কাছে।
4: আমার আর কনের কিছু নাই, বাঘ যখন কুয়াই পড়ছে। না তো কি, একবার ছুটতে পারলে
1: আর ছুটনের কোনো কায়দা নাই। ধরো ধরো, আরে অহনি লইয়া চলো জায়গা মতো।
4: আব্বা আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান, আপনি এই সামসিকার গুলারে কিছু কন।
2: বাঘ আর সামসিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
4: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
1: ফুলিয়া পার্ক আছে,
4: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাব ফুলিয়া পার্ক আছে। আমার আর দুটা দিন সময় দেওয়া যায় না,
2: কেন
4: আমার পরম প্রিয়তমা স্ত্রী শেষ।
2: শেষ কি রে, শেষ কি, শেষ মানে কি, তোমার কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে? যে
5: ব্যাপার কি, ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
2: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
5: কথা হবে, কাজ হবে, মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
1: আর কথা বলার অধিকার তো সবার আছে সত্য, তবে এইরকম আকাই বা ঘর জামাইয়ের কথা হুনতে হুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হয়ে গেছে, তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
2: আমরা ডিসিশন লইছি
1: যে ওরে ধইরা নিয়া আপনার গো ক্লিনিকে ইয়া করায় দিন, সারা জীবনের লেগে বাচ্চা হওয়া বন্ধ।
4: ফুলিয়াফা, এটা একটা বিচার লোকন, বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবার ও মাইয়া। আমার দোষ কি, এখন পুরো চেষ্টা তো আমি করতেই পারি।
1: এইটা কি কইয়া বুঝলা হওয়ানো যায়? ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আবার চাইন নাম্বার।
5: আহা হা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
1: আরে সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
2: ক্লিয়ার কাট।
5: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
1: হ্যাঁ, যাইরা বুঝাই রাই হলো আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
2: নাই।
5: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি, মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি, এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরে যাওয়া যায় না।
4: আফা, আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা ছিঁড়ে এসব।
5: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শুনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট প্রসিডিউরের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়। এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, দুই দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়ে NSV করানো হয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
3: তাইলে আর ভেজাল কি? চলেন,
5: ভেজাল কিছুই নাই। তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
1: সেইটাই হইব ভ্যাসেকটমি।
5: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু NGO ক্লিনিক থেকেই NSV বা ভ্যাসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
0: আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। বিদায় বেলায় জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম গোলাম সরওয়ার মির্জা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরে। স্বাস্থ্য সুখের মূল।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি নার্গিস সুলতানা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন। তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়। এ সফরকালে দুদেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানায়, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতা ফুটে উঠেছে। সফরের শেষ দিনেও সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এই সফরকালে সার্জিও গড় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব গণতন্ত্রের মূর্তমান প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের গণপরিবহনে গতকাল থেকে জিপিএস ডিভাইস সংযুক্ত এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানায়, গতকাল বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বিখ্যাত নাস্কা লাইন্স প্রত্নতত্ত্ব এলাকার উপর দিয়ে উঠছিল এবং এ সময় এটিতে ২ জন পাইলট ও ১১ জন যাত্রী ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি এবং নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, বিমানটি ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হওয়ার কারণে কেউ জীবিত নেই। উদ্ধারকারী দল শেষ খবর পাওয়া পর্যন্ত ৪টি মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্চি ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে আরাচ্চি বলেন, তেহরান যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার অনুমতি না দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। আজ পোর্ট স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ রবিবার 2/8/2026, বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয়, বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা, যুগ্ম সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনে থাকবেন রহমান রাশেদ। বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 0155384100 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় আমরা ফিরব বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমন্ত্রণ রাত থাকল শোনার জন্য।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। দেশের অর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2 বেজে 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যা 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা বেজে 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরম। শ্রোতাদের অনুরোধের ছাঁচবের গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আগামীকাল 3 আগস্ট সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, পাইলস ও কোষ্ঠকাঠিন্য। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে ডাক্তার মোহাম্মদ নাজবুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথন মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। নম্বরটি আমি আবারও বলছি, 01553841500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন।

দুটো বেজে 20 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয়, বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। সঞ্চালনায় রহমান রাশেদ।

0: শ্রোতা বন্ধুরা, আজ 2 আগস্ট 2026 রবিবার বেলা 2:20 আপনারা শুনছেন প্রবাসী ও তরুণ সমাজে ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন। এবং এটা নিঃসন্দেহে আপনাদের অত্যন্ত পছন্দের আয়োজন বলে আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি। আপনারা অনেক প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এই আয়োজনের মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই বিদেশে নিরাপদ কর্মসংস্থান নিয়ে আমরা অনেকগুলো পর্ব ইতিমধ্যে করেছি, তারপরে আপনাদের মনে যত প্রশ্ন সেই প্রশ্নগুলো উত্তর দিই আমরা রবিবার করে। এবং একই সাথে আমরা মনে করেছি যে পুরো বিষয়টা আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরগুলো যেন সহজ করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেই প্রচেষ্টা থেকে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী এবং আমরা আয়োজনটাও সাজিয়েছি সেভাবেই, বিদেশে নিরাপদ এবং সঠিক চাকরি কিভাবে আপনি পাবেন এবং সেই ক্ষেত্রে একজন নাগরিকের কি কি করণীয় হবে। অংশগ্রহণে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। তিনি ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা, যুগ্ম সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এবং আমাদের সম্মানিত অতিথি সম্পর্কে আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সম্মানিত অতিথি তিনি তার কর্মজীবনে একটা লম্বা সময় বিদেশে বাংলাদেশের দূতাবাসে কাজ করেছেন এবং তিনি তার কর্মজীবনে খুব কাছ থেকে দেখেছেন যে আমাদের প্রবাসী ভাইরা যারা কাজ করছেন, বোনরা যারা কাজ করছেন, তাদের নানা সমস্যা সামনে থেকে দেখার সুযোগ হয়েছে এবং তার অভিজ্ঞতাই আজকে আমাদের সাথে ভাগাভাগি করে নেবেন, সে কারণেই আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে। সঞ্চালনা রয়েছে আমি রহমান রাশেদ। আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে জানতে আপনার মূল্যবান মতামত দিতে পারবেন এবং বিষয় সম্পর্কে যে কোনো ব্যাপারে আমাদেরকে ফোন করতে পারেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, নিশ্চয়ই মনে রাখবেন, 01553848 4100 01553848 4100, এই নম্বরে পাবেন। আমি আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে, ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা, যুগ্ম সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। স্বাগত জানাচ্ছি, অনেক
1: ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি।
0: আপনার এই সুযোগটা একেবারেই হারাতে চাইনি যখন আমরা জানতে পেরেছি যে আপনি দীর্ঘ সময় বিদেশে বাংলাদেশের দূতাবাসে কাজ করেছেন। আমাদের শ্রোতা বন্ধুরা এই ব্যাপার নিয়ে অনেক দিন ধরেই এই পর্বগুলোতে যুক্ত হচ্ছেন এবং তারা প্রশ্ন করছেন। একটা তথ্য জানতে পেরেছি এবং দেখছিলাম এই আয়োজনের শুরুতেও, 2025-26 অর্থ বছরে বাংলাদেশে আমাদের প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, সেটা $35.56 বিলিয়ন। এবং বিদেশে কর্মসংস্থানও বেড়েছে প্রায় 11.27%, সেটা কিনা শুধুমাত্র গত বছরে। বাংলাদেশ সরকার এবং উক্ত মন্ত্রণালয় বরাবরই প্রচেষ্টা রাখছে এবং চেষ্টা করে আসছে যাতে বৈধ পথে মানুষ বিদেশে কর্মসংস্থানের খোঁজ করে, এবং আমাদের আয়োজনের উদ্দেশ্যও তাই, তাদেরকে সচেতন করা। একটু জানাবেন যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার কতটুকু অবদান রাখছে বা কতটা বলিষ্ঠ ভূমিকা রাখছে।
1: ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি শুনে খুশি হবেন যে শ্রোতা বন্ধুরাও এটা শুনে আনন্দিত হবেন যে বর্তমান সরকার কিন্তু এই প্রবাসী কর্মসংস্থান খাতকে থ্রাস্ট সেক্টর ঘোষণা করেছে এবং সেই লক্ষ্যে অনেকগুলো পদক্ষেপও নিয়েছেন। যেমন বিদেশে গিয়ে আসলে কোন কাজগুলো আপনার করা উচিত, কোন কাজগুলো করা উচিত না, এই বিষয়ে সরকার সর্বশেষ গত সপ্তাহে আমাদের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এবং আপনি যেমনটা বললেন যে 2024 সালের তুলনায় 2025 সালে কিন্তু আমাদের এই রেমিটেন্স বেড়েছে, এবং এটি আমি বলবো যে আসলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা। কারণ অনেকে আমরা জানি যে হুন্ডির মাধ্যমে বা অন্য কোনো পন্থায় তারা টাকা পাঠায়, এবং এই বর্তমান সরকার আসার পরে কিন্তু এটি সরাসরি তারা অনেকেই সরকারি চ্যানেলে পাঠাচ্ছে, আমার বিশ্বাস। সেই কারণে কিন্তু এই অ্যামাউন্টটা এত বেড়েছে বলে আমার বিশ্বাস। তো আমার মনে হয় তাছাড়া সরকার কিছু ইনসেন্টিভ এখানে দিয়েছে। আপনারা জানেন যে আপনি যদি বৈধ চ্যানেলে টাকা পাঠান তাহলে আপনি প্রায় 2%-এরও বেশি পরিমাণ বেশি পাবেন প্রফিট, আপনি প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটি একটি কারণ। তো আমার মনে হয় যে আমরা আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা বা আমাদের দেশে যে সমস্ত কর্মীগণ যারা বিদেশে যায় তারা যদি বৈধ চ্যানেলে টাকা পাঠায় তাহলে এটা একদিকে যেমন আমাদের দেশের উন্নয়নে অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করবে, তেমনি তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে এটি কাজে লাগবে। এবং এই সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার কারণে এই বিদেশি রেমিটেন্সটা আমাদের বাড়ছে বলে আমার মনে হয়।
0: আমরা সেটা মনে করি যে নির্বাচিত সরকার তাদের মেয়াদ বা বয়স অত্যন্ত কম, সেই তুলনায় শুরু থেকেই তারা বৈদেশিক কর্মসংস্থান নিয়ে আমরা বিভিন্ন ঘোষণা দেখেছি এবং পদক্ষেপ নিতে দেখেছি, সেই ব্যাপারটা চমৎকার করে ব্যাখ্যা করছিলেন আমাদের সম্মানিত অতিথি। আমরা একটা ফোন কল নিতে চাই আমাদের আয়োজন আজকে। প্রথম শ্রোতা বন্ধু ফোন করেছেন, হ্যালো আসসালাম আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম।
2: আরেকটা প্রশ্ন করি, কিছুদিন আগে দেখলাম ফেসবুকে যে রাশিয়ার যে রেমিটেন্স পাঠাবে এই রেমিটেন্স এর উপরে 7.5% ট্যাক্স হবে,
0: ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে কথা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি মালয়েশিয়া ভ্রমণও করে এসেছেন, এটা নিয়ে আমাদেরও তথ্য বলছে যে আমরা সরাসরি কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাইনি, তারপরে যদি অভিজ্ঞতা থেকে জানান এটা বলছিলেন এবং শ্রোতা বন্ধুও বলছেন যে বাংলাদেশ সরকারেরও আমরা প্রচেষ্টা দেখছি যে মালয়েশিয়া মার্কেট যেন নতুন।
1: আসলে মালয়েশিয়া আমাদের একটি অন্যতম মার্কেট, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে, সৌদি আরবের পরে, কিন্তু মালয়েশিয়া একসময় কিন্তু এক নম্বর ছিল আমাদের প্রবাসী এই দক্ষ বা অদক্ষ উভয় শ্রমিকের ক্ষেত্রে। মাঝে কিছুটা সমস্যা হয়েছিল, সেটি আবার আমাদের বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভের পরে এবং তার সফরের পরে কিন্তু মালয়েশিয়ান সরকার নিজের ইচ্ছায় আবার আমাদের শ্রমিক নেওয়ার জন্য তারা কিছু সুবিধাও দিচ্ছে, এবং আমার বিশ্বাস নিকট ভবিষ্যতেই এই দ্বার আবার খুলবে। এবং আমার বিশ্বাস যে সৌদি আরবে এখন মধ্যপ্রাচ্যে যে কিছুটা টার্মাইল চলছে, সেই সুবিধাটা আমরা মালয়েশিয়াতে নিতে পারবো। বাট আমার অনুরোধ থাকবে, যেখানে যেহেতু এখানে জি টু জি কাজটা বেশি করা হবে, সেই কারণে
0: গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেটা
1: জানি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ বৈধ পথে বৈধ চ্যানেলে আপনি যদি মালয়েশিয়া যেতে পারেন, আমার বিশ্বাস আপনি বেশি ইনকাম করতে পারবেন এবং বেশি রোজগার করতে পারবেন, বেশি সেভ করতে পারবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে আপনি বড় অবদান রাখতে পারবেন।
0: নিশ্চয়ই প্রবাসীদের রেমিটেন্সের উপরে এটা এটা কিছু কিছু গণমাধ্যমে এসেছে, এটা প্রস্তাবিত কিনা,
1: রাইট রাইট,
0: এটা নিশ্চিত করা হয়েছে কিনা সেই ব্যাপারে একটু,
1: না এটি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমার মনে হয় এদিকে সরকার কোন সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই, সুতরাং এটি আসলে ভ্রক্ষেপ না করলে ভালো, এরকম কোন সিদ্ধান্ত এখনো হয়েছে
0: এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে নিশ্চয়ই তারা অবগত রয়েছেন এবং তারা নিশ্চয়ই সেই ব্যাপারে পরিকল্পনা করবেন। আমাদের শ্রোতা বন্ধুরা ফোন করছেন, আমি বলবো যে ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করবেন এবং ফোন করবেন, আমরা প্রত্যেকটা টেলিফোন নেওয়ার চেষ্টা করছি। আরেকটা ফোন আসছে, হ্যালো আসসালাম আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি অনেক ধন্যবাদ, সংযোগে কিছুটা ত্রুটি ছিল শ্রোতা বন্ধু,
1: ভালো
0: ক্লিয়ার, আমি যতটুকু বুঝতে পেরেছি আমি চেষ্টা করছি শ্রোতা বন্ধু আপনার হয়ে প্রশ্নটি করার জন্য, যে অনেক সময় বৈধ পথে সৌদি আরব গিয়েছেন কিন্তু যে প্রত্যাশা অনুযায়ী চাকরি বা যে চাকরির কথা বলা হয়েছে সেই অনুযায়ী তিনি চাকরি পাচ্ছেন না, এটা কি হয় কিনা?
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ কেন বা কেন হয়
1: না বৈধ পথে বলতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন আমি নিজেও ক্লিয়ার না, বাট আমার অনুরোধ হলো যে বৈধ পথ বলতে আপনার যখন আপনাকে অফারটা দেওয়া হয়েছে আপনি চুক্তিপত্রটি পড়েছিলেন কিনা এবং চুক্তিপত্রে যে শর্তগুলো ছিল সেগুলো আপনি বুঝেছেন কিনা, যদি সেখানে সাধারণত থাকে আপনি কি কাজ করবেন, আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, সপ্তাহে ছুটি কয়দিন আছে, আপনি কি কি সুবিধা পাবেন, আপনি দেশে আসতে পারবেন কিনা, দেশে আসার সময় আপনার বিমান ভাড়াটা কে দিবে এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি মারা যান, সেক্ষেত্রে আপনার কফিনটিও দেশে কার খরচে যাবে, এগুলো বিস্তারিত সেখানে বলা থাকে,
0: লেখা থাকে।
1: সুতরাং আমার অনুরোধ থাকবে যে সমস্ত আমাদের ভাইরা বোনেরা যারা বিদেশে যেতে চান, তারা চুক্তিপত্রটি ভালোভাবে পড়ে, যদি অন্য ভাষায় হয় আপনি বাংলা ভাষায় অনুবাদ করিয়ে পড়ে এরপর স্বাক্ষর করবেন। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো বৈধ পথে গেলে আসলে এমনটি হওয়ার কথা না,
0: নিশ্চয়ই।
1: হ্যাঁ, কারণ ওখানে বলা থাকে কোন কোম্পানির কাছে আপনি যাচ্ছেন এবং সেই কোম্পানির আপনি নিজে ওয়েবসাইটে বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করতে পারেন যে আসলে এই কোম্পানি রেজিস্টারভুক্ত কিনা, অথবা আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছেন অর্থাৎ যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন সেই এজেন্সিটা বৈধ কিনা, সেটা রেজিস্টার্ড কিনা, বিএমইটি রেজিস্টারভুক্ত কিনা বা বাইরার রেজিস্টারভুক্ত কিনা, আপনি সেগুলো দেখতে পারেন। সুতরাং যদি তারা সবই বৈধ থেকে থাকে এবং বৈধ পথে আপনি যদি যান, তাহলে ওখানে চাকরি না পাওয়ার বিষয়টি ঠিক বোধগম্য না।
0: নিশ্চয়ই খুব বিস্তারিত একটা উত্তর দিয়েছেন আমাদের সম্মানিত অতিথি। আমার মনে হয় যে আপনারা এই ব্যাপারটি নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনছেন। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি ভালো আছি, ভালো আছেন আশা করছি।
2: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সাহেব শেখ, সাতের বাজার বলদারি ফরিদপুর থেকে। আমি জানতেছি যে মালয়েশিয়ার আপনারা পড়িং খুলছে আমরা শুনেছি, আসলে এটা কতটুকু কার্যকরিতা যে সঠিকভাবে খুলছে নাকি আমরা মিডিয়ায় দেখি বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি যে খুলছে, আসলে এটা কতটুকু সত্যি যে খুলছে কিনা। দেখেন দেখা যাচ্ছে আমরা যারা যার জন্য আগ্রহ আছি তারা
0: নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন এবং মূল্যবান মতামতের জন্য। আমি এই সুযোগে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভ্রমণ করেছেন এবং মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, ইতিবাচক একটা দিক দেখতে পাচ্ছেন, অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। এখন এই সুযোগে অনেক এজেন্সি দেখা যায় যে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু সেখানে একটা প্রতারণার ফাঁদ তৈরি করছে বা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে, সেই ব্যাপারে আপনার তরফ থেকে কি বক্তব্য? বা
1: আপনি সঠিকই বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের পর মালয়েশিয়া সরকার আগ্রহ প্রকাশ করেছেন যে তারা আমাদের শ্রমিক আবার নতুন করে নিবে, বাট এখনো কিন্তু পুরোপুরি এই প্রক্রিয়াটা শেষ হয়নি। সুতরাং আমি অনুরোধ করব যে সমস্ত ভাইরা মালয়েশিয়ায় যেতে আগ্রহী বা চিন্তা করছেন তারা প্রস্তুতি নিয়ে রাখুন, বাট এই পর্যায়ে এখনো কোনো এজেন্সিকে বা কোনো কর্তৃপক্ষের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হওয়াটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সরকারি ঘোষণা এখনো পুরোপুরি আসেনি। কোন কোন এজেন্সিকে এই অনুমতি দেওয়া হয়েছে, কি পরিমাণ শ্রমিক তারা নিবে, কোন খাতগুলোতে নিবে, সেগুলো বিস্তারিত জানানো হবে। আমার মনে হয় যেহেতু আপনারা ধৈর্য ধরেছেন, আর একটু অপেক্ষা করলে পুরোপুরি বিষয়টি জেনে এরপরে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে আপনার জন্য সুবিধা হবে।
0: নিশ্চয়ই, চমৎকার। আমরা আর একটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি ভালো আছি, ভালো আছেন আশা করছি।
2: হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ লুৎফর দাস, ক্লাব পাংশার আসবেন।
0: জি প্রশ্নটি করবেন।
2: আমি সারাগান জানতে চাচ্ছি, ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন।
2: আপনার হলো সৌদি ব্যাংকে মালয়েশিয়া কে অন্যান্য রাষ্ট্রে গেছেন।
0: জি জি,
2: নিয়ে হলো আপনার কাজ দেয় না, বেতন দেয় না, যে যে হয়রানি করে দালালরা, দালালের কাছে পড়িয়ে আবার কিছু টাকা দেয়, সরকারের জন্য লোকে কিছু করবে কি না আমি এটা একটু জানতে চাই। দালালের কাছে বলি আবার কাজ দেয় না, বেতন দেয় না,
0: আগ্রহ প্রকাশ করছেন এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করছেন। আমাদের সম্মানিত অতিথিও একটু আগে তাই বলছিলেন এবং আবারও নিশ্চয়ই বলবেন, তিনি বৈধ পথে যাওয়াটা জরুরি আপনি বলছিলেন, আরেকটু বিস্তারিত বলবেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমার আগের প্রশ্নের উত্তরটি যদি শুনে থাকেন তাহলে এর কাছাকাছি আমি বলেছি, আমি আবারও বলছি, আসলে বৈধ পথে গেলে আপনাকে কাজ দিবে না এমনটি হওয়ার কথা না, কারণ আপনি বৈধ পথে যখন আপনি যাবেন তখন যাওয়ার আগে আপনি কি কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, কি কি সুবিধা পাবেন, সেগুলো বিস্তারিত কন্ট্রাক্ট ফর্মে বলা থাকবে। আর যারা বৈধ পথের নামে আসলে অবৈধভাবে নিয়ে যায়, তারা অনেক প্রক্রিয়া আছে। আসলে এর ভিতরে একটা আমরা বলি, যেটা আমরা বলি ফ্রি ভিসা, আপনি শব্দটা বলেছেন। আসলে ফ্রি ভিসা বলতে কিছু নেই, যেটা হয় সেটা হলো যে সাধারণত মধ্যপ্রাচ্যে কিছু কিছু দেশে এইটি এমনটি চালু আছে, তারা এটাকে অনেকে কফিল বলে। এই কফিল আসলে নির্দিষ্ট কোনো কাজের জন্য না, সে বলে হয়তো আমার অমুক প্রতিষ্ঠানে 100 লোক লাগবে, এইভাবে তারা এই দেশের সাথে সংশ্লিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করে এবং তারা লোকগুলো নেয়, কিন্তু ওখানে নিয়ে কি কাজ দিবে এটি কন্ট্রাক্ট ফর্মে বলা থাকে না। কারণ
0: এখানে একটু যোগ করি তাহলে, আপনি বলেছেন যে এই যে কফিল বা সেটা যদি কোনো কোম্পানি বিদেশে চাকরির জন্য বলেন, সেটা তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এজেন্সিকে যোগাযোগ করেন।
1: এক্স্যাক্টলি,
0: কোনো উঠানের দালালের সাথে
1: না না না
0: নিশ্চিত করলাম,
1: রাইট, কখনো আপনারা কোনো ব্যক্তি বা দালালের সাথে এই ধরনের কথা চুক্তিবদ্ধ হবেন না, কারণ এক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে যেতে হবে। সুতরাং আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে চাচ্ছেন, আগে আপনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে সেই প্রতিষ্ঠানের সঠিকতা যাচাই করবেন, আপনি বিএমইটির ওয়েবসাইটে গিয়ে সেটা যাচাই করতে পারেন, সেটা রেজিস্টার্ড কিনা আমি আগে বলেছি আপনি যাচাই করবেন, করে যদি সবকিছু সঠিক পান তারপর আপনি দেখবেন যে ওই প্রতিষ্ঠান যে নিচ্ছে তার কি কাজের জন্য, কোন কোম্পানি কোন প্রতিষ্ঠান কি কাজের জন্য নিচ্ছে সেটা বলা থাকবে সেখানে। এরপরে ওখানে গিয়ে হয়তো বা তারা অনেক সময় করে কি যে আপনাকে নিয়েছে হয়তো একটা কাজের জন্য, হয়তো আপনাকে সে কাজ না দিয়ে তারা অন্য একটা কাজ, এটা বেশিরভাগ শুধুমাত্র সৌদি আরবের ক্ষেত্রে এমনটা শোনা যায়, অন্য দেশে খুব একটা এমনটা শোনা যায় না। বাট

0: কেনকে আশ্রয় দিতে বাধ্য। আরেকটা কথা আমি এই সুযোগে বলে রাখি,
1: এরকম না হলে করণীয় কি হবে সেটা একটু দেখো।
0: এটাই আমি এখন বলছি, যদি এমনটা ঘটে আপনার ক্ষেত্রে যে যে কাজের কথা বলে আপনাকে নিয়েছিলেন সেই কাজ আপনাকে দিচ্ছে না, অথবা যে পরিমাণ বেতন দেওয়ার কথা বলেছিল তার থেকে বেতন কম দিচ্ছে, ছুটি যা দেওয়ার কথা তার থেকে কম দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে যাওয়ার আগে একটা প্রি ডিপার্চার ব্রিফিং হয়। আমি অনুরোধ করব আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা এখন যেতে গিয়েছেন তো গিয়েছেন, যারা যেতে চান তাদের জন্য এই প্রি ডিপার্চার ব্রিফিংটা আপনারা বিএমটিতে হয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে হয়, এটি ভালো করে শুনবেন। ওখানে তারা যেগুলো বলে আমি আবার আজকে আপনাকে সেই জিনিসগুলো মনে করিয়ে দিচ্ছি। প্রথমত হলো, আপনি যাওয়ার আগে যে দেশে যাচ্ছেন সেই দেশে আমাদের বাংলাদেশ এম্বাসি বা হাই কমিশনের মোবাইল নাম্বার, বিশেষ করে শ্রম উইং এর মোবাইল নাম্বার, একাধিক নাম্বার থাকতে পারে, তাদের নাম্বারগুলো আপনি নিয়ে রাখবেন এবং আমাদের এম্বাসির ঠিকানাটা নিয়ে রাখবেন, প্রয়োজনীয় কর্মকর্তার নামটা পর্যন্ত আপনি মুখস্থ করে যাবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, আপনার যে পাসপোর্ট বা ভিসা এটি সঠিক কিনা আপনি দেখে নেবেন এবং এর একটা ফটোকপি আপনি আপনার পরিবারের কাছে রেখে যাবেন, যদি ওখানে গিয়ে কোনো বিপদে আপনি পড়েন যাতে এরা আপনাকে সহযোগিতা করতে পারে।
1: বৈধ পথে গেলে তো ভিসা নিয়ে কোনো লোকাল ভিসা হওয়ার সুযোগ নেই,
0: না কোনো সুযোগ।
1: যদি কেউ সন্দেহ করে থাকেন তিনি যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন কিন্তু ভিসা দেখে মনে হচ্ছে নকল, সেক্ষেত্রে কিভাবে যাচাই করা যাবে?
0: রাইট, যাচাই করার অপশনও আছে, আপনি আমাদের বিএমটিতেও যাচাই করা যায়, আবার সংশ্লিষ্ট দেশের এম্বাসির ওয়েবসাইটে গিয়েও যাচাই করা যায়, এদেশে থেকে যাচাই করা যায়। হ্যাঁ, আপনি যদি বিদেশি এম্বাসির ওয়েবসাইটে যেতে না পারেন আপনি আমাদের বিএমটির ওয়েবসাইটে গিয়ে এটা যাচাই করতে পারেন।
1: চমৎকার।
0: আরেকটি বিষয় হলো যে আমাদের বিএমটিতে আপনি রেজিস্ট্রিভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ নিবন্ধনটা করে যাবেন, তাহলে হবে কি, বিএমটি নিবন্ধিত হলে আপনি বিদেশে গিয়ে যদি কখনো বিপদে পড়েন তাহলে আপনি সরকারি খরচ পাবেন, অর্থাৎ আসা বা যাওয়া বা পরবর্তী যে কোনো বিষয়ে আপনি সরকারের সহযোগিতা পাবেন। যদি আপনি বিএমটি নিবন্ধন ছাড়া যান তাহলে এই সমস্যা, এই সুবিধাগুলো পেতে পরবর্তীতে সমস্যা হয়। যেমন লিবিয়াতে যে ঘটনাটা, আমি ওখানে 6 বছর কাজ করেছি, আমি দেখেছি অনেক প্রবাসী তারা বিএমটি নিবন্ধন তো করেই নাই, উপরন্তু তারা বৈধ পথেও যায় নাই, কোনো না কোনো ভাবে হয়তো লিবিয়ায় পৌঁছেছে। এখন ওখানে গিয়ে 5-7 বছর চাকরি করেছে, কাজ করেছে, যেহেতু লিবিয়ার সাথে বাংলাদেশে সরাসরি যোগাযোগ ট্রান্সফার, মানি ট্রান্সফার করার সুযোগ নেই, সেখানে তারা অনেক সময় ইস্তাম্বুল হয়ে দুবাই হয়ে তারা টাকাটা পাঠায়। এই শ্রমিক যদি কখনো মারা যায় তাহলে সরকারি খরচে তার লাশ দেশে আসার কথা, কিন্তু যেহেতু উনি বিএমটি নিবন্ধিত নন সেই কারণে এই টাকাটা পেতে তার পরিবারের অনেক সময় ঝামেলা পোহাতে হয়। তো আপনি যদি যাওয়ার আগে বিএমটিতে নিবন্ধিত হয়ে যান তাহলে আপনার পরিবার এই টাকাটা সহজে পাবে, আপনার ট্রান্সপোর্টের টাকা, আপনার দাফনের টাকা এবং পরবর্তীতে সরকার প্রদত্ত যে সুবিধাটা এগুলো তাদের পক্ষে পেতে সুবিধা হবে। সেই কারণে আপনি বিএমটি নিবন্ধিত হয়ে যাবেন তাহলে এই অসুবিধাগুলো আপনি পড়বেন না। আর ওখানে গিয়ে যদি কখনো এই বেতন কম পান বা ছুটি না পান সেক্ষেত্রে আপনার সবচেয়ে প্রথম কাজ হবে আমাদের দূতাবাসে যোগাযোগ করা। দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে যোগাযোগ করে তারা বিষয়টি চুক্তি অনুযায়ী ফাঁসার করার চেষ্টা করবে, না পারলে তারাই আপনাকে অন্য কোনো পথ দেখিয়ে দিবে, অথবা যদি আইনগত কোনো পরামর্শ নিতে হয় বা কোনো পদক্ষেপ নিতে হয় সেটিও তারা নেবে।
1: চমৎকার। তো বিএমটিতে নিবন্ধন হওয়া এটা পুরোপুরি আসলে ওই ব্যক্তির জন্য লাভজনক, এখানে ক্ষতির কোনো কারণ নেই, তারপরে দেখা যাচ্ছে যে তারা ঘুরে ফিরে যায়,
0: অনেক হয়তো না জানার কারণে এমনটা করে,
1: আসলে
0: জানে না যে বিএমটিতে নিবন্ধিত হতে হয়।
1: হ্যাঁ,
0: তার কারণ আমার অভিজ্ঞতা বলে বাংলাদেশে যারা বিদেশে যেতে আগ্রহী তারা এত তাড়াহুড়া করে যে এনি ওয়ে তারা যেতে চায়, তারা যাচাই করতে চায় না,
1: খরচও বেশি করছে,
0: অথচ তারা যদি একটু ধৈর্য ধরে প্ল্যান অনুযায়ী অর্থাৎ পরিকল্পনা মাফিক এগোয় তাহলে কিন্তু তারা কম খরচে সঠিকভাবে নির্দিষ্ট বেতনে তারা যেতে পারে উইদাউট এনি হ্যাসেল।
1: চমৎকার। ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা, এই পর্যায়ে আমি একটা প্রশ্ন করি। আপনি এজেন্সির কথা বলছেন, সরকারের সদিচ্ছার কথা আমরা শুনছি, মন্ত্রণালয়ের বিস্তর পরিকল্পনা, আপনাদের প্রচেষ্টা সেখানে উঠে এসেছে, এখন কথা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে যে ব্যক্তি বসে আছে সে বলছিলেন যে বাস্তবতা বলছে যে কোনো উপায়ে আমি বিদেশ যাব, কিন্তু তিনি এখনো জানেন না যে কার সাথে যোগাযোগ করবেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, যিনি হয়তো বাংলাদেশ বেতারে এই মুহূর্তে শুনছেন কিন্তু তিনি এখন জানেন না যে কার সাথে যোগাযোগ করবেন। আমি একদম পিছিয়ে নিয়ে গেলাম, প্রথমত তিনি কিভাবে প্রক্রিয়া ফলো করবেন বা কিভাবে অনুসরণ করবেন একটু আপনার কাছে ধারাবাহিকভাবে।
0: আমাদের প্রান্তিক ভাই বোনদের জন্য আমার প্রথম অনুরোধ থাকবে, দালাল কিন্তু আসলে আপনার আত্মীয় স্বজন আশেপাশে যারা থাকে তারাই বেশি, এটা আমার অভিজ্ঞতা বলে, আপনার পরিচিত জন তারা বলবে একেবারে কম টাকায় খুব দ্রুত এই কালকেই প্লেন, এখন কোনো কিছু করার সুযোগ নেই, এত কিছু পড়ার সময় নেই, ইত্যাদি ইত্যাদি, এইগুলিতে কোনোভাবেই এই প্রলোভনে আপনি পা দেবেন না। আমার অনুরোধ থাকবে আপনি যেখানেই যান।

0: না কেন, যে দেশে যান না কেন, একটু ধৈর্য ধরে আপনি আগে নিশ্চিত হতে চাইবেন যে আসলে এই প্রতিষ্ঠানটি এই পরিমাণ লোক নিশ্চিতকারী, এটা চাইলে আপনি জানতে পারবেন। আপনি আমাদের বিএমইটির ওয়েবসাইটে, আপনি গ্রামে বসে এখন কিন্তু ইন্টারনেট অ্যাভেলেবেল, আপনি বিএমইটির ওয়েবসাইটে গেলে আপনি জানতে পারবেন যে কি পরিমাণ প্রতিষ্ঠান, কতগুলো লোক নিচ্ছে, প্রতিনিয়ত তারা আপডেট দিচ্ছে সেখানে। দুঃখিত, তো এই ধরনের জিনিসগুলির ক্ষেত্রে আপনি আগে যাচাই করবেন, যাচাই করে কারোর প্রলোভনে যে আপনার আশেপাশে তারা বলেছে, হয়তো তার কোনো আত্মীয় স্বজন গিয়েছিল আগে, সে গিয়ে এসে আপনার পাশে একটা বিল্ডিং দিয়েছে, আপনি তাতে উৎসাহিত হয়ে যাচ্ছেন, এইভাবে প্রলোভনে পা দিবেন না। এবং এইভাবে কিন্তু বাংলাদেশে প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিপদে পড়ছে এবং পরবর্তীতে ভিটে মাটি বিক্রি করেও যে টাকা তারা দিয়েছে এই টাকা তারা আর উদ্ধার করতে পারছে না। সুতরাং আপনি যে অবস্থা থাকেন না কেন, আপনি অ্যাটলিস্ট বিএমইটির ওয়েবসাইটটা সবসময় দেখবেন যদি বিদেশ যেতে চান। আর একটা অনুরোধ থাকবে আমার, আসলে আমাদের দেশের বেশিরভাগ শ্রমিক যায় যারা অদক্ষ বা আধা দক্ষ। আমার অনুরোধ থাকবে, আপনি যদি সত্যি বিদেশ যাওয়ার প্ল্যান করে থাকেন বা আপনি মনে মনে স্থির করে থাকেন যে আপনি বিদেশ যাবেন, তাহলে আমার অনুরোধ থাকবে আপনি যে কোনো একটি কাজ আগে শেখেন। সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা ড্রাইভিং হতে পারে, সেটা মেকানিক্স হতে পারে, সেটা প্লাম্বার হতে পারে, সেটা হাউস কিপিং হতে পারে, যে কোনো একটা কাজ আপনি শেখেন, তাহলে আপনার ওই দেশে যদি কোনো দুর্ভাগ্যক্রমেও আপনাকে যে প্রতিষ্ঠান নিল সেই প্রতিষ্ঠান কাজ দিতে পারলো না, যদি তেমনটা হওয়ার কথা না, ইভেন যদি আপনি অবৈধভাবেও কোথাও বিপদে পড়ে যান, তাহলে আপনি ওই কাজ জানেন, এটার জন্য আপনি ওই দেশে বিপদে পড়বেন না, আপনি ওই কাজে কাজ চাকরি পেয়ে যাবেন।
1: খুব চমৎকার একটা পরামর্শ, আমার মনে হয় যে এটা
0: আমি দেখেছি। লিবিয়ায় আমি দেখেছি যে নার্স, লিবিয়ায় নার্সের খুবই প্রয়োজন।
1: আচ্ছা,
0: কারণ যুদ্ধের পরে বিশেষ করে ফিলিপাইন এবং আমাদের ভারত এই মার্কেটটা প্রায় তাদের দখলে ছিল, ইভেন পাকিস্তান।
1: আচ্ছা,
0: কিন্তু যুদ্ধের সময় তারা অনেকে চলে আসাতে ওখানে প্রচুর নার্সের সংকট এখন। ফলে আপনি যদি এখানে একটা নার্সের ট্রেনিং করে যান, পুরোপুরি হয়তো আপনি না জানলেও যদি কিছুটাও জানেন, অর্থাৎ ইউরোপে যাওয়ার জন্য যে মাপের দক্ষতা অর্জন করা দরকার, লিবিয়ায় হয়তো আপনার সে মাপের প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি একটা 6 মাসের কোর্স করে যান বা 3 মাসের একটা কোর্স করে যান, ইভেন আপনি যদি নার্সিং যদি বাদ দেয় আপনি একটা ওয়ার্কশপে যদি কাজ করে যান, ওখানে একজন ওয়ার্কশপে একটা ব্যক্তি আমি দেখেছি 4-5টা ওয়ার্কশপে কাজ করে, একজন নার্স 6-7টা ক্লিনিকে কাজ করে, কাজের কোনো অভাব নেই, কিন্তু আপনাকে কাজটা শিখে যেতে হবে। ফলে যে কোনো একটা কাজ শিখবেন, অ্যাটলিস্ট যদি কোনো কাজ না জানেন সেই দেশের ভাষাটা একটু শিখে যাবেন, সেটা আরবি হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, সেটা যে দেশে আপনি যান না কেন, ভাষাটা শিখে গেলে আপনার জন্য কাজ পেতে কোনো সমস্যা হওয়ার কথা না।
1: ঠিক তাই, একটা ছদ্মনাম ব্যবহার করে বলি, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই শুনছেন, শাকিল নামে কোনো একজন, তিনি গণমাধ্যমে এসছে এই খবর যে বাড়িতে বাবা মার জমি জমা বিক্রি করে দিয়েছেন, 32 লক্ষ টাকা খরচ করেছেন, এবং তিনি বলছেন যে আমি 2 বার গেম দেওয়ার চেষ্টা করেছি, ইতালি গিয়েছি, সেখানে জেল খেটে বাংলাদেশে একদম খালি হাতে ফেরত আসছি। আমি সম্মানিত অতিথিকে আজকে এই প্রশ্ন করতে চাই, আপনারা শুনছেন নিশ্চয়ই, ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা আমাদের সাথে রয়েছেন, এই যে গেম দিতে গেল এবং পারল না, জেল খেটে চলে আসলো, 32 লক্ষ টাকা, সরকারি খরচে আসলে কত টাকা লাগে বৈধ পথে যেতে, একটু তাদেরও জানা দরকার যারা বারবার প্রশ্ন করে।
0: ধন্যবাদ আপনাকে, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন, এবং এই গেম দেওয়া শব্দটি আমার ক্ষেত্রে খুব পরিচিত, কারণ আমি লিবিয়ায় কাজ করেছি, লিবিয়ায় এই শব্দটি পরিচিত। আসলে গেম দেওয়া শব্দটা আমি পরে ব্যাখ্যা করছি, তার আগে একটু বলি, আসলে সর্বোচ্চ সর্বোচ্চ 6-7 লক্ষ টাকার বেশি পৃথিবীর কোন দেশে যাওয়ার জন্য লাগে,
1: পৃথিবীর কোন দেশে
0: লাগার কথা।
1: আচ্ছা,
0: আমাদের সরকারি ভাবে
1: মাত্র 6-7 লক্ষ পৃথিবীর যে কোনো প্রান্তে
0: যাওয়ার কথা। ইউরোপের বিষয়টা আলাদা, কারণ ইউরোপে সব দেশে কিন্তু লোক নেয় না, আমাদের দেশে কিছু এজেন্সি যদিও তাদেরকে ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে নেয়। আসলে এই জন্য বলছি আপনাকে যাচাই করতে হবে ইউরোপ ওই দেশে আসলে লোক নিচ্ছে কিনা।
1: আচ্ছা,
0: আসি আপনার গেমে, আমি লিবিয়ায় কাজকালীন সময়ে মানে কাজ করাকালীন সময়ে দেখেছি এই গেম দেওয়া অর্থ হলো লিবিয়া কিন্তু সরাসরি কোনো লোক নেয় না, কারণ যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ, হ্যাঁ, বাংলাদেশ সেখানে সরাসরি কোনো লোক বৈধ পথে পাঠায় না।
1: আচ্ছা,
0: কিন্তু বৈধ পথে না পাঠালেও আমরা দেখেছি প্রচুর লোক প্রতিদিন লিবিয়ায় যাচ্ছে, আমরা তাদেরকে তাদের সাথে কথা বলেছি, ইভেন আমাদের লিবিয়ার এয়ারপোর্টে, লিবিয়ার একমাত্র যে এয়ারপোর্টটা চালু আছে এখনো, বাকি সব এয়ারপোর্ট গুলো বন্ধ বা ধ্বংস হয়ে গিয়েছে, সেই এয়ারপোর্টে আমাদের অ্যাম্বাসির একজন লোক আমরা সবসময় রেখে দিই। আমরা জানি যে প্রতিনিয়ত এই লোক আসছে লিবিয়াতে, হয়তো সে লিবিয়ায় থাকার জন্য যাচ্ছে না, সে যাচ্ছে ইউরোপ যাওয়ার জন্য, কিন্তু লিবিয়াকে তারা একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কথা বলে জেনেছি তারা হয় মিশর আলেকজান্দ্রিয়া হয়ে লিবিয়ায় ঢোকে, অনেক সময় দুবাই হয়ে লিবিয়ায় ঢোকে, অনেক সময় ইস্তাম্বুল হয়ে লিবিয়ায় ঢোকে, এবং এই যাওয়ার প্রক্রিয়াটা এত জটিল, যেটি আমার মনে হয় যে আমাদের সাধারণ লোকের জন্য এতটা মানে যতটা সহজ ওদের জন্য ততটা জটিল। আমি যেটি উদাহরণ দিই, আমি একবার ইস্তাম্বুলে একটি সরকারি কাজে এসেছিলাম। আমি ইস্তাম্বুল এয়ারপোর্টে, আমি যেহেতু ডিপ্লোম্যাট, আমার লাল পাসপোর্ট আছে, আমি ডিপ্লোম্যাটের লাইনে দাঁড়িয়েছি। আমার পাশেই নর্মাল অর্থাৎ সাধারণ পাসপোর্টধারীদের একটা লাইন, ওখানে আমি দেখলাম প্রায় 20-30 জন যাত্রী, তাদের চেহারা দেখে আমার মনে হলো তারা বাংলাদেশে হতে পারে।
1: আচ্ছা,
0: আমি খেয়াল করছিলাম যে তারা কিভাবে এই এয়ারপোর্ট পাস হয়।
1: তারা ইস্তাম্বুলের কথা বলছেন?
0: এক্স্যাক্টলি। তো 25 জন যাত্রী তারা লাইনে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম একজন লোক এসে, সাদা চামড়ার একটা লোক এসে তাদেরকে ওখান থেকে লাইন থেকে আবার নিয়ে গেল।
1: আচ্ছা,
0: আমি আমার কাজ সেরে যখন লিবিয়ায় ফিরে গেলাম, আমি আমাদের লেবার উইং এর যিনি, যার সাথে আমরা মূলত যে আরবি ভাষা ভালো জানে, আমরা ট্রান্সলেটার বলি, কিন্তু সে সব কাজই করে, তার সাথে বিষয়টা শেয়ার করলাম। সে বলল যে স্যার, এরা আসলে ওই যে গেম দেওয়ার জন্য আসছে, এবং তারা ওই দালালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এবং তারা ওই এয়ারপোর্টে কখনো কখনো 2-3-4 দিনও থাকে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের সাথে, যে এয়ারলাইন্সের সাথে তাদের চুক্তি হয়েছে, ওই এয়ারলাইন্স এবং ওই পাইলট যতক্ষণ পর্যন্ত ডিউটিতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা ওই এয়ারপোর্ট ক্রস করবে না বা প্লেনে উঠবে না। হয়তো বা তারা লাইনে দাঁড়িয়েছিল, ধারণা ছিল যে যে এয়ারলাইনের সাথে তাদের চুক্তি, সেই এয়ারলাইন্স এখন হয়তো আসবে, বা সেই লাইনে না থাকাতে তারা আবার লাইন থেকে নিয়ে গেছে, হয়তো ওই রাত্রে তারা ইস্তাম্বুলে থাকবে। পরবর্তীতে যখন ওই এয়ারলাইন্স আবার আসবে বা ওই পাইলট যখন আসবে, তখন তারা ওই প্লেনে উঠবে উইদাউট এনি পাসপোর্ট। আমি জানতে পারছি তাদের কারো কাছে পাসপোর্ট।
1: এটা তো অনেক ঝুঁকিপূর্ণ,
0: খুবই ঝুঁকিপূর্ণ। আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি কি বাংলাদেশি, সে প্রথমে বলতে চায় না, পরে আমি তখন অনেক পরিচয় দিলাম, দেওয়ার পরে সে বললো যে আমি বাংলাদেশ। আপনার পাসপোর্ট কই? বলে আমার পাসপোর্ট নেই। কেন নেই? বলে পাসপোর্ট নিয়ে নিয়েছে। আমার কে নিয়ে নিয়েছে? বলে যে আমাকে নিয়ে আসছে সে। দেখি 5-6 দিন পরে লিবিয়ার ওই এয়ারপোর্ট অথরিটি থেকে আমাদের এম্বাসিতে ফোন দেওয়া হয়েছে যে এখানে প্রায় 25 জনের একটি দল আসছে, আমাদের আশঙ্কা করছে আমরা তারা বাংলাদেশি, কিন্তু তাদের কারো কাছে পাসপোর্ট নেই। এবং আমি আমার তাকে সে অফিসারকে পাঠালাম, এবং সে এসে যথাযথ বললো যে স্যার তারা সবাই বাংলাদেশে, কিন্তু আমরা ওদের কাছে প্রথমে এটা স্বীকার করি না, কারণ আমরা পাসপোর্ট চাই। এর কারণটা হলো যে অনেক কিন্তু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অথবা বাংলাদেশি হয়ে তারা বিদেশে যায়।
1: আচ্ছা,
0: এইটি কারণে আমরা প্রথমে যাচাই করতে চাই যে আসলে সে বাংলাদেশি কিনা। তো এই টিমটা যখন লিবিয়া ঢুকলো, তখন তারা প্রথমত যেহেতু আমার লিবিয়ার এম্বাসিকে তারা সোপর্দ করে যে এটা বাংলাদেশি, তখন তারা আমরা চেষ্টা করি, যদি যেহেতু তারা ওরা বলে স্যার আমরা 20-30 লক্ষ টাকা খরচ করে এসেছি ইত্যাদি ইত্যাদি, আমরা তাদেরকে কোনো কোনো কাজ জোগাড় করে দিই,
1: মানে বৈধ পথ থেকে 3-4 গুণ বেশি টাকা দিয়ে অনিশ্চয়তা,
0: কিন্তু যেহেতু তারা বাংলাদেশি একবার লিবিয়ায় পৌঁছে গেছে, এখন আমি কর্মকর্তা হিসেবে সরকারের একজন রাজকর্মী, আমার দায়িত্ব এটা তাদেরকে দেখা, আমরা তাদেরকে কোনো কোনো কাজে দিয়ে দিই। কিন্তু দুঃখজনক হলো আমি দেখি 2-3-4 মাস কাজ করার পরে তারা সেখানে নেই, হঠাৎ করে একদিন আমাদেরকে ফোন দেয় যে আপনার সে লোক তো নেই, কোথায় গিয়েছে কোনো খোঁজ দেয়। পরে জানা গেল 2-1.5 মাস পরে আবার ওই সে গেমে গিয়েছিল, অর্থাৎ
1: আবার
0: নৌকায় করে সে ইটালি যেতে চাই, নৌকায় করে ইটালি যেতে চাইছিল, যে কারণে ওখান থেকে কাজ ছেড়ে পালিয়েছে। সে পালিয়ে ইটালি যাওয়ার পথে সে হয়তো ধরা খেয়েছে, জেলখানে গিয়ে আমরা খুঁজে পাই এ লোক জেলখানায় আটকে আছে।
1: বুঝতে পারছি। আমরা একটা ফোন নিতে চাই। শ্রোতা বন্ধু ফোন করেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন।
2: আনোয়ার হোসেন বলছি টাঙ্গাইল থেকে।
1: জি,
2: আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা যে এই ধরনের কথা বলেন প্রবাস জীবন নিয়ে, এখানে মানে যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তারা যেমন দক্ষ, এবং কিছু শ্রোতাকে আপনারা ছোট লোকের আগেই ঘোষণাটা দিলে তারা বাছাই করে তাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে পারে, না তারা শুধু প্রশ্ন করার নামই করে। আর দ্বিতীয়ত আমার প্রশ্নটা হচ্ছে এই যে মানে এই প্রবাস জীবনে যে মানুষ যাওয়া আসা বা পাসপোর্ট, এখানে একটা বিষয় গুলোর জন্য সব থেকে নির্ভরযোগ্য মানে যোগাযোগ মাধ্যম অথবা কাজের সাথে করা উচিত এই যে যোগাযোগ আবার কাজকর্ম, এটাই আমার।
1: খুবই প্রাসঙ্গিক। জি, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য, আমার মনে হয় উত্তরগুলো শুনবেন। ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা, এই পর্যায়ে আমি শ্রোতা বন্ধুদের সুবিধার্থে একটু সংক্ষেপ করে আনতে চাই। আপনি বলছিলেন যে বৈধ পথে খুব কম খরচে বিদেশ যাওয়া যায়, কিন্তু তারা 3-4 গুণ বেশি খরচ করে অবৈধভাবে যাচ্ছেন। শ্রোতা বন্ধুর যে প্রত্যাশা সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমরা যদি জানতে চাই যে বৈধ পথে কিভাবে এজেন্সি নিশ্চিত করা যাবে যে সেই এজেন্সি বৈধ বা তালিকাভুক্ত, একই সাথে কোন কোন প্রতিষ্ঠানে তারা যোগাযোগ করবেন যেটা বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং খোদ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
0: জি, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বপ্রথম আপনি যেটা করতে পারেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সেখানে বায়রার লিংক আছে, অর্থাৎ বায়রার, জি বায়রার লিংকে গিয়ে আপনি দেখতে পারেন যে ওই প্রতিষ্ঠান বাংলাদেশে রেজিস্ট্রিভুক্ত এজেন্সি কিনা বিদেশে লোক পাঠানোর জন্য,
1: সেটা বায়রার ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে।
0: আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও পাবেন,
1: প্রবাসী কল্যাণের ওয়েবসাইটে পাবেন। আমি আমি আপনার সাথে সাথে আবার পুনরায় বলছি, এটা আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতে পারবেন।
0: ধন্যবাদ। তারপরে আপনি যখন প্রতিষ্ঠানটি পেলেন, শুধু প্রতিষ্ঠান দেখে আপনি নিশ্চিত হতে পারবেন না, হয়তো সে এনলিস্টেড বা তার লাইসেন্সটা নবায়নকৃত কিনা,
1: আচ্ছা
0: এটিও আপনাকে দেখতে হবে। আপনি দেখবেন
1: এটা হলো দ্বিতীয় করণীয়,
0: যেখানে দেখবেন যে আর এল দিয়ে একটি নাম্বার লেখা থাকে,
1: আর এল নম্বর।
0: আপনি যদি দেখেন যে ওই প্রতিষ্ঠানের আর এল দিয়ে যে নাম্বারটি আছে তার শেষে সালটা থাকে, অর্থাৎ কত সাল পর্যন্ত এই এজেন্সি লাইসেন্সটা নবায়ন করা হয়েছে,
1: তো ওই ডিজিটেরই শেষে সংখ্যায় লেখা থাকে।
0: এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি দেখবেন যে তারটা আপডেট নবায়নকৃত কিনা, কারণ সরকার সময় সময় অনেক এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, তাদের লাইসেন্স বাতিল করে দেয় অথবা স্থগিত করে রাখে,
1: খুবই গুরুত্বপূর্ণ।
0: সেক্ষেত্রে আপনি দেখবেন যে সে এনলিস্টেড কিন্তু তার লাইসেন্স নবায়নকৃত না, ফলে আপনি তার মাধ্যমে বিদেশ যেতে পারবেন না,
1: তাকে ভরসা না করে,
0: ভরসা না করে ভালো, সেজন্য এটি আপনাকে নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত, আপনি আমাদের বিএমইটি ওয়েবসাইটে যেতে পারেন,
1: বিএমইটি,
0: আপনি বিএমইটিতে সশরীরে গিয়েও জিজ্ঞাসা করলেও সেখান থেকে আপনি জবাব পেতে পারেন, অথবা আপনি যদি দূরে থাকেন, শহরের বাড়ি থাকেন অথবা অনেক দূরে থাকেন, গ্রামে থাকেন, আপনি ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। ওই একই প্রক্রিয়ায় দেখার পরে যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ এটি এনলিস্টেড একটি এজেন্সি এবং তার লাইসেন্স হালনাগাদ নবায়নকৃত, এরপরে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাবেন, এরপরে আমার অনুরোধ থাকবে আপনি ঢাকায় এসে অথবা আমাদের জেলা ডেমো অফিস আছে, অর্থাৎ প্রতিটা জেলায় বিদেশ কর্মসংস্থান অফিস, এই আমাদের বিএমইটির শাখা অফিস আছে,
1: সেটা জেলা প্রত্যেক জেলায়,
0: প্রত্যেক জেলাতে আছে। আপনি আপনার জেলায় এসে আপনি সেই অফিসে বিস্তারিত খোঁজ নিতে পারেন যে আসলে এই দেশে এই কাজে এই প্রতিষ্ঠান লোক নিচ্ছে কিনা, সরকার অনুমোদিত কিনা, আপনি জানতে পারবেন। এটি খুব কঠিন নিশ্চয় হবে না, আপনি নিজ জেলায় আসা আপনি এসে নিশ্চিত হতে পারবেন। যদি নিশ্চিত হন যে এই প্রতিষ্ঠান এই দেশে এই কাজে লোক পাঠাচ্ছে, তখন আপনি মোটামুটি প্রক্রিয়া শুরু করতে পারেন। আপনার একটি পাসপোর্ট করতে হবে, তবে দেখতে হবে তারা কত টাকা চাচ্ছে আপনার কাছে।
1: আচ্ছা,
0: আপনি নিশ্চিত হয়ে থাকবেন যদি দেশ ভিত্তিক হয়, আমি বলেছি যেমন মালয়েশিয়ায় সর্বোচ্চ লাগে হচ্ছে আপনার সম্ভবত 7,898,29 টাকা একটা ফিক্সড করা সরকারের, এর বেশি লাগার কথা না, এমনটি অন্যান্য দেশের ক্ষেত্রে, তাই আমি বলেছি আগে যে 7-8 লক্ষ টাকার বেশি কোনোভাবে লাগার কথা না কোনো দেশে। যদি এর থেকে বেশি টাকা নেয় তাহলে আপনি আবার নতুন করে চিন্তা করতে হবে যে আসলে এটি সঠিক কিনা,
1: যাচাই করে
0: নেওয়া ভালো। অনেক সময় বিভিন্ন কাজের নামে এজেন্সিগুলো টাকা নেয়, পাসপোর্ট করতে এত টাকা, মেডিকেল করতে এত টাকা, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু সবই ওর ভিতরে ধরা আছে, সুতরাং এই জন্য আলাদা পারপাস কোনো টাকা লাগার কথা না,
1: ওটা পুরোটাই একেবারে
0: পুরোটা একটা প্যাকেজ।
1: জি জি,
0: সুতরাং এগুলো আপনি যাচাই করে পাসপোর্ট এবং মেডিকেল টেস্টের ক্ষেত্রে একটু বলি, কিছু কিছু দেশে মেডিকেল টেস্ট তারা খুব সিরিয়াসলি দেখে। আমার অনুরোধ থাকবে তাদের নির্ধারিত মেডিকেল প্রতিষ্ঠান যেগুলো, আপনাকে সেই প্রতিষ্ঠানেই আপনার মেডিকেল টেস্ট করতে হবে। একটা কথা বলে রাখি, যদি আপনি কোরিয়া বা জাপান যেতে চান তাহলে ওখানে ভাষা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলো করার পরে আপনাকে ভাষাটা শিখতে হবে। ভাষা শেখার জন্য আপনি আমাদের অনেকগুলো টিটিসি ট্রেনিং সেন্টার আছে, এইগুলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করে, এখানে আপনাকে ভাষা শেখানো হয়, বিভিন্ন ট্রেড শেখানো হয়, অর্থাৎ বিভিন্ন কাজ শেখানো হয়, আপনি অ্যাটলিস্ট শর্ট কোর্সের ওই দেশের ভাষাটা শিখে যেতে পারেন, বিশেষ করে কোরিয়া এবং জাপানের জন্য। কোরিয়া এবং জাপানের ক্ষেত্রে ভাষা শেখার ক্ষেত্রে ওই দেশের সহযোগিতা এখানে শেখানো হয় এবং তারা ট্রেড এখানে শেখায়, অর্থাৎ কোরিয়া এবং জাপান যে কাজের জন্য লোক নেয় ওই দেশ থেকে লোক এসে আমাদের ট্রেনিং সেন্টারে তারা সেই ট্রেড তাদের লোক দ্বারা শিখিয়ে নেয় এবং এখানে কোনো টাকা লাগে না।
1: জি, চমৎকার। আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে শ্রোতা বন্ধু তারাও নিশ্চিতভাবে জেনেছেন যে আপনি চাইলে আপনার প্রত্যেকটা জেলায় গেলেও এই সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে বৈধ পথে যাওয়া যায়। আর একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এছাড়া কোনো কি কল সেন্টার বা ফোন নম্বর আছে কিনা যদি চান যে সশরীরে না এসে।
0: রাইট, এটি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক আছে,
1: হেল্প ডেস্ক আছে
0: এবং সেখানে নাম্বারও দেওয়া আছে, আপনার টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দুটো দেওয়া আছে, আপনারা সেই নাম্বারেও ফোন করে নিশ্চিত হতে পারেন যে আসলে এই জিনিসগুলো সঠিক কিনা, তথ্যগুলো সঠিক কিনা, এবং ওয়েবসাইটেও সেই নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বার থেকে ফোন করে আপনি নিশ্চিত হতে পারবেন।
1: আর এছাড়া গুগলে গিয়ে প্রবাসী কল্যাণ লিখলে ওয়েবসাইট খুব সহজে আপনারা
0: পেয়ে যাবেন,
1: যেতে পারবেন বিএমইটি বাংলাদেশ, এটাতে গেলেও আপনারা সেই ওয়েবসাইটে উল্লেখযোগ্য তথ্য বা নির্ভরযোগ্য তথ্য সেগুলো পাওয়া যাবে। আর যে এজেন্সিগুলোর নিবন্ধনের কথা বলা হচ্ছে সেগুলোর তালিকা ওখানে দেয়া আছে, সেগুলোর আরএল নম্বর চেক করে বা নিশ্চিত হয়ে তারপরে প্রক্রিয়ায় সামনে অগ্রসর হবেন। কোন একটা শেষ বার্তা আজকে আমাদের শ্রোতা বন্ধুদের প্রতি আমরা শেষ করবো?
0: আসলে এত দ্রুত সময় শেষ হয়ে যাবে আমার ধারণা ছিল না। সবশেষে আমার অনুরোধ থাকবে যে একেবারে শেষে বৈধ পথে যাবেন, চুক্তিপত্র ভালোভাবে বুঝে স্বাক্ষর করবেন, দূতাবাসে যোগাযোগ নম্বরে সংরক্ষণ করবেন এবং যে কোনো সমস্যায় দ্রুত দূতাবাস এবং মন্ত্রণালয়ের কল্যাণ ডেস্কে যোগাযোগ করবেন।
1: অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা আজকের আয়োজনকে সফল করার জন্য এবং আপনার মূল্যবান সময়ের জন্য।
0: আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতা বন্ধুদেরও এই অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। এবং যদি আপনারা কোনো উপকৃত বিন্দুমাত্র হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।
1: নিশ্চয়ই সবার কাছ থেকে অনুমতি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন এই আয়োজন থেকে। আগামী পর্বে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাব মুক্ত, আধুনিক প্রযুক্তি বান্ধব ও একটি মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচ এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ ও 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রচলিত রাজনীতিতে যাদের অনীহা ছিল সেসব তরুণরাই গণ অভ্যুত্থানের পাদপ্রতিবের আলোয় ছিল উজ্জ্বল। তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে একথা বলেন। তিনি জানান, সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের সমালোচনা করলে অপরাধ হিসেবে গণ্য হবে। মন্ত্রী আরও বলেন, ক্ষমতা স্বাধীনতার দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি, নৌ পরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানীর চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন বান্ধব জলপথ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসেই প্রায় 200টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে গরম খাবার চালুর সম্ভাবনা, কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির আওতা সম্প্রসারণ করা, যাতে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সুবিধা পায়। ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর বলেন, স্কুল মিল শুধু শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে না, বরং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুতই একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন হুঁশিয়ারির পরই এই ঘোষণা এল। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলা স্থগিতের জন্য অনুরোধ করেছেন বলে ট্রাম্প দাবি করেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু সহ একটি চুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছানো গেছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আজ অন্তত 8 জন নিহত এবং দের আলবালা শহরের একটি মেডিকেল গুদাম ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গতকাল গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাস নুখবা স্পেশাল ফোর্সেস সেল কমান্ডারকে হত্যা করেছে তারা। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to world music.

বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এখন রয়েছে নজরুল সংগীত, কণ্ঠ দিয়েছেন জুলি শর্মিলি।

0: জুলি শর্মিলির কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে লালন গীতি মোহাম্মদ সামির হোসেনের কণ্ঠে।

পরপর দুখানি লালন গীতি শুনলেন মোহাম্মদ সামির হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন কৃষক কার্ডের গান শুনবেন শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানটি লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: কৃষক কার্ডের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। সরকার রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নৌপথ সচল করার পাশাপাশি কিভাবে ঢাকার নদীগুলো দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। একটি বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে ঢাকার চারপাশে নৌপথগুলোতে ওয়াটার বাথ চালু করার লক্ষ্যে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরে সৌন্দর্য বৃদ্ধি পায়। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক প্রযুক্তিবান্ধব একটি মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধ ও 2024 সালের ছাত্র গণভুত্তারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রচলিত রাজনীতিতে যাদের অনীহা ছিল সেসব তরুণরাই গণভুত্থানের পাদপ্রদীপের আলোয় ছিল উজ্জ্বল। তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। আজ তথ্য সম্প্রচার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে একথা বলেন। তিনি জানান, সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের সমালোচনা করলে অপরাধ হিসেবে গণ্য হবে। মন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি, নৌ পরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা আজ সচিবালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে গরম খাবার চালু, সম্ভাবনা কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির আওতা সম্প্রসারণ করা, যাতে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সুবিধা পায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুতই একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন হুঁশিয়ারির পরই এই ঘোষণা এল। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলা স্থগিতের জন্য অনুরোধ করেছেন বলে ট্রাম্প দাবি করেন। তিনি আরও বলেন, হরমুজ পুনরায় চালু সহ একটি চুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছানো গেছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আজ অন্তত 8 জন নিহত এবং দেড় আল বালা শহরের একটি মেডিকেল গুদাম ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গতকাল গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাস নুকবা স্পেশাল ফোর্সেস সেল কমান্ডারকে হত্যা করেছে তারা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: আমাদের সবার কাঙ্ক্ষিত লক্ষ্য ভালো থাকা, আর সেজন্য প্রয়োজনের তাগিদে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আমরা সবাই আনন্দের প্রত্যাশী,
3: জীবনের সকল আশা প্রাপ্তির আনন্দে ভরে উঠুক, সমস্ত দিনগুলো হাসি উচ্ছ্বাসে রঙিন হোক সবার, এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের আমাদের কথা আমাদের গান পর্বে।
2: চমৎকার কিছু গান দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের দেশ বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ, আয়তনে ছোট হলেও আর্থসামাজিক অনেক সমস্যার মূলে রয়েছে জনসংখ্যার আধিক্য, আর এজন্যই বাংলাদেশে জনসংখ্যার আধিক্য এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
3: কাঙ্ক্ষিত শিক্ষিত ও দক্ষ জনশক্তি একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি জনসংখ্যা বিষয়ক, শিল্পী আলমারা মিনু, গানের কথা গোলাম সরোয়ার শলোক।

0: একটি শিশু গর্ভাবস্থায় থাকাকালীন এবং জন্মগ্রহণের পর থেকেই তার প্রতি বিশেষ যত্ন ও সচেতনতা প্রয়োজন। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা আজীবন সুস্থতার ভিত্তি তৈরি করে।
1: বাচ্চাদের সঠিক পুষ্টি সম্পর্কে শেখানো, নিয়মিত ব্যায়াম এবং ভালো স্বাস্থ্যবিধি তাদের শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এবং শারীরিক ও মানসিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এবারে শিশু স্বাস্থ্য বিষয়ক গান শুনবেন শিল্পী বাবুল রেজা।

0: প্রিয় শ্রোতা, বিয়ের সময় বরকে কনের অভিভাবক কর্তৃক প্রদেয় অর্থ বা মূল্যবান সামগ্রী দেওয়ার বিষয়টি হচ্ছে যৌতুক, যা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। যৌতুক নিরোধ আইন 2018 অনুসারে বিয়ে স্থির থাকার শর্ত হিসেবে বা বিয়ের পণ হিসেবে প্রদত্ত অর্থ বা সম্পদ যৌতুক হিসেবে বিবেচিত হবে।
1: প্রচলিত আইনে যৌতুক দেয়া বা নেয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ। এবারে যৌতুক নিরোধ বিষয়ক গান শুনবেন শিল্পী মনির খান ও রাহাত আরাগি।

0: জীবন ধারণের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত প্রয়োজন। পুষ্টিকর খাবার বলতে প্রতিদিনের খাদ্য তালিকায় খাদ্য উপাদানের ছয়টি বিভাগের খাবারের সমন্বয়কেই বোঝায়। এগুলো হল শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ, পানি ও চর্বি।
1: অনেকেই এখনও চাহিদার তুলনায় অতিরিক্ত পরিমাণ ভাত ও অপর্যাপ্ত পুষ্টি উপাদান সম্বলিত খাদ্যের উপর নির্ভরশীল, ফলে অন্য যে পুষ্টিকর খাবারগুলো যেমন শাক সবজি, মাছ মাংস, ডিম, দুধ, ডাল, তা খাওয়ার ব্যাপারে খুব একটা জোর দেওয়া হয় না। এবারে পুষ্টি বিষয়ক গান শুনবে।

0: যেসব দ্রব্য নেশা তৈরি করে সেগুলোকেই আমরা মাদকদ্রব্য বলি, আর যিনি মাদকের উপর নেশাগ্রস্ত তাকে মাদকাসক্ত বলা হয়। মাদকাসক্তি গুরুতর একটি সমস্যা। মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: পারিবারিক ও সামাজিক সচেতনতা, শিক্ষা, পরিমিত জীবনযাপন, বন্ধু নির্বাচন, দায়িত্বশীলতা ইত্যাদি মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকারের পথ। মাদক প্রতিরোধ বিষয়ক গান শুনবেন এবারে শিল্পী মেরিনা পারভিন, কথা সাজিয়েছেন ফজলে খোদা।

ফ্যামিলি গার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় এগিয়ে আসুন। এ দেশ আমার, আপনার, আমাদের সবার। আসুন দেশের সেবায় সবাই এগিয়ে আসি। দেশের অমঙ্গল হয় এমন কাজ থেকে বিরত থাকি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: BCS batch of police at Bangladesh Police Academy in Sardar, Rajshahi today. The Home Minister reaffirmed the government's commitment to building a professional, accountable, and service-oriented police force free from partisan influence. He said the government is working to develop the police to be a politically neutral, modern, technology-driven, and humane force. The minister said technical skills of police members must be increased to combat digital crime and ensure cyber security. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said, while information scarcity was the primary challenge in the past, misinformation and disinformation have now emerged as the most formidable obstacles. He made the remarks while speaking at a discussion organized on the occasion of Department Day of Mass Communication and Journalism Department of Tagga University today. The minister said that the work for formation of a media commission is progressing steadily after initial consultations with key stakeholders. Commerce Minister Khondokar Abdul Muqtadir has said Bangladesh is committed to further strengthening its relations with neighboring countries on the basis of mutual respect, trust, and economic cooperation. He made the remark today during a meeting with Myanmar's ambassador to Bangladesh, Kiaw Soe Mo. During the meeting, the two sides discussed several important issues, including expanding bilateral trade between Bangladesh and Myanmar, increasing imports and exports, strengthening maritime connectivity, importing liquefied natural gas, and enhancing opportunities for mutual investment. Myanmar expressed strong interest in increasing economic engagement with Bangladesh by expanding bilateral trade, resuming border commerce, and strengthening connectivity between the two neighboring countries. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said the school meal program will be expanded in phases to all government primary schools across the country to ensure nutritious food for school students. He said this when World Food Programme Bangladesh Country Director and Representative Ms. Coco H. Ushiyama paid a courtesy call on him at the Secretariat today. During the meeting, the two sides discussed the expansion of the school meal programme in government primary schools across Bangladesh, ensuring nutritious food for students, the possibility of introducing cooked hot meals on a pilot basis in the future. U.S. President Donald Trump has said that he canceled planned attacks on Iran. In a post on Truth Social, the U.S. president wrote that he had decided to cancel the attack, subject to being able to rapidly make a deal which would include the immediate opening of the Strait of Hormuz and an end to Iran's nuclear threat. The announcement came after Iran's Foreign Minister Abbas Araghchi warned that any aggression by the United States or Israel would be met with a decisive and proportionate response. Trump claimed Iran and other countries in the Middle East had asked him to hold off any military strikes. He also said the broad outlines of an agreement had been reached, including the reopening of the Strait of Hormuz. Israeli forces have killed at least 8 Palestinians in attacks across the Gaza Strip and destroyed a medical warehouse in Deir al-Balah today. Besides, the Israeli military says it has killed a Hamas Nukba Special Forces cell commander, Salem Jamal Abdul Rahman Abu Labad, in an airstrike in southern Gaza yesterday. Cricket and the second and last test between hosts West Indies and Pakistan will begin in Port of Spain today. The match is scheduled to start at 8 p.m. Bangladesh time. West Indies is currently leading the series 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: বাণিজ্যমন্ত্রী খন্দকার আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজুম মনিরা বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠকে একথা বলেন বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি নৌ পরিবহন যোগাযোগ জোরদার এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসে প্রায় 200 কোটি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউশন BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার উপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণার প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কলেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় ল্যান্ডলর্ড মডেলে অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠান নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকায় প্রায় 12,300 কোটি টাকা ব্যয়ে গ্রিন ডকইয়ার্ড নির্মাণ করবে। ইতোমধ্যে এই গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি নামের প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশাল আন্তর্জাতিক জাহাজ মেরামত কেন্দ্র। গভীর সমুদ্র বন্দরের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ব্লু ইকোনমিক সচল হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পটিতে প্রায় 1,300 জন দক্ষ প্রকৌশলী এবং কারিগরের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অতিরিক্ত আরও 2,600 জনের পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে। পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন 2026 এর খসড়া ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে অধিক কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর এবং অব্যবহৃত নগদ লভ্যাংশ, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা, ইউরো বিক্রয় 144.33 টাকা, ক্রয় 141.73 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.79 টাকা, ক্রয় 165.74 টাকা, দিরহাম বিক্রয় 33.92 টাকা, ক্রয় 33.31 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.91 টাকা, ক্রয় 397.52 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.19 টাকা, ক্রয় 95.37 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.51 টাকা, ক্রয় 29.91 টাকা এবং থাইবাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 4 লেসন 2 থেকে। শুরুতেই পরিচয় পড়ব।
4: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
5: আমার নাম হচ্ছে মোহাম্মদ জাওয়াদ হালিম।
3: ধন্যবাদ জাওয়াদ এবং দীপ্তকে আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, তোমাদের সামনে আমাদের আজকের টেক্সট বইটি রাখবে অবশ্যই। আমরা শুরু করছি। শুরুতে আমরা একটু প্যাসেজটা পড়ব। দীপ্ত, তুমি প্যাসেজটা পড়ো।
4: May Day or International Workers Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour work day.
2: Dhonnobad Dipto. Ami jeta shunlam May Day or International Workers Day is observed shikhatiyo khyal koro on May 1st all over the world today to commemorate ei je word ta bollam commemorate eta underline korbe the historical struggle and sacrifices underline korbe struggle sacrifices keno bolchi porar shomoy ei word gulo ke gurutto diye porte hobe word meaning jante hobe synonym jante hobe antonym jante hobe karon tomader exam e mcq te egulo ashte pare tomader bangla bolchi je keno hocche eta to establish an 8-hour work day tar mane keno সেটা হচ্ছে দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি প্রতিষ্ঠা করতে শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণীয় রাখার জন্য কি হচ্ছে বর্তমানে প্রতি বছর পহেলা মে আমাদের পৃথিবীব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় এরপর আমি পড়ছি ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা যেটা আমরা বলি সরকারি ছুটির দিন পৃথিবীর প্রায় সকল দেশে এটা সরকারি ছুটির দিন দ্বিতীয়টা পড়ো
4: Since the industrial revolution in the 18th and 19th centuries the Europe and the US the workers in mills and factories had been working a long shift 14 or even more hours a day
2: Thank you very much যেটা বললে যে আসলে 18 ও 19 শতকে শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপ ও আমেরিকায় কলকারখানার শ্রমিকেরা দীর্ঘ সময়ের জন্য কাজ করে আসছিল যেটা হচ্ছে 14 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় অনেক বেশি সময় তাই না শিক্ষার্থীরা
4: জি স্যার
2: যাও তুমি একটু পড়ো
5: অন মে ফার্স্ট ইন 1886 ইন্সপায়ার্ড বাই দি ট্রেড ইউনিয়নস হাফ অব দি ওয়ার্কার্স এট দি ম্যাককর্মিক হার্ভেস্টিং Machine company in Chicago went on strike demanding an 8-hour work day.
2: আচ্ছা তুমি যেটা বললে যে 1886 সালের পহেলা মে শিকাগো ম্যাককর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকেরা শ্রমিক ইউনিয়ন দ্বারা উদ্বুদ্ধ হয়ে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে তারা ধর্মঘটে যোগদান করে টু ডেজ লেটার ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ড ইট অর্থাৎ দুদিন পর কি হলো ম্যাককর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানির কাছে শ্রমিকদের একটা সভা অনুষ্ঠিত হয় এবং প্রায় 6,000 শ্রমিক এতে অংশ নেয় দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স এই যে তাদের র্যালিটা হলো এই র্যালিতে হচ্ছে তাদের যে শ্রমিকেরা আছে তারা অংশ নিয়েছিল এবং তাদের শ্রমিক নেতারা এতে ভাষণ দেয় দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দ্য স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস তো তারা যেটা শ্রমিকদেরকে অনুরোধ করে যে তারা সংঘবদ্ধ হয়ে তাদের সংগ্রাম যেন চালিয়ে যায় এবং তারা তাদের যারা বস আছে মানে যাদের কর্মকর্তা তাদের যেন তাদের কথা তারা না শোনে এরপর দেখতে একটু পড়ো
4: At one point, one of the rally, some strike bakers chanted leaving the meeting place.
2: আচ্ছা যেটা বললে at one point of the rally, some strike bakers started leaving the meeting place. দেখা যায় সমাবেশের এক পর্যায়ে কয়েকজন ধর্মঘট ভঙ্গকারী সভা ছেড়ে চলে যেতে শুরু করে দ্য স্ট্রাইকার্স ওয়েন ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক ধর্মঘট যারা করতেছিল তারা রাস্তা নেমে এলো তাদের ফিরিয়ে আনার জন্য সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স দেখা গেল প্রায় 200 জন পুলিশ লাঠি ও রিভলভার দিয়ে তাদের আক্রমণ করে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি একজন ধর্মঘটকারী সাথে সাথে মারা যায় 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজিওর্ড দেখা গেল যে 5 বা 6 জন গুরুতরভাবে আহত হয় এবং অনেকে আঘাতপ্রাপ্ত হয় এরপর জাওয়াত পড়ো
5: দি ইভেন্টস অফ মে 1886 আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস বেটার পে অ্যান্ড বেটার লিভস
2: আচ্ছা ধন্যবাদ যাও যেটা বললে যে পহেলা মে 1886 সালের ঘটনাগুলো এটাই স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকেরা ভালো কাজ পরিবেশ কাজের পরিবেশ যেটা ভালো বেতন এবং ভালো জীবনযাপনের জন্য যতক্ষণ পর্যন্ত না একতাবদ্ধ থাকবে, মানে একসাথে থাকবে, প্রতিবাদ করবে, জানাবে, ততক্ষণ পর্যন্তই তারা কিন্তু শোষিত হতে থাকবে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আজকের যে প্যাসেজটি আলোচনা করলাম, এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব সিনোনিম অ্যান্টোনিম সহ। প্রথমে দীপ্ত, অবজার্ভ, এ ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ?
4: এটা একটি ভার্ব।
2: তুমি এটা সিনোনিম বলো অ্যান্টোনিম বলো?
4: এটির সিনোনিম হলো সেলিব্রেট এবং অ্যান্টোনিম হলো ইগনোর বা নেগলেক্ট।
2: থ্যাংক ইউ। কমেমোর যেটা হচ্ছে ভার্ব, কোন ব্যক্তি বা ঘটনা স্মরণ করে রাখা, এটা সিনোনিম হচ্ছে সেলিব্রেট, কিপ, অ্যান্টোনিম ডিসরিগার্ড, ইগনোর, নেগলেক্ট। যাওয়াত, হিস্টোরিক্যাল, এটা সিনোনিম বলো তো?
5: এটি সিনোনিম হলো রিয়েল, ট্রু, বিলনিং টু হিস্টোরি।
2: অ্যান্টোনিম
5: ইমাজিনারি, ফিকশনাল।
2: ভেরি গুড। তুমি আরেকটা বলো, স্ট্রাগল এর সিনোনিম আর অ্যান্টোনিম?
5: স্ট্রাগল এর সিনোনিম হলো ব্যাটল এবং অ্যান্টোনিম হলো কনসিলিয়েশন এবং পিস।
2: পিস, শান্তি, তাই না? আচ্ছা, স্যাক্রিফাইস, দীপ্ত বলো এটার সিনোনিম অ্যান্টোনিম?
4: স্যাক্রিফাই এর সিনোনিম হলো ফরগো অথবা অফার এবং অ্যান্টোনিম হলো গেইন, আর্ন, অ্যাকোয়ার।
2: থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর পাবলিক হলিডে, এটা হচ্ছে সরকারি ছুটির দিন, সিনোনিম যেটা জেনারেল হলিডে, আর অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্কিং ডে। এরপর ইন্সপায়ার, ইন্সপায়ার ওয়ার্ডটা সিনোনিম অ্যান্টোনিম বলো? জাওয়াদ,
5: ইন্সপায়ার এর সিনোনিম হলো এনকারেজ আর অ্যান্টোনিম হলো ডিসকারেজ।
2: থ্যাংক ইউ, ডিসকারেজ। এরপর দীপ্ত, সিরিয়াসলি, মারাত্মকভাবে, এটা সিনোনিম বলো অ্যান্টোনিম বলো?
4: এটির সিনোনিম হলো ডেঞ্জারাসলি বা গ্রেভলি আর অ্যান্টোনিম হলো স্লাইটলি।
2: আচ্ছা, ডেঞ্জারাসলি, গ্রেভলি, স্লাইটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা খেয়াল করি আমাদের যে এমসিকিউ এক্সামে আসে, তো সেজন্য আমরা একটু এমসিকিউ আলোচনা করব। প্রথমে দীপ্ত, এমসিকিউর জন্য আমরা প্রথমটা বলছি, দ্য ওয়ার্ড কমেমোরেট ইউজড ইন দ্য প্যাসেজ মিনস, তোমাকে অপশনগুলো বলছি দীপ্ত, খেয়াল করো। প্রথমটা হচ্ছে ডিসপ্লে, অপশন টু হচ্ছে ডিসকাস, অপশন থ্রি রিমেম্বার, অপশন ফোর রিইউনিয়ন। এটা আনসার কি হবে দীপ্ত?
4: রিমেম্বার,
2: তিন নম্বর। থ্যাংক ইউ দীপ্ত। আটটা বলো, দ্য প্রিভেলিং ওয়ার্ক আওয়ার অব দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি, অপশন ওয়ান হচ্ছে টলারেবল, অপশন টু শর্ট, অপশন থ্রি হচ্ছে লেন্দি, অপশন ফোর এক্সপেক্টেবল। কোনটা হবে দীপ্ত?
4: অপশন থ্রি, লেন্দি,
2: লেন্দি। যাওয়াত, তুমি একটা বলো, হরিস মেডে অবজার্ভ টুডে, অপশন ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড, অপশন টু ইন বাংলাদেশ, অপশন থ্রি ইন ইউরোপ, অপশন ফোর ইন দ্য ইউএস। কোনটা?
5: সি, অল ওভার দ্য ওয়ার্ল্ড,
2: অল ওভার দ্য ওয়ার্ল্ড, অপশন ওয়ান, তাই তো? ওকে। এরপর দুই নম্বর কোয়েশ্চেন, জাওয়াদ বলো দেখি, দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন, অপশন ওয়ান মে ফার্স্ট 1886, অপশন টু মে টু 1886, অপশন থ্রি মে থার্ড 1886, অপশন ফোর মে ফোর 1886। কোনটা হবে জাওয়াদ?
5: অপশন থ্রি, মে থ্রি 1886।
2: ওকে গুড। এরপর দীপ্ত, তুমি বলো, হোম ডাস ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট, অপশন ওয়ান ফার্মার্স, অপশন টু টিচার্স, অপশন থ্রি ওয়ার্কার্স, অপশন ফোর বিজনেসম্যান, হুইচ ওয়ান?
4: অপশন থ্রি, ওয়ার্কার্স।
2: গুড। এরপর যাও দায়টা বলো, ইন দ্য ভ্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স, অপশন ওয়ান টু ফলো দেয়ার বসেস, অপশন টু টু অনার দেয়ার বসেস, অপশন থ্রি নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, অপশন ফোর not to disobey their bosses, which one?
5: The answer should be option 3, not to surrender to their bosses.
2: Okay. Next, Dikto, clubs and revolvers were used upon, option 1, trade union leaders, option 2, policemen, option 3, owner of the factory, option 4, strikers, which one?
4: Option 4, strikers.
2: Okay, strikers bolle. Thank you. Erpor jawab ekta bolo. To stop exploitation, workers should not, option 1, express their opinion in public, option 2, rule out any unfair condition by their bosses,
6: Option 3, speak meekly. Option 4, think of their privilege. Which one?
5: According to me, the answer should be option 3, speak meekly.
6: Okay. Next, Dito. And not to give in to their bosses. What does give in mean here? Give in, ita ki bujhatche? Option 1, dominate. Option 2, refuse. Option 3, agree to continue their struggle. Option 4, agree to stop their struggle. Which one, Dito?
4: Option 4, agree to stop their struggle.
6: Thank you very much. তো আমরা এখন একটু কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দীপ্ত, হোয়াট ডাজ মে ডে কোমেমোরেট? দীপ্ত ট্রাই করো।
4: মে ডে কোমেমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাই অফ দ্য ওয়ার্কার্স টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে।
6: বেশ চমৎকার বলেছো। দ্যাট ইজ মে ডে কোমেমোরেটস দ্য স্ট্রাগল, হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, রাইট, of the workers to establish an 8-hour work day. Shikhatra khyal korbe proshno uttor lekhar shomoy jeta bhul hoye thake, what does, khyal kor does ache ekhane, epor ache made er por je word ta commemorate. Answer lekhar shomoy subject made jokhon age ashbe main verb commemorate er sathe s jukto hobe, jehetu question e auxiliary verb ta does chilo. Asha korchi tumra bujhte perecho. Ebar Jawad, tumi bolo, when and where did the history events of May 1st take place?
5: According to this question, the answer should be the historic events of May 1st took place on May 1st in 1886 at the McCormick Harvesting Machine Company in Chicago.
6: In Chicago. Jak jeta bolle ashole ekhono same amader jeta khyal korte hobe, question e ache when and where did, ei je did ache tale prashner command ta follow korte hobe, jeto did ache tar mane amader sheshe ache chabo take place gota jeta. তো টেক প্লেসটা যখন আনসার লেখা হবে তখন হয়ে যাবে টু প্লেস। বুঝতে পেরেছো তোমার শিক্ষার্থীরা?
4: জি স্যার,
5: জি স্যার, বুঝতে পেরেছি।
6: ঠিক আছে, এরপর দীপ্ত, হুইচ ডিম্যান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর?
4: দ্য ওয়ার্কার স্ট্রাগলড ফর দ্য ডিম্যান্ড ফর অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে।
6: থ্যাংক ইউ। যেহেতু ছিল ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, ডিড আছে, রাইট, তাহলে স্ট্রাগল ওয়ার্ডটার সাথে আমরা পাস ফর্মটা করবো ডিড এর জন্য। আনসার যেটা বললে যে দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর দ্য ডিম্যান্ড অফ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। এবার জওয়ান বলবে, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স?
5: অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং কোয়েশ্চন, দ্য অ্যান্সার শুড বি ওয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, ফাইভ অর সিক্স আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড মেনি অফ দেম ওয়ার ব্যাডলি ইনজুরড।
6: বেশ ভালো বলেছ। এবার দীপ্ত, what inspired the workers joining the protest?
4: The hope of getting better working environment, better pay and better lives inspired the workers joining the protest. In fact, under the inspiration of the trade unions and workers followed this way to realize their dream.
6: Thank you. Jawad, tum bolbe, why is May Day or International Workers' Day observed now?
5: Now, according to this following question, May Day or International Workers' Day is observed all over the world in order to pay tribute to the historical struggle and sacrifices of the working class people to establish an 8-hour work day.
6: Thank you. Dipto, how did the policemen behave with the workers during the protest?
4: The policemen behaved very rudely and inhumanly with the workers during their protest. They suddenly attacked the strikers with clubs and revolvers. The police killed one striker at the spot and hit many of them hard.
6: Thank you. Per Jawad, which activities did the workers do against the authorities?
5: According to this following question, the workers went on a strike on 1st May 1886, demanding an 8-hour work day. They brought out a grand rally on 3rd May 1886 at the McCormick Harvesting Company, wherein about 6,000 workers participated.
6: Thank you, Besh. Bhalo bolecho. Ebar dekhto ache bolbe, why is the event of May 1st, 1886, a reminder for the workers?
4: The event of May 1st, 1886 is remembered for the workers because it reminds them that they would be exploited unless and until they become united and speak out for better working environment and conditions, better pay and improved lives.
6: Okay, that is reminder jeta amra bollam je reminder ta keno epor jawad no demand is fulfilled without struggle. Explain.
5: According to this following question, no demand is fulfilled without struggle. The statement means that it is not possible to materialize any demand without the utmost effort. So struggle is a must to achieve any demand.
6: Good. Dekhto, why did the policemen attack the strikers?
4: The policemen attacked the strikers with clubs and firearms so that the strikers might break off in disorder and retreat.
6: Okay, for Jawad, why is May Day a public holiday all over the world?
5: According to the following question, no demand is fulfilled without struggle. The statement means that it is not possible to materialize any demand without the utmost effort. So, struggle is a must to achieve any demand.
6: Okay, epor dikto bolbe, how long the workers have to work? Number Q jeta. How long did the workers have to work? That is, tader kotokkhon ashole kaj korte hoto ar ki? A day before the May first strike.
4: The workers had to work 14 hours or more a day before the May 1st strike.
6: Okay, next, dikto. Amreta last jeta dekhte jacchi, seta hocche ekdom last. What would happen if there were no May Day in the history of the world? Jawad bolte paro.
5: So, I want to pursue the answer, and which is, if there were no May Day in the history of the world, the working people of the world would need to work 14 or more hours a day. In unsafe conditions like the workers before May 1st, 1886, and they would be exploited like those workers.
6: Okay, jeta bolle je sheshtuku je they would be exploited like those workers. To shikhyarthira jara dure boshe amader ajker alochona shunle, asha kori tumra besh bhalo bujhte perecho. Jara tokhon amader sathe chile, tumra bhalo bujhte perecho. Shobai bhalo thakbe.

এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি শ্রদ্ধাশীল হই, যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। যাবার বেলা শেষ কথাটি যাও বলে, রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন আব্দুল ওয়াদুদ।

শুনছেন রবীন্দ্র সঙ্গীত। এবারে দেখাতে পারিনি কেন প্রাণ খুলে গো, গেয়েছেন আব্দুল ওয়াদুদ।

0: আব্দুল ওয়াদুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এ পর্বের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি রাবেয়া সুলতানা এবং আমি কনুজ শেখদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেজবা চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আলম, আফরোজা আক্তার এবং লুৎফুন্নাহার মেরি। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ, গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিকী।

0: খাল খননের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনার সেবা চায়। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করছেন বা কি করবেন সেটাই ভাববার বিষয়। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মানে এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী নার্গিস পারভীন, প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দিয়েছেন খন্দকার নুরুল আলম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী নার্গিস পারভিন। এবারের গানের কথাগুলো সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু এবং সুর সংযোজন করেছেন এ এইচ এম রফিক।

প্রথমে মোহাম্মদ মনিরুজ্জামান এবং পরে নজরুল ইসলাম বাবুর লেখা দুখানি আধুনিক গান শুনলেন নার্গিস পারভিনের কণ্ঠে।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব হলেও অন্য অংশে এখনও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যা দূর করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি আজ রাজশাহীর সারদা

0: পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম বিসিএস পুলিশ ব্যাটস প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ 2026 বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবা নিতে এসে কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ তার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। বৈঠকে দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হয়। ভৌগোলিক নৈকট্য ও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সম্ভব মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করেই বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রচলিত রাজনীতিতে যাদের অনীহা ছিল সেসব তরুণরাই গণঅভ্যুত্থানের পাদুপ্রদীপের আলোই ছিল উজ্জ্বল। তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। আজ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ বলেছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ এবং এর মাধ্যমে প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থীর পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। তিনি আর সচিবালয়ে তার কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা সৌজন্যে সাক্ষাৎ করতে এলে কথা বলেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে রান্না করা গরম খাবার চালুর সম্ভাবনা, কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার জোরদার সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে WFP কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বলেন, স্কুল মিল কেবল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে না, বরং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে, ছড়ে পড়া রোধ করতে, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট নানান জানান, অবিলম্বে হরমুজ প্রণালীর উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুতই একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেয়া হুঁশিয়ারির পরই এ ঘোষণা এল। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: আজকে একটা নতুন মুখ দেখা যাচ্ছে, মিনা খেয়াল করছো? হ্যাঁ
2: হ্যাঁ দেখলাম। আমাগো হাসি বুড়ে।
0: হ্যাঁ হাসি তো
2: হাসে আর হাসে।
0: আমরা যখন অনুষ্ঠান শুরু করি তখন সে পাশ দিয়া একটা হাসির ঝিলিক দিয়া
2: আজকে আসবে হাসিবু, জানো আমি একটা ফুল নিয়ে আসতাম, তারে বরণ করে
0: চিন্তা করছে তুমি, সেটা খুব
1: গ্রহণ করলাম।
2: খেতে জায়গা হয়েছে, এটাই নিয়ে আসি।
0: আচ্ছা এখন কাজের কথা
1: বলছি,
0: সেটা হলো আমরা সবাই তো একটু উচ্চ হতে চাই, তো সেক্ষেত্রে আমরা নিজেকে যেমন উচ্চ হওয়ার চিন্তা করছি, উচ্চ করার চিন্তা করছি, কিন্তু ফসলের তো একটা মানে চিন্তা করতে হবে আমাদের, যে আমরা উচ্চ ফলন কিভাবে করবো। উচ্চ মানে কি বুঝছো?
1: বেশি ফলন।
0: তো আমরা আজকে প্রথমেই জানবো যে জীব প্রযুক্তি প্রয়োগে উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত বৃধান 103 এর চাষ পদ্ধতি।
1: আচ্ছা
0: বৃধান 103 এর চাষ পদ্ধতি।
1: বৃধান 103 এর চাষ
0: বৃধান। হ্যাঁ চলো আমরা আগে এটা শুনে নেই।
1: আচ্ছা
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, জীব প্রযুক্তির অ্যান্থার কালচার প্রয়োগে উত্থাপিত একটি মধ্যম মেয়াদী উচ্চ ফলনশীল আমন ধানের জাত বৃধান 103 সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমি সম্পাদাস জয়া, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বায়োটেকনোলজি ডিভিশন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছি। কৃষি নির্ভর বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে এর উৎপাদন অপরিহার্য। সেই সাথে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তনশীলতার কারণে নতুন জাতের উদ্ভাবনের প্রয়োজন প্রতিনিয়তই বাড়ছে। প্রচলিত উদ্ভিদ প্রজনন পদ্ধতিতে একটি নতুন জাত উদ্ভাবনে 12-15 বছর সময় লাগে, কিন্তু সেখানে হোমোজাইগাস লাইন তৈরিতে মাত্র 5-6 বছর সময় ব্যয় হয়। এছাড়া সেখানে অ্যান্থার কালচার নামক আধুনিক জীব প্রযুক্তি কৌশলের মাধ্যমে সেই সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এই পদ্ধতিতে প্রতি জেনারেশনেই হোমোজাইগাস লাইন পাওয়া যায়। বৃধান 103 উদ্ভাবনের প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বি কর্তৃক বৃধান 29 সাথে FL378 এ সংকরণ করা হয়। পরে F1 প্রজন্ম থেকে অ্যান্থার কালচার পদ্ধতি ব্যবহার করে হোমোজাইগাস গাছ উদ্ভাবন করা হয়, যার ফলশ্রুতিতে কিছু কৌলিক সারি তৈরি হয়। এর মধ্যে বৃধান 103 এর কৌলিক সারিটি BR Bio 8926 AC 2616 নামে পরিচিত। কৃষকের মাঠে সন্তোষজনক ফলাফল পাওয়ার পর আমন মৌসুমের জন্য জাতটি চূড়ান্তভাবে নির্বাচিত হয় এবং 2022 সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক এই জাতটি আনুষ্ঠানিকভাবে ছাড়করণ করা হয়। বৃধান 103 উপসি আধুনিক জাত, যার উচ্চ ফলনশীলতার পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধারণ করে। যেমন এই গাছের পূর্ণবয়স্ক একটা গাছের গড় উচ্চতা হয় 125 সেন্টিমিটার, যা তুলনামূলকভাবে লম্বা হলেও গাছের কাণ্ড শক্তিশালী হওয়ায় কাণ্ড সহজে হেলে পড়ে না, এবং পাতার রং হালকা সবুজ এবং ছড়া লম্বা, যা পাকার সময় ছড়া ডিক পাতার উপরে থাকে। ধানটির জীবনকাল হচ্ছে 128-133 দিন। 1000টি পুষ্ট ধানের জাতের ওজন 23.7 গ্রাম এবং চালে অ্যামাইলোজের পরিমাণ 24%। এই জাতটি রোপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদ পদ্ধতি, এবং এ ধানের চাষাবাদ অন্যান্য উপসি রোপণ আমন ধানের মতোই। জমি এবং বীজ কিভাবে আমরা তৈরি করব, সেটা হচ্ছে রোগ পোকা এবং দাগমুক্ত সুস্থ বীজ নিতে হবে, সেটা 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এবং চট শুকিয়ে গেলে পানি ছিটিয়ে আবার সেটাকে ভিজিয়ে দিতে হবে। 80% গজানোর সম্পন্ন হলেই প্রতি বর্গ মিটারে 50 গ্রাম বা শতকে 2 কেজি হারে বীজতলা পাতলা করে ছিটাতে হবে। এতে সবল, সতেজ এবং মোটা চারা উৎপাদন হবে। আমরা এখন কিভাবে সার দিব, সারের জন্য ভালো মানের চারা পেতে হলে অবশ্যই বীজতলা তৈরির সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। সেজন্য সেখানে সেচ সুবিধা, প্রচুর আলো বাতাস এবং প্রয়োজনীয় সার ব্যবস্থাপনা দিতে হবে। জমির এক পাশে এক মিটার চওড়া করে লম্বালম্বী ভাবে বীজতলা তৈরি করতে হবে এবং দুটি বীজতলার মাঝে 19.6 ইঞ্চি ফাঁকা জায়গা রাখতে হবে। সেই ফাঁকা জায়গার থেকে মাটি তুলে দুপাশের বীজতলা সমান উঁচু রাখতে হবে। এতে ফাঁকা জায়গা নালা তৈরি হয় এবং যা দিয়ে সেচ দিতে খুবই সুবিধা হয়। বীজ বপনের পর থেকে চারার শিকড় মাটিতে লেগে যাওয়া পর্যন্ত 5 থেকে 7 দিন সেচের পানি নালা ভর্তি করে রাখতে হবে। এতে বীজতলার মাটি নরম থাকবে, গজানো বীজ নষ্ট হবে না এবং বীজতলাও শুকাবে না। বীজ বপনের 5 থেকে 7 দিন পর বীজতলায় 2-3 সেন্টিমিটার পানি রাখা হলে চারার বাড়তি বৃদ্ধি ভালো হয়। পরে চারা বৃদ্ধির সময় রেখে পানি 3-5 সেন্টিমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। চারা উঠানোর 2-3 দিন আগে প্রতি শতাংশে 40 গ্রাম ফুরাডান বা বিটাফুরান 5G প্রয়োগ করলে পরবর্তীতে পোকার আক্রমণ কমে যায়। এখন আমরা কিভাবে সার ব্যবস্থাপনাটা করব। এখানে আমরা ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম এবং দস্তা সার ক্রমান্বয়ে ব্যবহার করব। ইউরিয়ার পরিমাণটা দিতে হবে 24 কেজি পার বিঘা, টিএসপি 11 কেজি পার বিঘা, এমপি 13 কেজি পার বিঘা, জিপসাম 9 কেজি পার বিঘা এবং দস্তা সার 1.6 কেজি পার বিঘা। রোপণের দূরত্বটা সবসময় 20-20 সেন্টিমিটার হবে এবং সারির দূরত্ব হবে 20 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। প্রতিটি গোছায় 2-3টি করে সুস্থ, সবল এবং মোটা তাজা চারা রোপণ করতে হবে। চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে 7ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত। জমির এক জায়গায় বেলনের মতো ঘন করে কিছু চারা রাখতে হবে এবং 7-8 দিন পর সেই চারা দিয়ে মরা চারার স্থলে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে করে শূন্যস্থান পূরণকৃত ধানের ফুল একই সময়ে আসবে। আমাদের সবচেয়ে যেটা ধানের আবাদের ক্ষেত্রে আমাদের ফলনটা কমিয়ে দেয় সেটা হচ্ছে আগাছা। তাহলে আমরা আগাছাটা কিভাবে দমন করব? রোপণের পর 35-40 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। রোপা জমিতে 5-10 সেন্টিমিটার পানি যদি ধরে রাখি তাহলে আগাছা কম জন্মায়। হাত দিয়ে নিড়ানি যন্ত্রের সাহায্যে আগাছা নাশক ব্যবহার করে এবং জৈবিক পদ্ধতিতেও কিন্তু আমরা কি করব, আগাছাটা আমরা দমন করতে পারবো। রোপা ধানে কমপক্ষে 2 বার আগাছা দমন করতে হবে। প্রথমবার ধান লাগানোর 15 দিন পরে এবং পরেরটা হচ্ছে 30-35 দিন পরে। সম্পূরক সেচটা হচ্ছে আমাদের ধানের আবাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেচের জন্য অবশ্যই কি মানে সেচ নালাটা আমাদেরকে রাখতে হবে। এটা যদি না রাখি তাহলে আমাদের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিস থেকে লাল ফিতা সংগ্রহ করে সেচ প্রদানের ব্যবস্থা নিতে হবে। রোপণের পর কাইস্থোর বা ফুল আসা বা দুধ আসা পর্যন্ত জমিতে অবশ্যই কি আমাদের খেয়াল রাখতে হবে যে জমিতে পানি আছে কিনা। এই সময় যদি খরা হয় তবে অবশ্যই সেখানে আমাদের আমরা যে নালাতে পানি ভরে রেখেছি সেখান থেকে সম্পূরক সেচ দিতে হবে এবং ভালো ফলনের জন্য ধানের আধা দানা বাঁধা পর্যন্ত অবস্থায় সেচ দেওয়াটা অত্যাবশ্যকীয় এবং বালাই ব্যবস্থাপনা করতে হবে। বৃধান 103 রোগবালাই এবং পোকামাকড় আক্রমণের প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়, মানে এটাতে রোগবালাই তেমন নাই বললেই চলে। আমরা যখন ধান গবেষণাতে এই জাতটা পরীক্ষামূলক ট্রায়াল দিয়েছিলাম তখন দেখেছি যে এখানে পোকামাকড় তেমন একটা আক্রমণ করে না। তবে রোগবালাই এবং পোকামাকড় আক্রমণ দেখা দিলে অবশ্যই সেখানে বালাই দমন ব্যবস্থা ব্যবহার করতে হবে। রোগবালাই ও পোকামাকড় আক্রমণ বেশি হলে অনুমোদিত বালাই নাশক প্রয়োগ করতে হবে। এখন আমরা ফসলটা কখন কর্তন করব? এ জাতের জীবনকাল যেহেতু 128-133 দিন, শীষে থেকে গোড়া পর্যন্ত 80% ধানের দানা যখন সোনালী আকার ধারণ করবে তখন ধান কাটা যাবে এবং বাংলায় এর সময়সূচিটা হচ্ছে 10ই কার্তিক থেকে পহেলা অগ্রহায়ণ, অর্থাৎ ইংরেজিতে 25শে অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত ধান কাটার উপযুক্ত সময়। আমরা যদি খুব ভালোভাবে পরিচর্যা করি তাহলে দেখা যায় যে এটা গড়ে হেক্টরে 6.2 টন ফলনও দেয়। উপযুক্ত যদি পরিচর্যা করা হয়, মানে খুব ভালোভাবে যদি আমরা সবকিছু সেচ দেই, সার দেই, আমরা যদি বীজতলা জমি ভালোভাবে তৈরি করি, কোথাও যদি কোনো সমস্যা না থাকে তাহলে দেখা যায় যে এই জাতটি নিঃসন্দেহে 8.0 টন হেক্টর পর্যন্ত ফলাফল দিতে পারে। এবং আমরা দেখছি ধান গবেষণা ইনস্টিটিউট আমরা বীজ দিয়ে কুলাতে পারছি না, এত চাহিদা, কৃষকরা এত খুশি এই ধানটা আমনে লাগাতে পেরে এবং আমাদের খাদ্যের উৎপাদনে এই জাতটা একটা অনস্বীকার্য ভূমিকা পালন করছে। মানে অনেক দিক থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে এই আমন ধানের এই 103 ভ্যারাইটিটা লাগানোর মাধ্যমে। এখন আমাদের কি করতে হবে? প্রচারই যেহেতু প্রসার, আমাদের সর্বজায়গায় কৃষকরা যাতে ভালোভাবে এই ধানের বীজটা পায় সেজন্য আমাদেরকে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট বায়োটেকনোলজি ডিভিশন থেকে আমরা প্রতি বছরেই ধানের বীজ সরবরাহ করে থাকি। এখান থেকে কৃষক কিষাণী সবাই ভাই বোনেরা তাদের বীজ সংগ্রহ করে সঠিক সময়ে লাগাতে পারে। আমরা যে কোনো সমস্যার জন্য আমাদেরকে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর আমি চাই আমার বায়োটেকনোলজি ডিভিশন থেকে যেহেতু আমরা আমাদের ধানটা ধানের জাতটা বের করেছি এটা যেন আরো সমৃদ্ধ হয়, সবাই যেন এটা আরো বেশি বেশি এটা আবাদ করে, তাহলে দেখা যাবে যে একদিন আমাদের এই আমন ধানের এই জাতটা আবাদ করার মাধ্যমে চাষাবাদের ফলে আমরা একদিন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।
0: বুঝলা তো? হ্যাঁ, অবশ্যই আমাদের উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিধান 103 চাষ করতে হবে, কারণ এটাতে আমাদের লাভ,
1: বেশি ফলন,
0: বেশি ফলন, বেশি ফলন হলে আমাদের যেমন লাভ দেশের লাভ। আসো এবার তোমাদেরকে একটু আবার একটু আবাদ করার একটা বিনোদন দেই, যাতে
1: বিনোদনের ব্যবস্থাগুলো তো আবার যা কবা তাই মনে থাকবে।
0: হ্যাঁ বুঝছো, চলো আমরা গান শুনি একটা।

0: কি শুনলা তো গান?
1: হ্যাঁ শুনলাম,
2: মন চাঙ্গা হয়ে গেল।
0: তো গান ছাড়া কি বুঝলা? হ্যাঁ
2: বুঝলাম যে আমাদের শুধু বিনোদন নি দিল না,
1: অনেক কিছু শেখার আছে, জানার আছে,
0: করার জন্য অনেক কাজ আছে,
2: অনেক কাজ আছে আমাদের।
0: তবে ইদানিং এই রূপালী
1: বলো,
0: এই কামালিনার দিকে একটু খেয়াল করছো, ওর একটু উন্নতি উন্নতি মানে ডেভেলপ হচ্ছে,
2: লম্বা হচ্ছে সাইজে। কোনটা?
0: না না শরীরে ডেভেলপ হচ্ছে, তুমি সাইজে লম্বা হবা না, ওইটা নিয়ে তুমি আর উচ্চ হবা না, তুমি একটা সীমানা চলে আসছো।
2: আমি ভাবলাম যে তুমি আগে উচ্চ ফলনশীল ধানের কথা কইছো না, তা আমি একটু উঁচু হয়ে গেলাম।
0: আমার মনে হচ্ছে এখন একটু বোধ হয় পুষ্টির একটু মানে দিকে, পুষ্টি গ্রহণ করার দিকে,
1: সেখানে একটু এখন মনে করো যে পূরণ হয়ে
2: যাবে। এইটা বলো,
0: হ্যাঁ ভালো ভালো,
2: ওই যে চলে যাও, তোমাকে পরামর্শ শুনে খাওয়া দাওয়া একটু চেঞ্জ করে ফেলছি, দেখছেন ভালো হয়ে গেছে।
0: তোমার খাওয়া দাওয়া চেঞ্জ করছো ভালো কথা, কিন্তু মাটির যে খাওয়া লাগে, মাটি যে গুণগত মান উন্নত করা লাগে, সেটা দিকে কি খেয়াল করো?
2: হ্যাঁ এটা তো খেয়াল আছে।
0: যদি তুমি ভালো না রাখো তখন ভালো ফসল হবে না,
1: পুষ্টি না দাও তাহলে কি আর তোমার ফলন ভালো পাবা?
0: এখন চলো আমরা পুষ্টি নিরাপত্তায় ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় জিঙ্ক বা দস্তা সার এর গুরুত্ব কি, কতটুকু কতটুকু প্রয়োজন বা কি দরকার, আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে জেনে নিই। হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে, চলো।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব পুষ্টি নিরাপত্তা ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় দস্তা সার সম্পর্কে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন AKM মঞ্জুরুল আলম চৌধুরী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি জিঙ্ক বা দস্তা সার সম্পর্কে একটু বলুন।
4: দেখুন, জিঙ্ক বা দস্তা সার বা দস্তা, এটা শরীরের প্রয়োজনীয় এক খনিজ উপাদান। শরীর ভিত্তিক অনেক কার্যক্রম পরিচালনায় জিঙ্কের বিশাল ভূমিকা রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে। জিঙ্কের ঘাটতি তৈরি হলে নিউমোনিয়া সহ বিভিন্ন রকমের সংক্রামক ঝুঁকি বাড়ে। এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে। শিশুর শারীরিক বৃদ্ধিতেও রয়েছে এই জিঙ্কের বিশেষ ভূমিকা। এছাড়া এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে শরীরের জন্য ক্ষতিকর মুক্ত মৌলের বিরুদ্ধে লড়াই করে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমে। জিঙ্ক শরীরে প্রায় 300 ধরনের উৎসেচক কাজের জন্য প্রয়োজনীয় উপাদান। এসব উৎসেচক শরীরের বিপাক, হজম, স্নায়বিক কার্যক্রম সহ অসংখ্য কার্য সম্পাদন করে। আমাদের স্বাদ ও ঘ্রাণের অনুভূতির জন্য এই জিঙ্ক সরাসরি একটা উপাদান। আমাদের এই জিঙ্ক যে সার, এটা মাটিতেও থাকে এবং মাটিতে বিভিন্ন উপায়ে মাটিতে সংযুক্ত হয় এবং মাটির মাধ্যমে ধীরে ধীরে এটা উদ্ভিদ এবং ফলমূল শাকসবজি সবগুলোতে চলে যায় এবং সেখান থেকে আমাদের শরীরে ফুড চেইনের মাধ্যমে চলে আসে। তাই এই দস্তা বা জিঙ্ক এই উপাদানটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
3: এখন আপনার কাছে দস্তার উৎস সম্পর্কে কিছু জানতে চাই।
4: দেখেন, দস্তা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটার উৎস বিভিন্ন শাকসবজি আছে এবং মাটিতে বিভিন্ন খনিজ উপাদানের মাধ্যমে থাকে। এছাড়াও সামুদ্রিক মাছ এবং অন্যান্য খাবার যেমন কাঁকড়া, ঝিনুক, চিংড়ি, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাবার, ডিম, বাদাম, শিম, মাশরুম ইত্যাদি বিভিন্ন খাদ্যদ্রব্যে এই সমস্ত জিঙ্ক পাওয়া যায়। এবং আমরা মাটিতে যে বিভিন্ন ধরনের সার ব্যবহার করি ফসল উৎপাদনের জন্য, মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং জৈব সার আমরা ব্যবহার করি। এই রাসায়নিক সারের মধ্যে এই জিঙ্ক বা দস্তা সার, এর সাথে সালফেট বা গন্ধক সার এবং পাশাপাশি আমরা যে জৈব সার মাটিতে সরবরাহ করি, এই সমস্ত সারের মধ্যেও এই সমস্ত জিঙ্ক বা দস্তার উৎস হিসাবে পাওয়া যায়। এবং একজন পুরুষ বা নারীর দৈনিক যথাক্রমে 11-8 মিলিগ্রাম জিঙ্ক বা দস্তা প্রয়োজন। এই প্রয়োজনীয় দস্তা বা জিঙ্কের সরবরাহ যদি ঠিকমতো না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের ফসলের যেমন ক্ষতি হয়, মাটির স্বাস্থ্য নষ্ট হয়, পাশাপাশি আমাদের মানুষের জীবনেও অনেক ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের রোগের উপস্থিতি দেখা যায় জিঙ্কের অভাবে।
3: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি মানুষের শরীরে জিঙ্কের ঘাটতির লক্ষণগুলো কি কি?
4: হ্যাঁ, এই জিঙ্ক বা দস্তার অভাবে মাটিতে যেরকম এর অভাবজনিত লক্ষণ গাছের মধ্যে দেখা যায়, পাশাপাশি আমাদের মানব জীবনেও বিভিন্ন বয়সে শিশু বা যে কোনো বয়সে লোকদের এই দস্তার অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এটা যেমন এই জিঙ্কের অভাব যদি হয়, তার সেক্ষেত্রে একজন মানুষের বা বাচ্চা তার খাওয়ার মধ্যে স্বাদ বা ঘ্রাণের অনুভূতি কমে যায়, ক্ষুধামন্দ বা অরুচি হয়, হতাশা ভাব দেখা যায় অনেকের ক্ষেত্রে, এবং শরীরে বিভিন্ন ধরনের যে ঘা বা ক্ষত সৃষ্টি হয় সেগুলো শুকাতে অনেক দেরি হয়, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়, এবং আবার বিশেষ করে যাদের মাথায় চুল থাকে, এই চুল পড়া এই ধরনের রোগ দেখা যায়, কারো কারো চুল পড়ে যায়। চাহিদার অতিরিক্ত জিঙ্ক কিন্তু আসলে গ্রহণ করা যাবে না, আমাদেরকে প্রয়োজনমত এবং পরীক্ষা নিরীক্ষা করে শরীরের অবস্থা অনুযায়ী এই জিঙ্ক গ্রহণ করতে হবে। এটা আমাদের পাশাপাশি আমাদের মাটিতে যদি জিঙ্ক সরবরাহ ভালো থাকে, সেক্ষেত্রে গাছগাছালা শাকসবজির মাধ্যমে আমরা যদি খাদ্য গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের শরীরে এই জিঙ্ক প্রবেশ করবে। কিন্তু কোনো অবস্থায় খেয়াল রাখতে হবে, যদি শরীরে কোনো একটা সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে সেই সমস্যা দূর করার জন্য অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করা যাবে না, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই বিষয়গুলো আমাদের সকলে খেয়াল রাখতে।
3: এরপর জানতে চাচ্ছি মাটিতে দস্তার অবস্থা সম্পর্কে।
4: আমাদের দেশের বিভিন্ন এলাকায় রয়েছে, যেমন আমাদের বাংলাদেশের যে আবাদযোগ্য যে এলাকাগুলো আছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিভিন্ন মাটি আমরা পরীক্ষা করে দেখেছি। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, নাটোর, পাবনা, রাজশাহী, খুলনা, বাগেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত এলাকার মাটিতে এই দস্তার অভাব দেখা যাচ্ছে এবং এর পরিমাণ ধীরে ধীরে আরো বাড়ছে। সেক্ষেত্রে আবার কোনো কোনো এলাকায় দেখা যায় যে দস্তার অভাব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার বাড়ানো হয়েছে এবং এর অভাবটা অনেকখানি দূর করা গেছে। তারপরও আমরা প্রতি বছর যদি আমরা মাটি পরীক্ষা করি, সেই মাটি পরীক্ষার মাধ্যমেও জানা যাবে কোন এলাকায় মাটির দস্তার ঘাটতি রয়েছে এবং সেই অনুযায়ী সেখানে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।
3: সবশেষে মাটিতে দস্তা সার সম্পর্কে কিছু বলবেন।
4: দস্তা বা জিঙ্ক সালফেট একটা দস্তা জাতীয় সার, এটা দুই ধরনের সার বাজারে পাওয়া যায়, যেমন জিঙ্ক সালফেট মনো এবং জিঙ্ক সালফেট হেক্সা। একটার মধ্যে আপনার দস্তার পরিমাণ প্রায় 36% এবং আর একটি সারের মধ্যে 21% থাকে। আমরা এই সাধারণত যে সমস্ত জমিতে দস্তা সারের অভাব দেখা যায় সেগুলোতে আমরা জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট এবং হেক্সাহাইড্রেট এই দুই ধরনের সার ব্যবহার করি। বাজারে এই দুই ধরনের পাওয়া যায়। দস্তা এটা বিপাকজনিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, কার্বন অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা নিয়ন্ত্রণ করে শরীরের মধ্যে, এবং ফসলের ক্ষেত্রে ফুল ফল উৎপাদনে সাহায্য করে। এবং এটার অভাবে তামাক জাতীয় গাছের দেখা যায় পাতায় এক ধরনের দাগ পড়ে, লেবুর পাতা কুকড়ে যায়, ধানের কচি পাতায় এই গোড়া বা সাদা হয়, ভুট্টা এবং তুলার পাতা সিধা বিবর্ণ হয় এবং পাতার বৃদ্ধি ব্যাহত হয়। এই সমস্ত লক্ষণগুলো বিভিন্ন ফসলে দেখা যায়। আমরা ফসল চাষাবাদের ক্ষেত্রে যদি কোনো অবস্থায় এই লক্ষণগুলো দেখতে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই দস্তা সারের ব্যবহারের ক্ষেত্রে যত্ন নিতে হবে। এবং প্রতি বছর যদি আমরা মাটি পরীক্ষা করি, এই মাটি পরীক্ষার মাধ্যমেও কিন্তু জানা যায় কোন মাটিতে এই দস্তার ঘাটতি রয়েছে। এবং আমরা যে সমস্ত ফসল আবাদ করব, সেক্ষেত্রে স্থানীয় যারা কৃষি কর্মকর্তা বা মৃত্তিকা বিজ্ঞানী, তাদের পরামর্শ নিয়ে মাটিতে যে পরিমাণ দস্তার ঘাটতি আছে সেই অনুযায়ী আমাদের সারের মাত্রা ঠিক করতে হবে। এবং এই দস্তা সার বছরে একবার দিলেই হয় জমিতে, সারা বছরে আর না দিলেও চলবে। তাই আমাদেরকে ভালো ফসল, মাটির স্বাস্থ্য সুরক্ষা, পাশাপাশি আমাদের শিশু সহ সকল বয়সের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের প্রতি বছর মাটি পরীক্ষা করে সেই অনুযায়ী মাটির গুণাগুণ অনুযায়ী আমাদের দস্তা সারের ব্যবহার করতে হবে। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, ভালো হবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্য সুরক্ষিত হবে। আমাদের কৃষক ভাই যারা আছে তারা তাদের নিয়মিত মাটি পরীক্ষা করবেন এবং মাটির যে সমস্ত জমিতে সারের অভাব রয়েছে সেখানে সার দিবেন। যেখানে মাটিতে দস্তার পরিমাণ বেশি থাকবে সেখানে সার না দিলেও চলবে, এবং দস্তার সার জমিতে বছরে একবার দিলেই আর দ্বিতীয়বার দিতে হবে না, এই বিষয়টা আপনারা অনুসরণ করবেন।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
0: মাটির স্বাস্থ্য,
2: হ্যাঁ,
0: নিজের স্বাস্থ্য, প্রকৃতির স্বাস্থ্য, বায়ুর স্বাস্থ্য, বায়ু স্বাস্থ্য বুঝো?
2: হ্যাঁ অবশ্যই,
1: মানে
2: বায়ু পরিষ্কার হতে হবে, দূষিত করা
0: যাবে। সবার স্বাস্থ্য যদি ভালো থাকে,
2: হ্যাঁ,
0: তাহলে
2: আমাদের স্বাস্থ্য ভালো থাকবে।
0: হ্যাঁ, তো এখন আমাদের স্বাস্থ্য ভালো থাকার রাখার জন্য খাদ্যের কোনো বিকল্প নাই আছে নাকি? তুমি বাতাস খেয়ে স্বাস্থ্য ভালো ঠিক রাখবা?
2: কোনো বিকল্প নাই, তবে সব খাদ্য না,
0: কি
2: পুষ্টি সমৃদ্ধ খাদ্য, বিশুদ্ধ খাদ্য, ভেজাল খাদ্য খাওয়া যাবে না।
0: খাবার এক জিনিস আর পুষ্টিকর খাবার এক জিনিস, আর পুষ্টির জন্য আমাদের পুষ্টি আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী, এবং পুষ্টি কোন কোন ফলে আছে সেটা কি তোমরা জানো?
2: এক এক ফলে এক এক রকম।
0: তুমি যখন পেয়ারার কথা বলছো, তো আমরা আজকে পেয়ারার গুণগান শুনবো, যে পেয়ারা কতটুকু মানে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কতটুকু প্রয়োজন, আবার বেশি খেলে কিন্তু হবে না।
2: পরিমাণ
1: মতো খাই, ঠিক আছে, পেয়ারা তো সবসময় খাই, তাহলে শোনাও কি গুণ আছে শুনি।

0: বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলাপানে লেগে পেয়ারা আনলা।
1: আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না,
0: তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা।
2: অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়েও নিজেকে চলতে হয় রানুর মা।
1: আরে মাস্টার ভাই আসেন আসেন আসেন।
2: এই পেয়ারা কেনার কথা মুমিনরে আমি কইছিলাম।
0: আপনি কইছেন?
2: ও কইছি এই কারণে পেয়ারা পুষ্টিগুণে সমৃদ্ধ, খেলে শরীরের জন্য প্রচুর লাভ, সব বয়সী মানুষের পেয়ারা খাওয়ান উচিত, বিশেষ করে শিশুদের।
1: তাইলে বুঝছো তো কেন পেয়ারা আনছি?
0: পেয়ারাতে এমন কি আছে বেবাকে খাইলে উপকার পাইব?
2: পেয়ারায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, আর আছে লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
1: মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলা পান কম খাওয়াইতাম, নিজেরাও বেশি খাই নাই।
2: পেয়ারায় বিশেষ পাঁচটি গুণ রয়েছে বুঝলা, এটি ডায়াবেটিকের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী, আর ক্যান্সার প্রতিরোধ করে।
0: কোন কি মাস্টার সাহেব পেয়ারার এত গুণ?
2: ও পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, রাতকানা রোগ থেকে বাঁচায়।
0: তাইলে তো পোলা পান্ডে বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত।
2: অবশ্যই খাওয়াইবা, পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
1: মাস্টার ভাই অহন দেখা পোলা পানগো বেশি বেশি পেয়ারা খাওয়ামু।
2: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন।
1: আর কি কি উপকার আছে মাস্টার ভাই?
2: পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডা জনিত সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে।
1: মাস্টার ভাই তাইলে আমরা নিজেরাই তো পেয়ারা গাছ লাগাইতে পারি।
2: এতক্ষণ একটা ভালো কথা কইছো, বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয়, এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত। কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতাছেন, সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে।
0: তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারা এনে লাগাও।
1: অবশ্যই লাগামু, খামু নিজের গাছের পেয়ারা, পুষ্টি পামু সারা বেলা।
2: ও ঠিক তাই, ঠিক কথা কইছো।
3: কি বুঝলা?
4: বুঝলাম যে পেয়ারা বাড়ির আঙিনায় হয়, খেতে হয় এবং পেয়ারা সারা বছর পাওয়া যায়, খুব মানুষ একটা পছন্দ করে না। অন্যান্য ফলের চেয়ে কিন্তু এই যে নাটকের মাধ্যমে শুনলাম অনেক পুষ্টিগুণ, দামি দু ফলের চেয়ে পেয়ারাই পুষ্টি বেশি।
5: সবগুলাতেই পুষ্টি আছে, দামি ফল খাওয়ার দরকার নাই,
4: বেশি খাওয়ালে পুষ্টি পাওয়া যাবে।
6: আচ্ছা তোমাদের কথা শুনলাম ভালো।
5: তুমি
6: পুষ্টি আমাদের সবসময় গ্রহণ করতে হবে, ভালো থাকতে হবে, ভালো থাকার বিকল্প নিয়েছি তো আমরা কৃষক, আমাদেরকে কাজ করতে হবে, কাজ করার জন্য সবসময় ভালো থাকতে হবে। আজকে বেশ ভালো ভালো বেশ কিছু কথা শুনলাম। একলা যাইবে আর কি, আমরা যাবো না,
5: এতদিন
6: পরে আসছো এত তাড়াহুড়ো করবে না।
5: তো
6: চলো আজকে আমরা আমাদেরকে এত কিছু যিনি জানালেন তাকে একটু ধন্যবাদ দিই। সোনালী ফসল আসরের প্রযোজক রনিয়া সুলতানা তোমাদেরকে ধন্যবাদ, শ্রোতা বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা চলো বাড়িতে যাই।
5: চলো চলো।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত গেয়েছেন রুমি আজনবী।

0: রুমি আজনবীর কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে। কিন্তু
1: কিন্তু আবার কি?
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে। একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪% এবং সন্ধ্যে ৬টায় ৭৪%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ৫টা ২৮ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৪১ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার, আই এম নাজনী নাহার উইথ দ্য ওয়েদার ফোরকাস্ট। মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড জিবার পোর্টস ভ্যালিড টিল 1 AM সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগন্যাল ইজ টু বি ওয়েস্টেড। Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at many places of Rangpur, Mymensingh and Silet divisions and at few places of Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. At places of Rangpur, Mymensingh and Silet divisions, day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Rangpur, 35 degrees Celsius, and the lowest was 23.8 degrees Celsius all over the country. The temperature as recorded in Dhaka today was maximum 34 degrees Celsius, minimum 28.2 degrees. Humidity at 9 a.m. was 74% and at 6 p.m. was 74%. The sun rises over Dhaka tomorrow at 5:28 a.m. and sets at 6:41 p.m. And that's all we have for weather forecast for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এতক্ষণ আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানব সৃষ্টির কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির

তাকে বড় হবার সুযোগ দিন। পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন। পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমি ধস থেকে বাঁচুন। মনে রাখবেন, ভূমি ধসে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমি ধস বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ, পড়ছি নাইমা রুমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সেমিনারে প্রধান অতিথি ছিলেন। এই সময় তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। জহিরুদ্দিন স্বপন জানান, ক্ষমতা স্বাধীনতা দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। আজ রাজধানীর একটি হোটেলে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নিরাপদ অভিবাসন বৈদেশিক কর্মরত প্রবাসীদের উপার্জন দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। মন্ত্রী আরও বলেন, সুষ্ঠু অভিবাসন ও বিদেশের কর্মসংস্থান নিশ্চিতে সরকার সব রকম সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ বাস্তবায়নে ব্যাপকভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সভায় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং তা সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়। গাজীপুরের কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি এর আওতায় উপকারভোগীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় ও দুস্থ মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানিকগঞ্জের সাটুরিয়ায় 3,700 সুবিধাভোগী খামারের মাঝে প্রাণী ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। আজ প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথির

0: বক্তব্যে বলেন, শিশুদের মেধা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিকাশে নিয়মিত দুধ ও ডিম খাওয়ানো প্রয়োজন। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সভাপতিত্বে সভায় জেলার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। মাদককে পরিহার করি, সুস্থ জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজবাড়ী জেলায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকেরা জানান, মাদক একটি সামাজিক ব্যাধি, এর ভয়াবহ প্রভাব থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। কিশোরগঞ্জের ভৈরবে তথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক এক উঠান বৈঠক আজ অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পের জিওবি খাতের উন্নয়ন প্রচারণায় এই বৈঠকের আয়োজন করা হয়। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় ও সন্ধ্যে ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:২৮ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৪১। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: আসসালামু
3: আলাইকুম। কেমন আছো বলো তোমরা? ভালোই। আমাদের গ্রামে দেখলাম বেশ ভালোই বৃক্ষরোপণ করা হয়েছে।
4: মাস্টার ভাই, আমার একটু সমস্যা হয়ে গেছিল, আমি ওই যে গাছ লাগাইছিলাম তো, গাছ লাগিয়ে আবার যে খোঁটা দিছিলাম না, মনে করছি খাওয়া হয়ে যাবো, এই যে বৃষ্টি গেল না,
2: হ্যাঁ
4: সব গাছ কাইতে হয়ে গেছিল, পরে আবার খোঁটা কাইটা, খোঁটা দিয়া গাছগুলো বাইন্দে দিছি।
2: এখন বুঝছো, তুমি তো খালি আমারই ভুল ধরি বেড়াও, বকুল এটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই, এখন বুঝছো? মাস্টার ভাই আমারে কিন্তু এবার রাজা ভাই কতগুলি ঔষধি গাছ দিয়েছিল, আমার গাছগুলি কি সুন্দর হয়েছে জানো, আমি বেড়াও দিছি আবার রশি দিয়া টানাও দিয়া রাখছি, মন কি সুন্দর হয়েছে, আমিও এবার আর ভুল করি নাই জানো।
3: এইগুলি হচ্ছে সময়ের কাজ, সময়ের কাজ, সময় করতে হবে। তো চলো আমরা আসর শুরু করি। আমন ধানের মাজরা পোকা ও পামড়ি পোকার আক্রমণ ও প্রতিকার নিয়ে বলবেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীট তত্ত্ব বিভাগ, ব্রি গাজীপুর। আর তার সাথে কথা বলেছেন মোহাম্মদ ইসাক আলী। আমরা শুনে নি।
2: আচ্ছা শুনি।
5: বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের অন্যতম ফসল হচ্ছে ধান। আজ আমরা কথা বলব ধানের নানান বিষয় নিয়ে, বিশেষ করে আমন ধানে মাজরা পোকা ও পামড়ি পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইসাক আলী। আজ আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, কীট তত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। আপনার কাছে প্রথমেই আমন ধান খেতে সাধারণত কি কি পোকার আক্রমণ দেখা যায় এ বিষয়টা জানতে চাই।
6: আমন ধান খেতে মাজরা পোকা, পামরি পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা মাছি, সবুজ পাতা ফড়িং, গান্ধী পোকা সহ আরো অনেক পোকার আক্রমণ হতে পারে।
5: আপনি তো অনেকগুলো ক্ষতিকারক পোকার নাম বললেন, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে এরকম দুটো পোকার নাম যদি আমরা জানতে পারি।
6: এদের মধ্যে মাজরা পোকা ও পামরি পোকাই বেশি ক্ষতি করে থাকে।
5: আমন ধানে মাজরা পোকার আক্রমণ কোন সময়টাতে হয় এবং আমাদের দেশে কত ধরনের মাজরা পোকার দেখতে পাওয়া যায়?
6: আমন ধানে চারা লাগানোর পর প্রাথমিক কুশি গজানো অবস্থা থেকে শীষ বের হওয়ার পর পর্যন্ত যে কোনো সময় মাজরা পোকা আক্রমণ করতে পারে। আমাদের দেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায়, হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা ও গোলাপী মাজরা পোকা। সব ধরনের মাজরা পোকার ক্ষতির ধরন ও প্রতিকার প্রায় একই রকম, তবে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশি দেখা যায়।
5: আপনি বলছিলেন হলুদ মাজরা পোকার আক্রমণটা বেশি দেখা যায়, হলুদ মাজরা পোকা চিনব কিভাবে, অর্থাৎ কেমন এই হলুদ মাজরা পোকা?
6: পূর্ণবয়স্ক হলুদ মাজরা পোকা এক ধরনের মথ, এদের গায়ের রং হলুদ। পূর্ণবয়স্ক স্ত্রী পোকার পাখার উপর দুটি কালো ফোঁটা থাকে, তবে পুরুষ মথের পাখার মাঝখানের ফোঁটা দুটো স্পষ্ট নয়।
5: আচ্ছা, এই যে মাজরা পোকা আমাদের ধান খেতে ক্ষতি করে, এই যে ক্ষতিটা করে, ক্ষতিটা কিভাবে করে এটা যদি আমাদের বন্ধুদের একটু বুঝিয়ে বলতেন।
6: পূর্ণবয়স্ক মাজরা পোকা ধান গাছের ক্ষতি করে না, শুধুমাত্র এই পোকা কীড়া অবস্থায় ধান গাছের ক্ষতি করে। হলুদ মাজরা পোকার স্ত্রী মত ধান গাছের পাতার আগার দিকে গাদা করে ডিম পারে, ডিম থেকে সপ্তাহখানেকের মধ্যে কীড়া বের হয়। এই কীড়া খোলপাতার ভিতর দিয়ে কাণ্ডে চলে যায় এবং সেখানে খাওয়া শুরু করে। এক পর্যায়ে কাণ্ডের নিচের দিকে কেটে দেয়, ফলে কুশি মারা যায়। গাছের শীষ আসার পূর্বে ক্ষতি করলে একে মরা ডিগ এবং শীষ আসার পরে ক্ষতি করলে একে সাদা শীষ বলে। সাদা শীষের সব ধান চিটা হয়ে যায়।
5: এই যে এত এত ক্ষতি করছে ফসলের মাজরা পোকা, এই পোকা দমনের উপায় কি?
6: মাজরা পোকা দমনের বিভিন্ন উপায় রয়েছে। নিয়মিত ধান খেত পর্যবেক্ষণ করে মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। ধান গাছের থোর আসার পূর্ব পর্যন্ত হাত জাল দিয়ে মথ ধরে ধ্বংস করে ফেলতে হবে। জমিতে 200-300 মিটার দূরে দূরে আলোক ফাঁদ বসিয়ে এর সাহায্যে মথ সংগ্রহ করে মেরে ফেলতে হবে। জমিতে ডালাপালা পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করতে হবে। পরজীবী পোকা বা বন্ধু পোকা মাজরা পোকার ডিম নষ্ট করে, সুতরাং যথাসম্ভব কীটনাশক প্রয়োগে বিলম্ব করতে হবে। জমিতে 10-15 ভাগ মরা ডিগ অথবা 5 ভাগ সাদা শীষ দেখা গেলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যেমন রিজেন্ট 50 SC হেক্টর প্রতি 500 মিলিলিটার স্প্রে করতে হবে। কীটনাশক প্রয়োগের সময় প্যাকেটের গায়ে লেবেল দেখে সঠিক পরিমাণ কীটনাশক নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। একই ওষুধ বারবার ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কীটনাশক নির্বাচন করার সময় ওষুধের দোকানি বা ডিলারের পরামর্শ না নিয়ে স্থানীয় উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে।
5: চমৎকার কিছু বিষয় বললেন কিভাবে মাজরা পোকা দমন করতে পারবো সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি একটু এবারে মাজরা পোকার পাশাপাশি আমরা শুরুতেই বলছিলাম যে পামরি পোকা দমনের যে ব্যবস্থা, পামরি পোকা সম্পর্কে একটু জানতে চাই।
6: পূর্ণবয়স্ক পামরি পোকা ছোট, গায়ের রং চকচকে কালো এবং পিঠের উপর অসংখ্য কাঁটা থাকে যা দেখে সহজেই পামরি পোকাকে চিনা যায়। পূর্ণবয়স্ক পোকা ও কীড়া উভয় ধান গাছের ক্ষতি করে। স্ত্রী পামরি পোকা ধান গাছের পাতার নিচের পিঠে একটা একটা করে ডিম পারে। 1-3 দিনে ডিম থেকে কীড়া বের হয়। কীড়াগুলো পাতার দুই পর্দার ভিতর সুরঙ্গ করে খায় এবং পূর্ণবয়স্ক পোকা ধানের পাতার উপর সমান্তরাল দাগ করে সবুজ অংশ খেয়ে ফেলে। বেশি ক্ষতিগ্রস্ত জমিতে পাতাগুলো শুকিয়ে পুড়ে যাওয়ার মতো মনে হয়।
5: আমরা পামরি পোকা সম্পর্কে জানলাম এবং পামরি পোকা কিভাবে আমাদের ফসলের ক্ষতি করছে সেই বিষয়টাও জানলাম। আমাদের কৃষক বন্ধুদের জন্য যদি আপনি এই পোকা দমনে কি কি করবে, অর্থাৎ এই যে পামরি পোকা আমাদের ক্ষতি করছে সেই ক্ষতি দমনে কি কি ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়টা যদি আমাদের বন্ধুদের জানাতেন।
6: পামরি পোকা দমনের জন্য হাত জালের সাহায্যে পূর্ণবয়স্ক পামরি পোকা ধরে মেরে ফেলতে হবে। একটি পাটের রশি কেরোসিন তেলে ভিজিয়ে আক্রান্ত ক্ষেতের উপর দিয়ে টেনে নিলে এ পোকা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আক্রান্ত পাতার গোড়া থেকে 3 সেন্টিমিটার উপরে পাতা কেটে নষ্ট করে ফেলতে হবে। এতে শতকরা 75-92 পামরি পোকার কীড়া মেরে ফেলা যায়। জমিতে 35% পাতা আক্রান্ত হলে অথবা প্রতি গোসায় 4টি পূর্ণবয়স্ক পোকা থাকলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ম্যালাথিয়ন 57 তরল বা ডায়াজিনন 60 তরল জাতীয় ওষুধ একর প্রতি 400 মিলিলিটার পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে করলে পামড়ি পোকা দমনে ভালো ফল পাওয়া যাবে।
5: আপনাকে অনেক ধন্যবাদ।
3: আমন ধানের মাজরা পোকা ও পামড়ি পোকার আক্রমণ ও প্রতিকার নিয়ে বলছিলেন ডক্টর এবিএম আনোয়ার উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, ব্রি গাজীপুর, ঢাকা। এই সঙ্গে জানিয়ে রাখি আগামী পরশুদিন 4 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ফসল বিং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 0244-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 0244-81-3277 থেকে 79 নম্বর পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি 0244-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 0244-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শ্রোতা বন্ধুরা শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এটাতেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো চলো, এই যে আগস্ট মাসে আমরা এসে পৌঁছেছি, কিন্তু সেই গণ অভ্যুত্থান মাস,
2: সেই মনে করো যে 2 বছর হইল না ভাই, 2 বছর পূর্তি মনে করো।
3: তো আমাদের এই গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে একটা বৈষম্যহীন সমাজ আমাদের গড়ে তুলতে হবে যদি আমরা সমৃদ্ধ বাংলাদেশ চাই। তো এই বিষয় নিয়ে চলো আমরা একটা গান শুনবো, কে এম আব্দুল্লাহ মুর্তজা মহিন ও সহশিল্পীর কণ্ঠে। গানটি লিখেছেন এস এম নাসির উদ্দিন, শুট করেছেন মাকসুদ জামিল মিন্টু। আমরা শুনে নি গানটা।
2: আচ্ছা শুনি।

0: শুনছিলাম আমরা গান বৈষম্যহীন সমাজ গড়ি, আর গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও সহশিল্পীবৃন্দ। আসলে আমাদের সমাজটাকে বদলে দেব আমরা যদি সবাই আমরা এক
1: হবে না, কিন্তু কাজ দিয়ে কিন্তু
2: একতার
0: কথায় ঠিক বলছো। তো চলো এখন নির্ধারিত কথকের অনুপস্থিতিতে আমরা শুনবো একটি বিকল্প, ফসল উৎপাদনে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কচুরিপানার ব্যবহার। মানে কচুরিপানা কিন্তু ফেলে দেওয়া যায়
3: না,
0: এটার যে কত বড় একটা গুরুত্ব রয়েছে সেটাই শুনবো। ফসল উৎপাদনে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কচুরিপানার ব্যবহার, এই সম্পর্কে বলেছেন এ কে এম শামীম আলম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আমরা শুনে নিই।
1: আচ্ছা আচ্ছা শুন।
4: জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্নমুখী বিরূপ প্রভাবের সংখ্যা বাংলাদেশে বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এবং বৃষ্টিপাতের ধারা পরিবর্তিত হয়ে দেশে ঘন ঘন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং বন্যার সৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে, দেখা দিচ্ছে তীব্র খরা, যা দেশে কৃষি উৎপাদনের জন্য মারাত্মক প্রভাব ফেলছে। এসব কারণে সবচেয়ে মারাত্মক আঘাত আসছে বাংলাদেশের কৃষিখাতের উপর। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক গড় উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেশি পরিমাণ বাড়ছে, এতে বাংলাদেশের জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়ে কৃষি জমি কমে যাচ্ছে। গবেষণায় আশঙ্কা করা হচ্ছে আগামী 2050 সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে বৃষ্টিপাতের পরিমাণ 10-15% বেড়ে যাবে। এই অতিরিক্ত বৃষ্টিপাত কৃষি উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে পানিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটাই জলবায়ু পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশ একটি বদ্বীপ এবং প্লাবনভূমি, আমাদের রয়েছে 45 লাখ হেক্টরের বেশি জলসীমা। দেশের অনেক জেলা বর্ষা মৌসুমে বিরাট অংশ জলাবদ্ধ থাকে, সেখানে কোথাও কোথাও বছরের প্রায় 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। এ সময় সেখানে কোনো কৃষিকাজ থাকে না, ফসল হয় না, মানুষ বেকার জীবনযাপন করে। ওইসব এলাকায় ওই সময় প্রচুর কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ জন্মে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলিই হতে পারে আমাদের সম্পদ। জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজিতায় এসব কচুরিপানাকে কাজে লাগানো যেতে পারে। শুষ্ক বা খরা মৌসুমে তাপ প্রবাহের কারণে মাটির আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হয়ে মাটি পানিশূন্য হয়ে পড়ে এবং অন্যদিকে মাটিতে বিদ্যমান পানির স্তর নিচে নেমে যায়। মাটিতে প্রয়োজনীয় রসের অভাবে গাছ মাটি থেকে খাদ্য উপাদান সমূহ গ্রহণ করতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিঘ্ন ঘটে, শিকড়ের প্রবৃদ্ধি থেমে যায়। এতে মাঠ ফসল, ফল বাগান, সারিতে লাগানো গাছপালা সমূহের উৎপাদন কমে যায়। এই তাপ প্রবাহ থেকে গাছপালা ও মাঠের ফসল রক্ষা করতে হলে কচুরিপানাকে সাশ্রয়ীভাবে মালচ বা জাবড়া হিসাবে ব্যবহার করা যায়। কচুরিপানা প্রকৃতিদান, সর্বত্রই বিস্তৃত, কিনতে হয় না, শুধু সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে হয়। কচুরিপানায় ফোমের মতো অসংখ্য জালিকা কোষ বিদ্যমান, এরা দিনের বেলায় শুকনা হয়ে মচমচ হয়ে থাকে, রাতে কুয়াশা থেকে শিশির গুড়ি গ্রহণ করে পানি সিক্ত হয়। বাংলাদেশে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হয় না বললেই চলে, কাজে এই সময়টাতে কচুরিপানাকে গাছপালা এমনকি বাগান সমূহে মালচ বা জাবড়া হিসেবে ব্যবহার করে জলবায়ু পরিবর্তনগত প্রভাব তাপদাহ থেকে রক্ষা করে ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখা যায়। কচুরিপানার ব্যবহারে মাটি ক্ষয়রোধ করা সম্ভব। অন্যদিকে এই কচুরিপানা সময়ের ব্যবধানে পচে মাটিতে জৈব পদার্থ যুক্ত করে মাটিকে সমৃদ্ধ করে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ এখন কমে 1/5 দাঁড়িয়েছে, যে কারণে ফসল উৎপাদনে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এই জৈব পদার্থকে বলা হয় মাটির প্রাণ। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হল মাটিতে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার জৈব সার হিসেবে প্রয়োগ করা। ভার্মিকম্পোস্ট বা এই ধরনের জৈব সার তৈরির প্রাথমিক উপাদান হল প্রকৃতি প্রদত্ত চির অবহেলিত এই কচুরিপানা। কচুরিপানা কেঁচো উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক। কচুরিপানার বৃদ্ধি এতটাই তাৎক্ষণিক যে কোনো জলাশয়ের উপরে কার্পেটের মতো স্তর তৈরি করাটা মাত্র কয়েকদিনের ব্যাপার। হেক্টর প্রতি প্রতিদিন এদের বৃদ্ধি পায় 17 টনের উপরে এবং 1 সপ্তাহের মধ্যেই এদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। কচুরিপানা খুব দ্রুত ও প্রচুর পরিমাণে ফুল ফোটে। সঠিক ব্যবহারে কচুরিপানা কৃষির এক মহাসম্পদ হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি চারা সস্তা কৌশল তৈরিতে কচুরিপানার ব্যবহার করা যায়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেখানে সবজির বীজতলা করা কঠিন হয়ে পড়ে, সেখানে কচুরিপানা পচা বা শিকড়ের অংশ ব্যবহার করে ঘরের চালার নিচে পলি ব্যাগে বা ছোট ছোট পুটলি আকারে লাউ, কুমড়া, করলা, চিচিঙ্গা, পুঁইশাক জাতীয় সবজির চারা অনায়াসে তৈরি করা যায়। জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় 1,00,000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়ে সারা দেশে। পানিবন্দী এলাকার মানুষের বাঁচতে শেখার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কচুর পানা ব্যবহারের এক আশা জাগানিয়ার বাস্তব উদাহরণ হল ভাসমান চাষ পদ্ধতি। ভাসমান বেড বা ধাপ তৈরিতে ভাসমান কচুরি পানা সংগ্রহ করে প্রায় 150 ফুট লম্বা বেড তৈরি করা যায়। কাজে প্রতিকূল পরিবেশে কৃষকদের ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগে কচুরি পানাকে ব্যবহার করে ভাসমান কৃষি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় হতে পারে এক আলোকবর্তিকা। ভাসমান কৃষিতে কচুরি পানার ব্যবহার ছাড়াও এবং এর এত কৃষিতাত্ত্বিক গুরুত্ব থাকার কারণে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় কৃষক ভাইয়েরা সংগঠিত হয়ে দলবদ্ধভাবে কচুরি পানা সংগ্রহ করে জৈব সার তৈরি, মালচ হিসাবে ব্যবহার, ফল গাছের গোড়ায় মালচ হিসাবে ব্যবহার করে মাটির ক্ষয় রোধ করে মাটিতে জৈব সার সংযুক্ত করে এবং শুকনো কচুরি পানা জ্বালানি হিসেবে ব্যবহার করার পর যে ছাই তৈরি হবে তা লবণাক্ত অঞ্চলের মাটিতে প্রয়োগ করলে লবণাক্তার প্রধান উপাদান সোডিয়ামকে পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশকে সমৃদ্ধ করা যেতে পারে।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপা,
0: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়েই মনে হয় এমন অবস্থা হয়েছে।
2: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধইরা কয় খাওনের স্বাদ নাই, ঘিরার নাই, কেমন যেন অরুচি লাগে।
1: আমি তো মাঠে কাম করার সময়ই পাই না, মায়ারে চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ারে ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
2: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
2: জিঙ্ক কই পামু আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
2: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব। আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো,
0: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
1: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
2: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার গুলা নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
1: আল্লাহ
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
1: জি আপা।
3: তাহলে বুঝছো তো জিঙ্কি? হ্যাঁ, দশটা তার কি প্রয়োজন
4: শরীরের মধ্যে?
3: শরীরের মধ্যে
4: গুলি খাইতে কয়, তাহলে তুমি লোহা পাইবা, অভাব পূরণ হইব,
3: সবই ঠিক।
4: ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তৈরি হয় ওইগুলো খাইলে।
3: তো যাই হোক, যাবার তো সময় হয়ে গেল, জানিয়ে রাখি যে আগামী 4 তারিখ মানে পরশুদিন, আজকে 2 তারিখ না,
4: 2 তারিখ
3: পরশুদিন
4: মঙ্গলবারে
3: সন্ধ্যে 7:05 আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আর শ্রোতা বন্ধুদের সরাসরি যেসব প্রশ্ন শিশুগুলোর উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ফসল উইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে শ্রোতা বন্ধুরা যদি আপনার কোনো প্রশ্নের উত্তর জানার দরকার তো আপনি ফোন করতে পারেন 02-44-81-326-8-70 পর্যন্ত এবং 02-44-81-327-79 নম্বরে। আমি আবার বলছি 02-44-81-326-8-70 পর্যন্ত এবং 02-44-81-327-79 নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। এই অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। এছাড়া বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এইখানে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ওঠার আগে একটু বলে নিই যে এই সময়টায় কিন্তু আর্দ্র আবহাওয়ায় পোলট্রি রোগ বালাই কিন্তু বেড়ে যায়। তাই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামার জীবাণুমুক্ত রাখতে হবে। তাছাড়া খামার কর্মীদেরকে জীবাণুমুক্ত জুতা বা অ্যাপ্রন পরে খামারে ঢোকা, কম বয়সী বাচ্চার বেশি যত্ন নেওয়া এবং শেডে জীবাণুমুক্ত পানি স্প্রে করা, মুরগির বিষ্ঠা ও মৃত মুরগি খামার থেকে দূরে দূরে মাটিতে পুঁতে ফেলার কাজগুলো অবশ্যই করতে হবে, এটা মনে রাখতে হবে। আজকের আসর তাহলে এ পর্যন্তই। প্রিয় শ্রোতা, আপনারা ভালো থাকুন। এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
4: হ্যাঁ, চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সৈনিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য এখনকার নিবেদন দুর্বার। দুর্বারে আজকে আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। তার আগে জানিয়ে দিচ্ছি, দুর্বার জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা কজন।
1: আমি সাইফুল ইসলাম সাইফ।
2: আমি হাসিনা মুস্তাফিজ।
0: আমি কনুজ শিকদার।
3: রাবিয়া সুলতানা শিউলি।
0: সৈনিক ভাই বোনেরা, চিত্রগীতি অনুষ্ঠানের প্রথম গানটি নির্বাচন করা হয়েছে স্বরলিপি ছায়াছবি থেকে। গেয়েছেন রুনা লায়লা।

দুরবারে আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে শোনাব ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন প্রভাল চৌধুরী।

সৈনিক ভাই ও বোনেরা, এবারে শুনবেন সুখের ঘরে দুঃখের আগুন ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।

যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, চমৎকার গানটি শুনলাম। সত্যি প্রিয় মানুষ ছাড়া আমাদের জীবনটা সামনের দিকে কখনই এগোয় না, তাই আসুন প্রিয় মানুষকে ভালোবাসি এবং প্রিয় মানুষকে কিছুটা বাড়তি সময় দিই, বাড়তি যত্ন নেই। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই সম্পর্ক আরও গভীর করে। সবসময় সম্পর্কটি হলো গাছের মতো, যত্ন নিলেই ফল হয় ফুল হয়, তাই আসুন সম্পর্কের যত্ন নেই। শ্রোতাবন্ধুরা আপনারা আছেন আমাদের সঙ্গে দুরবারে, শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে লাল দরিয়া ছায়াছবি থেকে গান শোনাব, কণ্ঠ দিয়েছেন মনির খান।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। চিত্রগীতির সবশেষ গানটি শোনাব বাবা কেন চাকর। এই ছায়াছবি থেকে গেয়েছেন খালিদ হাসান মেলু।

0: আমি হাসিনা মুস্তাফিজ,
1: রাবেয়া সুলতানা শিউলি
2: এবং আমি কনুজ শিকদার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: সৈনিক ভাই ও বোনেরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। সৈনিক ভাই ও বোনেরা, দুর্বার জুড়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা কজন।
1: আমি সাইফুল ইসলাম সাই।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি শাকিল আহমেদ। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আর্চার সীমা আক্তার সিমু। আজ টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে সিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া আজালিয়া দল 6-0 সেটে প্রতিপক্ষ ব্লুবেল দলকে পরাজিত করে। একই ইভেন্টের ব্রোঞ্জ পদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে। এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব 18 মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিলি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় শেষ ধাপে গতরাতে ঢাকা ত্যাগ করেছে। এর আগে শুক্রবার রাতে প্রথম ধাপে খেলোয়াড় ও কর্মকর্তা অস্ট্রেলিয়া পৌঁছে আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে 6 থেকে 8 আগস্ট বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হয়েছে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্টে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। আগামীকাল ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ নারী ক্রিকেট ইমাজিন দলের মধ্যকার তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী দল 1-0 এগিয়ে রয়েছে। উল্লেখ্য, দুই দলের মধ্যকার সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বুধবার স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। 10টি ফাইনালের মধ্যে 7টিতে স্বর্ণপদক জিতে রিংয়ে একক কৃতিত্ব প্রতিষ্ঠা করেছেন ভারতীয় বক্সাররা। একদিনে 7টি স্বর্ণ জয়ের এই সাফল্য শুধু পদক তালিকায় ভারতকে এগিয়ে নেয়নি, বিশ্ব বক্সিংয়েও দেশটির ক্রমবর্ধমান শক্তির পরিচয় দিয়েছে। ফাইনালের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইটি উপহার দেন ভারতের সচিন। নামিবিয়ার ট্রাই এগেইন মর্নিং ইন দ্য ভেলোর বিপক্ষে শেষ রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের এক শক্তিশালী ঘুষিতে প্রতিপক্ষকে নক আউট করে নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8টি ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। 14 দল নিয়ে আগামী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জোহানেসবার্গে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আগামী চতুর্দশ বিশ্বকাপের 12টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে বিশ্বকাপের 54টি ম্যাচের বেশিরভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জিম্বাবুয়ের 3টি ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানীর উইন্ডোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে 7 থেকে 10টি এবং নামিবিয়ার অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার। বিশ্বে যা কিছু আছে
2: সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গড়িয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। এখন প্রচারিত হবে পবিত্র এশার নামাজ রাজান।
3: আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজনের সাথে। বন্ধুরা, সচেতনতার তথ্য ও সচেতন জীবনযাপন নিশ্চয়ই আপনাদেরকে অনেক ভালো রেখেছে, আর সেই সাথে সংসার জীবনের শুরু থেকেই পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত ছোট পরিবার গড়ে তুলে আপনারা আছেন সুখী, সমৃদ্ধ ও নিরাপদ। আর আমাদের প্রত্যাশাও তাই, আপনারা সবাই যেন সবসময় ভালো থাকেন, সুন্দর থাকেন। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালাই। ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে উত্তর দেবার জন্য আমাদের নিয়মিত আয়োজন। এবং বরাবরের মতো উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন, উত্তর দেবেন আপনাদের চিঠি এবং ইমেলের।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠি এবং ইমেল হাতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে স্বাগত সবাইকে আজকে ডাকবাক্স পর্বে।
1: হাতে লেখা চিঠি দিয়ে আজ শুরু করছি। হাতে লেখা চিঠি পেয়েছি প্রথমেই মোহাম্মদ ফারুক মোল্লা আপনার কাছ থেকে, 2500 নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। সুস্থ সুন্দর সুখী জীবন যাপন করতে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরামর্শ ও দিক নির্দেশনা অন্যতম, যার তুলনা শুধু পুষ্টি সেল পরিবার নিজেই। হাজারটা পথ পুষ্টি সেলের সাথে চললেও জানা শেষ হবে না। এই যেমন আমি সে 1994 সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবার থেকে জ্ঞান অর্জন করে আসছি, যা আজও বিরাজমান। পুষ্টি সেলের কল্যাণে আজও নিত্য নতুন আপডেট, সুস্বাস্থ্য, পুষ্টিগুণের কথা জানতে পারছি।
2: ফারুক মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে যে মতামত পাঠিয়েছেন তা জেনে আমাদের খুবই ভালো লাগলো। এই সেলের প্রতি আপনার আগ্রহ ও আস্থার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
1: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ মুখলেসুর রহমান। আপনি লিখেছেন, 1981 সাল থেকে বেতারকে বন্ধু হিসেবে ধরে রেখেছি, আমি ডাকবাক্স নিয়মিত শুনে থাকি, এক সপ্তাহ মিস করি না। এই অনুষ্ঠানে আমি অনেক তথ্য খুঁজে পাই, যা থেকে আমার পরিবারের পুষ্টিকর খাবার সম্পর্কে জ্ঞানগুলো কাজে লাগে। এই অনুষ্ঠান থেকে গর্ভবতী মায়েরাও অনেক সচেতন হয়ে থাকে। বেতার আছে বলেই আজ আমরা অনেকে অনেক বেশি সচেতন।
2: ধন্যবাদ মুখলেসুর রহমান আপনাকে। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, আশা করি সামনের দিনগুলিতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
1: ভালুকা মামনসিং থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ জুয়েল মিয়া। পুষ্টি সেল, তুমি এখনো হাজার গ্রামীণ জীবনের বাতিঘর হয়ে পাশে আছো। তোমার কল্যাণে আমার মতন হাজারো গ্রামের শ্রোতারা ডাক্তারের কাছে না গিয়েও ভালো থাকতে পারি। পুষ্টি সেল, তুমি একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে পাশে রয়েছো, আমাদের চাহিদা মতো সকল পরামর্শ দিক নির্দেশনা হয়ে মিশে রয়েছো শরীরের শিরা উপশিরায়। কৈশোরের অনেক কথা লজ্জায় যখন কারো কাছে বলা যায়নি, তখন তুমি দাদা দাদির মতো আপন হয়ে পরামর্শ দিয়ে যাও নীরবে, তাই বন্ধু হয়ে পাশে রবো সবসময়।
2: জুয়েল মিয়া, অনেক ভালো লাগলো আপনার চিঠি পড়ে। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে বন্ধু, চিকিৎসক এবং অভিভাবক হিসেবে দেখছেন, আপনার আন্তরিক মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: বিপ্লব খান ও তাসিন আহমেদ আয়ান চিঠি লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে। আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা, এই সেলের প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। এসব করে ছোট পরিবার সুখী সংসার অনেক বেশি ভালো লাগে। এই সেলের ধারাবাহিক নাটক আবার চালু করার জন্য অনুরোধ রাখছি। এই সেলের কুইজ বিজয়ী সকল শ্রোতা বন্ধুদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করার জন্য বিশেষ অনুরোধ জানাই।
2: বিপ্লব খান এবং তাসিন আহমেদ, আপনারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধারাবাহিক নাটক আবারও চালু এবং পুরস্কার দেওয়া সম্পর্কে আপনাদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
1: আনিসুর রহমান নওয়াবেকি সাতক্ষীরা থেকে চিঠি লিখেছেন, আপনার দুটি চিঠি পেয়েছি, একটি থেকে পড়ছি। আপনি যথাক্রমে 31শে মে, 30শে মে, 3রা জুন এবং 7ই জুন সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন, আপনার কাছে ভালো লেগেছে। এবং সেই সাথে আপনি জানতে চেয়েছেন গত 17ই ও 24শে মে কাদের চিঠি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে।
2: আনিসুর রহমান, বেশ অনেকদিন পর আপনার চিঠি পেলাম। আপনি সুখের ঠিকানা অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন, আশা করি সুখী সংসার সহ অন্যান্য অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন। আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে গত 17 মে ময়মনসিংহ শ্রোতাবন্ধু জাকির হুসাইনের চিঠি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছিল এবং 24শে মে তারিখে জামালপুরের শ্রোতা চানমনির চিঠি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছিল, আশা করি উত্তর পেয়ে খুশি হয়েছেন।
1: মোহাম্মদ শামীম শরীফ চিঠি লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে, আপনার দুটি চিঠি পেয়েছি। পুষ্টিসেল আমাদের নিঃস্বার্থ বন্ধু, যে বন্ধুর কোনো তুলনা হয় না। পুষ্টিসেল থেকে প্রচারিত নাটক, গান, আলোচনা থেকে আমরা নানাভাবে উপকৃত হই। ডাক্তারগণ রোগ বিষয়ে যে পরামর্শ দেন তা আমাদের জীবনে অনেক উপকারে লাগে। তাদের পরামর্শ নিতে আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আমরা বিনা পয়সায় মূল্যবান পরামর্শ পেয়ে থাকি। তাই পুষ্টিসেলের সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ। অন্য চিঠিতে আপনি লিখেছেন জীবনের গল্প শুনেছেন, সেখানে ডাক্তারের পরামর্শ এবং সচেতনতার কথা শুনে আপনি উপকৃত হয়েছেন। সেই সাথে আরো লিখেছেন, আমাদের দেশে বাল্য বিবাহ অনেকটাই বন্ধ হয়েছে, যার কৃতিত্বের দাবিদার সম্পূর্ণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো, বিশেষ করে তারুণ্যের কণ্ঠ।
2: শামীম শরীফ, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আমাদের সব আয়োজন শ্রোতাদের জন্য, তাই শ্রোতারা যখন ভালো লাগার কথা আমাদের কাছে লিখে জানান অথবা উপকৃত হওয়ার কথা বলেন, তখন আমাদেরও ভালো লাগে। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
1: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন, আপনি লিখেছেন প্রতি মঙ্গলবার রাত 8:10 ধারাবাহিক নাটকটি আপনার কাছে বিশেষ একটি আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়ায় এবং সেজন্য আপনি জানিয়েছেন নতুন ধারাবাহিক নাটক শোনার জন্য মন ব্যাকুল হয়ে আছে। পুষ্টিসেল কখন ধারাবাহিক নাটক প্রচার করবে? এছাড়াও আপনি সাপ্তাহিক নাটক শুনছেন প্রতি সপ্তাহে, অভিনয়ের মাধ্যমে সামাজিক জীবনের অসঙ্গতিগুলো অবগত হতে পারছেন, ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
2: শিকদার ইসাক আলী, এর আগে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল থেকে প্রতি মঙ্গলবার রাতে সুখী সংসার অনুষ্ঠানে ধারাবাহিক নাটক প্রচারিত হতো, অনিবার্য কারণে তা আপাতত বন্ধ রয়েছে। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার ঠিকানা betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন মোসাম্মদ নার্গিস আক্তার কাপাসিয়া গাজীপুর থেকে। আপনি আপনার ইমেইলে জানিয়েছেন আপনি ডাকবাক্স শুনে থাকেন, ডাকবাক্সে লিখেও থাকেন, আপনার কাছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি খুবই ভালো লাগে, এছাড়াও আপনার অন্যান্য অনুষ্ঠানও ভালো লাগে, সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন আর নিয়মিত লিখছেন আমাদেরকে।
2: নার্গিস আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। আপনি তারুণ্যের কণ্ঠ, ডাকবাক্স সহ জনসংখ্যার বিভিন্ন অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন এবং দীর্ঘদিন যাবত আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে নিয়মিত লিখবেন।
1: মোহাম্মদ বাসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে, আপনি ইমেল করেছেন তবে আপনার একটি চিঠিও আমরা পেয়েছি, আপনার ইমেল থেকেই পড়ছি। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সবসময় আমাদের জন্য সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকে, যা আমাদের জন্য অনেক উপকারে আসে। নিয়মিতই শুনি, অন্যকে শোনার জন্য উৎসাহ দিয়ে থাকি।
2: বাসিউর রহমান মিন্টু, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিজে শুনছেন এবং অন্যদেরকেও শুনতে উৎসাহিত করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
1: শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। আপনি লিখেছেন, আপনি এসএলএর একজন নিয়মিত পুরাতন শ্রোতা। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসে করে ছোট পরিবার এবং সুখী সংসার সহ সারাদিনের সব অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন এবং সেই পরামর্শ অনুযায়ী নিজের জীবন সংসার সাজানোর চেষ্টাও করে থাকেন।
2: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য পরামর্শ নিজের জীবনে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর এবং সহজ করার চেষ্টা করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার মতো অন্য শ্রোতারাও আমাদের অনুষ্ঠান শুনবেন এবং অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ জেনে বুঝে সুস্থ সুন্দর ভালো থাকবেন।
1: জীবননগর চুয়াডাঙ্গা থেকে ইমেল করেছেন কবির আল চপল। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো নিয়মিত শুনে থাকে, অনুষ্ঠান শুনে অনেক উপকৃত হচ্ছি। এই সেল থেকে একসময় প্রচারিত হতো জনপ্রিয় ধারাবাহিক নাটক পারুলের সংসার ও নিহার বানু। নাটকগুলো থেকে জীবন ঘনিষ্ঠ অনেক প্রয়োজনীয় বিষয় জানতে পারতাম। এ ধরনের নাটক পুষ্টি সেল থেকে আবার প্রচার করার জন্য অনুরোধ করছি।
2: অনেক ধন্যবাদ কবির আল চপল, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা। আমরা চেষ্টা করছি ধারাবাহিক নাটক আবারও চালু করার জন্য।
1: মোসাম্মদ মনিরা খাতুন ময়মনসিংহ থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতারের সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। দেশের মানুষ কিভাবে সুস্থ থাকবে তার বার্তা পাওয়া যায় এই পুষ্টি সেল থেকে। পুষ্টি সেল জাতির জন্য বড় একটি আশীর্বাদ। পুষ্টি সেলের প্রতিটি পরিবেশনা আমার মতো হাজারো শ্রোতার জন্য এক অনন্য পাঠশালা।
2: মনিরা খাতুন, শ্রোতাদের ভালো থাকাই আমাদের একান্ত কামনা, সেজন্যই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়ে থাকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
1: বন্ধুরা, এবারে জানাবো এই সপ্তাহের সেরা চিঠির কথা। লেখা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা হাতে লেখা চিঠি থেকে নির্বাচিত করেছি এবং চিঠিটি লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে।
2: আড়াইহাজার নারায়ণগঞ্জের শ্রোতাবন্ধু মোহাম্মদ আরমান মোল্লা, আপনার কাছ থেকে আমরা এ সপ্তাহে হাতে লেখা চিঠি পেয়েছি এবং চিঠিটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে, আমরা পড়ছি চিঠি থেকেই।
1: বাল্যকালে যখন স্বপ্ন দেখতাম আর ভাবতাম মানুষের জীবন কত সুখময় সুন্দর, সেই স্বপ্ন দেখা থেকে আস্তে আস্তে বেড়ে উঠলাম বর্তমান সংসার জীবনে। এখানে সে হাতের কাছে পেলাম সেই স্বপ্ন সত্যি হওয়ার শিক্ষণীয় বেতার যন্ত্র। ছোটবেলা থেকে দেখা সেই ছোট ছোট স্বপ্নগুলো বড় হতে আমাকে সহযোগিতা করতে শুরু করলো। ঢাকা বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো আমার স্বপ্নকে সত্যি করতে শুরু করলো। এসো করি ছোট পরিবার, ধারাবাহিক নাটক স্বাস্থ্যই সুখের মূল, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, রোগ জিজ্ঞাসা, আপনি কেমন আছেন, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, এই প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে নানামুখী সমস্যা সমাধানের পথ দেখায়। বাল্যবিয়ে প্রতিরোধ করা, মা ও শিশুর যত্ন নেওয়া, গর্ভকালীন মায়ের যত্ন নেওয়া, মা ও শিশুর পুষ্টিকর খাদ্য খাওয়া, এমন সব তথ্যমূলক অনুষ্ঠানগুলো আমরা শুনি এক ঘর থেকে অন্য ঘর, এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক মহল্লা থেকে অন্য গ্রাম। যখন দেশ বিদেশের প্রতিটি ঘরে ঘরে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানের শিক্ষণীয় কথা, গান, নাটক, বেতার কার্টুন আমাদের প্রতিটি ঘরে ঘরে এই সুর বাজে, তখন মনে হয় আমরা সবাই সুখী, সবাই সচেতন।
2: খুব ভালো লাগলো আরমান মোল্লা আপনার চিঠি পড়ে, আপনার জীবনের স্বপ্ন বাস্তবায়নে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সহযোগিতার কথা বলেছেন। আমরা সত্যি অনুপ্রাণিত এবং উৎসাহিত আপনার মতামত জেনে। আশা করি নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, সবসময় অনুষ্ঠান শুনে আমাদের কাছে মতামত জানিয়ে লিখবেন চিঠি অথবা ইমেল যেমনটা আপনার সম্ভব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
1: আবারও ইমেল থেকে পড়ছি, এবারে বলবো তাদের কথা যারা বিভিন্ন সময় প্রচারিত অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়ে ইমেল করেছেন। গোবিন্দগঞ্জ গাইবান্ধার বন্ধু মনোয়ারুল ইসলাম, 20 জুলাই তারিখে প্রচারিত স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান, সম্রাট MD ফারুক মুঘল ঘাটাইল টাঙ্গাইল থেকে, 25 জুলাই প্রচারিত সুখী সংসার অনুষ্ঠান, আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ, 27 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান, BM কৌশিক আহমেদ সুজন সুলতানশাহী গোপালগঞ্জ, 28 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া তালতলা খুলনা, 22 জুলাই প্রচারিত সুখের ঠিকানা, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 23 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু।
2: শ্রোতাবন্ধু মনোয়ারুল ইসলাম, সম্রাট MD ফারুক মোগল, আফিয়া খানম জুলি, BM কৌশিক আহমেদ সুজন, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, তাসলিমা খানম সুমি এবং ফয়সাল আহমেদ শিপন, আপনাদের ইমেল পেয়ে আমাদের ভালো লাগলো যে আপনারা সবসময় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে রয়েছেন, অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আবারও লিখবেন।
1: বন্ধুরা, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন আমাদের কাছে, মোহাম্মদ আজমাইন হোসেন পলাশতলী জয়পুরহাট থেকে, জাকির হোসেন ত্রিশাল ময়মনসিংহ থেকে, মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ী থেকে, দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, আশিকুল ইসলাম নায়েম চকরিয়া কক্সবাজার থেকে এবং মোহাম্মদ ফরহাদ হোসেন পত্নীতলা নগা থেকে।
2: শ্রোতাবন্ধুরা, আজ এখানেই শেষ করতে হবে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও আমরা উপস্থিত হব সুখী সংসার অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে। সে পর্যন্ত সবাই শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান।
1: বন্ধুরা, আপনাদের চমৎকার চিঠি এবং ইমেল নিয়ে আমাদের এই আয়োজন, আপনাদের চিঠির অপেক্ষা আমরা করে থাকি প্রতি সপ্তাহে। আশা করছি আগামীতেও আপনাদের চিঠি পাবে এবং আপনারা শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল,
3: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকার চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু, জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমুর স্বর্ণজয়। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজি আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরে গত 23-29 জুন অনুষ্ঠিত মেট আর ও ভি ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026 এ বিশ্বের 18টি দেশের 88টি দল অংশ নেয়। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি আজ রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ 2026-এ বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবা নিতে এসে কেউ যেন কোন প্রকার বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
2: আমরা একটা পরিসংখ্যান নিয়েছি বিগত পাঁচ ছয় মাসের এবং তার আগের পিরিয়ডের, এখানে যে অপরাধ প্রবণতা বা কোথাও এরকম বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বোম ডিসপোজাল ইউনিট 24 ঘন্টা আমরা রেডি রাখি কোথাও এরকম কোন নাশকতার কোন পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোন পরিস্থিতির ইঙ্গিত দেয় না।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আজ ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব দ্রুতই প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের ঢাকার প্রতি নির্ভরতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের অপ্রতুলতা নয় বরং ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যই বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সত্যকে উদ্ঘাটন করা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে জনগণের সামনে তা তুলে ধরা।
3: আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে, বিশেষ করে সাংবাদিকের মতো সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাদের তো এটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতা মধ্যে আমরা কিভাবে যেতে পারি।
0: তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ তার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হয়। ভৌগোলিক নৈকট্য ও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সম্ভব মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা হবে। মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে বলেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা গেলে উভয় দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য পাওয়া তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং পরিস্থিতি অনুকূলে এলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আজ রাজধানীতে জাতীয় কর্মপরিকল্পনা 2026-2030 উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সরকার সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ প্রয়োজনীয় নথি বিনিময় করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরা রাজপথে বুলেটের আঘাতে থমকে গিয়েছিল অনেক স্বপ্ন। রামপুরায় পুলিশের গুলিতে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লা আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় স্মৃতির ক্ষতচিহ্ন। বিস্তারিত প্রতিবেদনে,
1: 2024 রক্ত ঝরা জুলাই রামপুরার উত্তাল রাজপথে নেমেছিল একদল স্বপ্নবাজ তরুণ। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দেওয়া সেই ভিড়েই থমকে গিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লার জীবন। সেদিন কি ঘটেছিল তার সাথে বলছিলেন পুলিশের গুলিতে আহত বাকি বিল্লা।
2: আনুমানিক 11টা ওই সময় আমার চোখে দেখা 4 জন মারা যায় এবং 10-12 জন আহত হয়। এটা দেখে আমাদের ক্ষোভ আরো বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি। যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয়, বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায়। আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে যেতে দেখি। আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি, একটা পথ শিশু ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে, এই হাতটা ছিঁড়ে প্রায় 5-7 ফিট দূরে চলে যায়। ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে, কারো কোমরে, কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায়। আর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। তখন আমার আমার হাতে আমি গুলিবিদ্ধ, আমি ছেলেটাকে হচ্ছে পড়ে যেতে দেখি কিন্তু ওই অবস্থাতেই মারা গেল। আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দিয়ে হচ্ছে যে আরেকটা গুলি করা হয়, আমি মাটিতে পড়ে যাই।
1: পঞ্জিকার পাতা উল্টে ক্যালেন্ডারে আজ 2026, স্বৈরাচারের পতন ঘটেছে, জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ। কিন্তু বাকি বিল্লার শরীরে আজ রয়ে গেছে সেই স্বৈরাচারী বুলেটের চিহ্ন। সেই ক্ষত কেবল এক বেদনার ইতিহাস নয়, তা এক শৃঙ্খল মুক্তির জীবন্ত সনদ।
2: একটা সময় হচ্ছে যে আমাকে ঢাকা মেডিকেল থেকে অপারেশনের একটা ডেট দেয়, আমরা হচ্ছে 7 দিন পরে আবার ঢাকা মেডিকেলে যাই। তখন তারা বলে যে ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা হবে না, তারপর আমরা সেখান থেকে চলে আসি। এরপরে আমার এই অপারেশনটা অতি গোপনীয়তার সাথে ডাক্তার আমানতুল্লাহ আমান স্যার উনি এটা অতি গোপনীয়তার সাথে এই অপারেশনটা করেন।
1: বাকি বিল্লাদের শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ নতুন ভোরের এক একটি আলোক বর্তিকা। যাদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশ, সেই বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশের ইতিহাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 4 আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর আওতায় সুপারিশপ্রাপ্ত 14,384 জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগদানের তারিখ আগামী 29 অক্টোবর থেকে এগিয়ে এনে আগামী 1 অক্টোবর যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারের প্রথম 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে। নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। অপপ্রচার প্রতিরোধ এবং জবাবদিহিমূলক তথ্য সেবা নিশ্চিত নেওয়া হয়েছে পদক্ষেপ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের ঘোষিত 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এখন পুরোদমে এগিয়ে চলেছে। এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক বাস্তবমুখী উদ্যোগ। একই সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য অধিকার আইনকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীন কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা নিশ্চিত করে তা দূর করার উদ্যোগও চলমান। পাশাপাশি সরকারি সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে আধুনিকায়ন করা হচ্ছে বিভিন্ন ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্ম, বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন।
4: মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। কিন্তু সমস্যাটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নয়, গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক। কেননা গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে।
3: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য, গুজব ও সাইবার অপপ্রচার মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপতথ্য শনাক্ত ও প্রতিরোধে গঠন করা হয়েছে বিশেষায়িত সেল। এদিকে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রমের নিয়মিত মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করা হবে, যেমনটি বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
5: গণতান্ত্রিক সরকার হিসাবে সরকার জবাবদিহিতার মধ্যে জবাবদিহিতার একটা মেকানিজম তৈরি করতে চাচ্ছি, যার মধ্যে সবসময় সরকার বাস করবে, কারণ তার সেলফ কারেকশনের প্রসেসটা কিন্তু তখন এনশিওর হবে। কিন্তু আমি এই সেলফ মেকানিজমের মেকানিজমটাকে এট দ্য সেম টাইম একটা চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চাচ্ছি, এটুকুই কিন্তু সরকারের চাওয়া।
3: সংশ্লিষ্টদের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে এই 180 দিনের রোডম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তথ্য প্রবাহের স্বচ্ছতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ভিত্তি তৈরি করবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সবার জন্য একীভূত করতে চালু হয়েছে বাংলা কিউআর। একটি কিউআর কোড স্ক্যান করে এখন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা গ্রাহকরা পরিশোধ করতে পারছেন মূল্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: নগদ টাকার ঝামেলা কমিয়ে কেনাকাটাকে আরো সহজ করছে বাংলা কিউআর। যে ব্যাংকের গ্রাহকই হন বা যে মোবাইল আর্থিক সেবাই ব্যবহার করুন না কেন, বাংলা কিউআর স্ক্যান করেই মুহূর্তেই করা যাচ্ছে অর্থ পরিশোধ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ বেতারকে বলেন, ক্যাশলেস ব্যবস্থা গড়ে তুলতে কিউআর পেমেন্টই সবচেয়ে আদর্শ মাধ্যম।
7: আমরা একটা ইউনিক কিউআর প্রবর্তন করেছি সারা দেশের জন্য, সেটা বাংলা কিউআর। আমরা আগে দেখেছি কোনো দোকানে গিয়ে বিকাশের একটা কিউআর ঝুলছে, কোনো কোনো ক্ষেত্রে রকেটের ঝুলছে, নগদের ঝুলছে। আমি যদি নগদের কাস্টমার হই তবে কিন্তু যে দোকানে যাচ্ছি সে দোকান যদি নগদের কিউআর না থাকে আমি কিন্তু ক্যাশ পেমেন্ট ছাড়া আমার কোনো গত্যন্তর নেই। কিন্তু আমরা বলছি না, যে ব্যাংকের কাস্টমার হন বা যে NFS দ্যাট ইজ বিকাশ নগদ রকেট উপায় যারই আপনি সদস্য হন না কেন, একটা কিউআর স্ক্যান করে আপনি ক্যাশলেস ট্রানজেকশন করতে পারবেন।
6: এরই মধ্যে বাংলা কিউআর এ মিলছে ইতিবাচক সাড়া। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 17 মে থেকে 25 জুলাই পর্যন্ত বাংলা কিউআর এ লেনদেন হয়েছে 2,345 কোটি 6,69,671 টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে বাংলা কিউআর কে মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো। বাজারে বাজারে ব্যবসায়ীদের অনবোর্ড করা হচ্ছে, চলছে সচেতনতামূলক প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
7: 1 জুলাই থেকে এটা দেশব্যাপী চালু করার পরে স্ট্যাটিস্টিক্স বলছে যে ভালোই অগ্রগতি হচ্ছে, তবে এই অগ্রগতির গতি আরো বাড়াতে হবে এবং এতে এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে।
6: বাংলাদেশ ব্যাংকের আশা, সবার অংশগ্রহণে বাংলা কিউআর এর ব্যবহার আরো বাড়বে, এতে কমবে নগদ টাকার ব্যবহার, বাড়বে স্বচ্ছ ডিজিটাল লেনদেন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 82 জনে দাঁড়িয়েছে। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল একথা জানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর জেলায় সর্বাধিক 42 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বন্যায় 2,000-এর বেশি গ্রামের 11 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্রায় 11,000 বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়। গাজায় সকাল থেকে ইসরায়েলি হামলায় কয়েকটি শিশুসহ অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টায় অগ্রগতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ছিটমহলটির উত্তরাঞ্চল, দেইর আল বালাহ মধ্যাঞ্চলের শহর এবং খান ইউনিসের দক্ষিণাঞ্চলে পৃথক পৃথক হামলা চালায়। খেলার খবর, আর্চারি প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমু। আজ টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া আজালিয়া দল 6-0 সেটে প্রতিপক্ষ ব্লুবেল দলকে পরাজিত করে। একই ইভেন্টে ব্রোঞ্জ পদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে। এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব 18 মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিলি দল। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকার চারপাশে নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খবর শেষ হল।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়ে তিন দিনের ঢাকা সফর শেষ করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। মার্কিন দূত তাঁর ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ করে ওয়ারহাউজিং, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। একই সাথে তিনি তথ্য প্রযুক্তি বা আইটি খাতের বিনিয়োগ নিয়েও বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে বিশেষ দূত সার্জিও গোর জানান এই খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তিনি বলেন বাংলাদেশ ভবিষ্যতে প্যাক সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার সম্ভাবনা রাখে এবং এ বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের বলেন শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাতি আমিন বলেন বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এর আগে গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় এসে প্রথম দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত সার্জিও গোর বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। সেখানে তিনি বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজারি হালনাগাদেরও ঘোষণা দেন। বাংলাদেশ মনে করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। তার ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজারির ইতিবাচক সংশোধন করেছে। এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। সফরের দ্বিতীয় দিন শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর চট্টগ্রামের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সে সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে অন্য সকল অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যেন রোহিঙ্গাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন কূটনৈতিক রোহিঙ্গা শিবিরে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। উল্লেখ্য, সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ওয়াশিংটন থেকে বাংলাদেশ সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এই শীর্ষস্থানীয় মার্কিন কূটনৈতিক এমন সময় বাংলাদেশ সফরে এলেন যখন বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে একটি ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ ধারায় এগিয়ে চলেছে। এর পাশাপাশি নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা, মানবিক সহায়তা ও অন্যান্য খাতেও মার্কিন সহযোগিতা অব্যাহত রয়েছে। এটি সহজেই অনুমেয় যে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদারের অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর এবং উচ্চ পর্যায়ের বৈঠক দুদেশের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের জোরদার করার ক্ষেত্রে গোরের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মনে করে ট্রাম্পের এই বিশেষ দূতের বাংলাদেশ সফর আগামী দিনগুলোতে দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির কথা ও সুর করেছেন কবির বকুল।

আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, আর গানটি সুর করেছেন উত্তম কুমার রায়।

এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমেশালি, নানা রকম খাম খেয়ালি, রোগা মোটা অসীম বলি, আমার কিছু বন্ধু আছে।
1: শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়, আমার কিছু বন্ধু আছে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে বন্ধুত্ব দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
1: রক্তের কোনো টান নেই, অথচ গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। জীবনের সবচেয়ে গোপন কথা, আনন্দ আর বেদনার মুহূর্তগুলো কেবল বন্ধুর কাছেই অবলীলায় প্রকাশ করা যায়।
0: সামাজিক কোনো বাধ্যবাধকতা বা জন্মসনদ ছাড়াই গড়ে ওঠে অনাবিল সম্পর্কের বন্ধুত্ব। মানুষের তৈরি যাবতীয় সম্পর্কের মধ্যে বন্ধুত্বই সবচেয়ে স্বাধীন এবং গভীর।
1: বন্ধু আমাদের একাকিত্ব দূর করে মনে আনন্দ ও শক্তি যোগায় এবং কঠিন সময়ে মানসিকভাবে সাহস ও সান্ত্বনা যোগায়।
0: আজ বন্ধুত্ব দিবস, আগস্টের দ্বিতীয় রবিবার বাংলাদেশে বন্ধুত্ব দিবস পালিত হয়। বন্ধুত্ব দিবসে সকল বন্ধুকে জানাই ভালোবাসা।
1: প্রিয় বন্ধুরা, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2 আগস্ট ছিল বিশেষ তাৎপর্যময় দিবস।
0: হাজারো মানুষের স্লোগানে মুখর, দ্রোহ যাত্রার গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তার করা শিক্ষার্থী এবং জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার ঘটনায় তৎকালীন সরকারের পদত্যাগ দাবি করা হয় এই দিনেই।
1: দ্রোহযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, উন্নয়ন কর্মী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
0: প্রিয় বন্ধুরা, শ্রাবণের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনে শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ব বিচিত্রা।
1: ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে দিনের শুরু, কাজের ফাঁকে ক্লান্তি দূর, কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, সর্বক্ষেত্রে কফির উপস্থিতি বিশ্বজুড়ে জনপ্রিয়। এক চুমুকেই মেলে আরাম, কফি এখন হয়ে উঠেছে বিলাসিতার প্রতীক। কিন্তু এক কাপ কফির জন্য 82,000 টাকা, শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অঙ্কই এখন বিশ্বের সবচেয়ে দামি কফির মূল্য। দুবাইয়ের বিলাসবহুল কফি শপ রোস্টার্স সম্প্রতি এমনই এক কফি পরিবেশন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ইতিহাসের নাম লিখিয়েছে। 2,500 দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 82,893 টাকা মূল্যের এক কাপ কফি পরিবেশনের মাধ্যমে তারা বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রেতার খেতাব অর্জন করেছে।
0: মিশরের সমুদ্রপারে মানুষের ভিড়, সবাই তাকিয়ে আছে বিশাল এক জাহাজের দিকে, আর জাহাজের সামনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যিনি দাঁত দিয়ে টানছেন 700 টন ওজনের এক জাহাজ। শুধু তাই নয়, পরে একসঙ্গে 2টি জাহাজ টেনেছেন তিনি, যেগুলোর সম্মিলিত ওজন প্রায় 1,150 টন। 44 বছর বয়সী আশরাফ মাহরুশ নামের মিশরীয় এই রেসলার পরিচিত কাবাঙ্গ নামে স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশিত হয়েছে। গত মার্চ মাসে তিনি দাঁতে দড়ি বেঁধে প্রায় 279 টনের একটি ট্রেন 10 মিটার পর্যন্ত টেনেছিলেন। এই জন্য আনুষ্ঠানিকভাবে তাঁর নাম উঠে গেছে গ্রিনিস রেকর্ডে। মহারুষের দিন শুরু হয় ভারী ডায়েট দিয়ে। প্রতিদিন খেয়ে ফেলেন 1 ডজন ডিম, 2টি মুরগি আর প্রায় 5 কেজি মাছ। ওজন 155 কেজি হলেও তার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, ফলে তাকে দেখলেই বোঝা যায় তিনি অন্যরকম এক মানুষ। বিশ্ববিচিত্রা শেষ হল।
1: 2024 সালের জুলাই আন্দোলনের সময় সারা দেশের উন্মুক্ত দেয়ালগুলো ভরে উঠেছিল গ্রাফিতিতে।
0: আন্দোলনের নানা চিত্র রঙে রেখায় ফুটিয়ে তোলা হয়েছিল দেয়ালের গায়ে। গতানুগতিক শিল্পধারার বাইরে গ্রাফিতি হল এক ধরনের স্ট্রিট আর্ট বা পথশিল্প।
1: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে গ্রাফিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
2: গ্রাফিতি এককালে যা ছিল নিছক দেয়ালে আঁকি বুকি, আজ দেশে দেশে তা হয়েছে প্রতিবাদের এক তীব্র প্রভাবশালী ভাষা। এই ভিজুয়াল শিল্প মাধ্যমটি বারবার প্রমাণ করেছে যে শব্দ ও রঙের সংমিশ্রণে দেয়াল হয়ে উঠতে পারে জনগণের মুখপত্র। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় গ্রাফিতির ভূমিকা ছিল অনস্বীকার্য। তখন গ্রাফিতি ছিল জনগণের ভাষা, রাজনৈতিক চেতনার প্রতিচ্ছবি এবং পীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে এক নির্ভীক সাক্ষ্য। আজ গ্রাফিতি শুধু শিল্প নয়, এটি প্রতিবাদের এক নীরব অথচ দৃশ্যমান ভাষা। বাংলাদেশে 2024 সাল ছিল রাজনৈতিক অস্থিরতা, গণবিক্ষোভ এবং রাষ্ট্রীয় দমনপীড়নের এক সন্ধিক্ষণ। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমিক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবাই যেন একযোগে বলেছিল আর না। এই সময়ে রাজপথ যেমন উত্তপ্ত ছিল, তেমনি দেয়ালগুলোও হয়ে উঠেছিল ক্ষোভের ক্যানভাস। গ্রাফিতি এই আন্দোলনের মৌন অথচ দৃশ্যমান আত্মা রূপ হয়ে উঠেছিল। বাংলাদেশে ছিল ডিজিটাল নিরাপত্তা আইন এবং নির্বাচন কেন্দ্রিক দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। ফ্রান্সে ছিল শ্রমিক কেন্দ্রিক আন্দোলন, ইরানে নারীদের অধিকার, চিলিতে জল ও শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভ। এইসব আন্দোলনের প্রায় প্রতিটিতেই গ্রাফিতি ছিল অবিচ্ছেদ্য অংশ। গ্রাফিতির আরেক নাম যেন দেয়াল, জনগণের সংবাদপত্র। 2024 সালে সোশ্যাল মিডিয়া অনেক দেশে সেন্সর্ড ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, মিডিয়া ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণে। তখন জনগণ আশ্রয় নিয়েছিল দেয়ালে। দেয়াল হয়ে উঠেছিল বিকল্প সংবাদপত্র, একটুকরো দেওয়াল যেখানে কেউ লিখেছিল আমার ভোট কোথায়, কোথাও লেখা ছিল এই শহরে ভোট নয় শুধু গুলি চলে। 2024 সালের নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময় জুড়ে বাংলাদেশে সংঘটিত হয় নানা গণ আন্দোলন। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের দমন, ইন্টারনেট শাটডাউন, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগে মানুষের ক্ষোভ চূড়ায় পৌঁছে যায়। সরকার বিরোধী ছাত্র সংগঠন, নাগরিক আন্দোলন এবং তরুণদের নেতৃত্বে রাজপথে নেমে আসে লাখো মানুষ। এই সময় অনেক মিডিয়া চুপ থাকলেও দেয়াল চুপ থাকেনি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং আরও অনেক বড় বড় শহরগুলোর অলিগলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়াল, ফ্লাইওভারের পিলার, এমনকি ট্রেন স্টেশনের বাউন্ডারি পর্যন্ত গ্রাফিতিতে ছেয়ে যায়। স্লোগানগুলো ছিল সরাসরি সাহসী এবং আবেগ ভরা। কিছু বিখ্যাত গ্রাফিতি স্লোগান এখানে উদ্ধৃত করা হচ্ছে, যেমন ভোটাধিকার ফেরাও, তোমার পেট্রোল আর আমার কলম, আমার পোস্ট শেয়ার না করো অন্তত দেয়ালে পড়ো, জন্মের আগে ঠিক করেছি আমি প্রতিবাদ করব, যদি কণ্ঠ রুদ্ধ হয় তবে দেয়াল কথা বলবে। গ্রাফিতিতে উঠে আসে মুখচ্ছবি, যেমন গুম হওয়া ছাত্রনেতা, কারাবন্দী সাংবাদিক, গুলিবিদ্ধ বিক্ষোভকারী। এক দেয়ালে দেখা যায় রক্তাক্ত চোখের এক তরুণ, যার নিচে লেখা তোমার শাসন আমার স্বপ্নকে হত্যা করেছে। 2024 সালের আন্দোলনে নারীর অংশগ্রহণ ছিল ব্যতিক্রমী, গ্রাফিতিতেও তার প্রতিফলন ঘটে। দেখা যায় এক হাতে বই, অন্য হাতে মাইক্রোফোন হাতে এক তরুণী, নিচে লেখা মেয়েরা শুধু কবিতা নয় প্রতিবাদও করে। এক দেয়ালে এক গৃহকর্মীর মুখ, পাশে লেখা গৃহে কাজ করি পথে লড়ি। এ যেন ছিল রাষ্ট্র বনাম দেয়ালের একটি লড়াই। এই সময় রাষ্ট্র গ্রাফিতি মুছে ফেলার অভিযানও চালায়। রঙিন দেয়ালে আসে সাদা চুনকাম, কিন্তু পরদিন রাতে সেই চুনের উপরেই আবার লেখা হয় তুমি মুছে দাও আমি আবার লিখি। এটি ছিল এক মানসিক যুদ্ধ, রাষ্ট্রের ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের শিল্পিত প্রতিরোধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো প্রতিবাদের চিত্রশালা হয়ে উঠেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় রাজনৈতিক ব্যঙ্গচিত্র, শৃঙ্খলে বাঁধা পদ্মা সেতু, রক্তাক্ত জাতীয় পতাকা। গ্রাফিতি এখানে শুধু কেবল সৌন্দর্য নয়, তথ্যও বহন করেছে। গ্রাফিতি হচ্ছে নিপীড়িত মানুষের আর্ট ফর্ম, নৈশব্দের ভাষা, দৃশ্যমান কান্না। গ্রাফিতি ছিল 2024 সালের গণ আন্দোলনের মৌন দলিল, শহরের গোপন আত্মজীবনী। রাষ্ট্র যদি কথা না শোনে, গ্রাফিতি তখন শহরের মুখ হয়ে কথা বলে। বাংলাদেশে দেয়াল কখনোই কেবল ইটসুরকি ছিল না, তা হয়ে উঠেছে রক্তে রাঙা চিত্রনাট্য যা মানুষ লিখেছে রাতের অন্ধকারে ভোরের স্বপ্নে।
1: উত্তরণ প্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন শিল্পকথা পর্বটি।
0: জাতিকবি গাজী নজরুল ইসলাম তার বুলবুল গ্রন্থটি উৎসর্গ করেন সুরশিল্পী বন্ধু দিলীপ কুমার রায়কে।
1: উৎসর্গ পত্রে কবি দিলীপ কুমার রায়ের উদ্দেশ্যে যে কবিতাটি রচনা করেন তার প্রথম দুই চরণ হল,
0: আমার শুধু হে বাণী হে বন্ধু, আমার শুধু হে গান, তুমি তারে দিলে রূপ রঙিমা, তুমি তারে দিলে প্রাণ।
1: বুলবুল কাজী নজরুল ইসলামের গানের সংকলন। সংকলনটি 1928 সালের 15 নভেম্বর প্রকাশিত হয়। এই গ্রন্থের প্রথম সংস্করণে 42টি গান সংকলিত হয়েছে।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি কাজী নজরুল ইসলামের গানের সংকলন বুলবুল সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক তারিক মঞ্জুর।
3: কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্রের ডাকনাম ছিল বুলবুল। বুলবুল মারা যায় 4 বছর বয়সে। কবি পুত্রের মৃত্যুশয্যায় বসে অনুবাদ করেন ইরানি কবি হাফিজের বেশ কিছু কবিতা। সেগুলো রুবায়েতি হাফিজ কাব্যে সংকলিত হয়েছে। কিন্তু যে পুত্রের শোক কবি ভুলতে পারেননি, যার মৃত্যু কবিকে ব্যথাতুর করে রেখেছিল চিরদিন, সেই পুত্র বুলবুলের নামে 2টি গানের বই রচনা করেন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, খুব পরিচিত একটি গান। এটি বুলবুল কাব্যের প্রথম গান। গানটির রাগ ভৈরবী, তাল কাহারবা। এই গানের মধ্যে কবির দরদ ভরা বেদনা লুকিয়ে আছে। বুলবুল প্রথম প্রকাশিত হয় 1928 সালে। এতে মোট 42টি গান অন্তর্ভুক্ত হয়। বইটির দ্বিতীয় সংস্করণ বের হয় 2 মাস পরে। তখন নতুন করে আরও 7টি গান যুক্ত হয়। দ্বিতীয় সংস্করণে অমলেন্দু দাশগুপ্ত বুলবুলের কবি শিরোনামে একটি আলোচনা লেখেন। এটি কাব্যের শুরুতে সন্নিবেশিত হয়। বুলবুল কাব্যে রয়েছে অসংখ্য বিখ্যাত গান, যেমন বসিয়া বিজনে কেন একা মনে, ভুলি কেমনে আজও যে মনে, কে বিদেশী বন উদাসী, এত জল ও কাজল চোখে ইত্যাদি। নজরুলের গানে রয়েছে বৈচিত্র্যময় সুর এবং তাল, যেমন রুমঝুম রুমঝুম কে এলো নূপুর পায়। এই গানটি লেখা হয়েছে পিলুর আগে, দাদরা তালে এটি গাওয়া হয়। বুলবুলের বিভিন্ন গানে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রকম রাগ। এর মধ্যে আছে ভৈরবী, সিন্ধু, সিন্ধু ভৈরবী, ভীম পলশ্রী, বিহাগ, বিহারী, পিলু, মালকৌশ ইত্যাদি। আর তালের মধ্যে আছে দাদরা, কাহারবা, কাওয়ালি, গীতঙ্গি, পোস্তা, ঠুংরি ইত্যাদি। এত রাগ ও তালের ব্যবহার বাংলা গানের জগতে আর দেখা যায় না। কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন মোটাদাগে 2টি ভাগে বিভক্ত। প্রথম দশকে তিনি কবিতার পর কবিতা লিখে গেছেন, দ্বিতীয় দশকে গানের পর গান। সুতরাং নজরুলের কবিসত্তা ও গীতিকার সত্তা তাঁর অপরাপর সাহিত্যিক পরিচয়কে অতিক্রম করে গেছে। বুলবুলের দ্বিতীয় খণ্ডে আছে বুলবুলি নীরব নার্গিস বনে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাকে দেব না ভুলিতে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, কিংবা শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, এরকম অসংখ্য জনপ্রিয় গান। বুলবুলের গানে আছে প্রেম ও প্রকৃতির সন্নিবেশন। প্রথম যৌবনে নজরুলের লেখায় আছে তেজোদ্দীপ্ত বিদ্রোহের সুর, আর পরের অসংখ্য গানে আছে প্রেমের আকুল মায়া। প্রণয়িনীকে পাওয়ার জন্য কবি এখানে ভিক্ষা মাগেন, নিজেকে সমর্পণ করেন, তবু আকাঙ্ক্ষিত প্রেমকে পান না। এই অর্থে নজরুল চিরবিরহী কবি। কবির ব্যথাতুরা হৃদয়ের বাণী বুলবুলের অনেকগুলো গানের চরণে চরণে ধ্বনিত হয়েছে, যেমন ভুলি কেমনে আজও যে মনে। গানে কবি স্মরণ করেছেন তাঁর পুরানো প্রেয়সীকে, যার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তাকে না পাওয়ার বেদনা আজ কবিকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। কবি এখনও সেই প্রেয়সীর কথা ভেবে দিন রজনী পার করেন। কবি নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন সেই প্রেয়সীর কাছ থেকে। তবু দায় নিজের কাছে রাখেন না। অভিযোগ করে সেই প্রিয়সীকে বলেন, আগে মন করলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি, এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। কবির কাছে সেই না পাওয়ার বেদনার মধ্যেও আছে মধুর তৃপ্তি। বুলবুল কাব্য কবি উৎসর্গ করেন সুরকার দিলীপ কুমার রায়কে। নজরুলের অনেক গানে দিলীপ কুমার সুর করেছেন। তার উদ্দেশ্যে বইয়ের উৎসর্গপত্রে লেখেন, আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এ গান, তুমি তারে দিলে রূপ রঙ্গিমা, তুমি তারে দিলে প্রাণ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন গ্রন্থ পরিচিতি পর্ব। শ্রোতা সঙ্গী, সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথায় ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন।
0: আজ শুনবেন বেহুলা ছায়াছবির গান। বেহুলা 1966 সালে নির্মিত একটি জনপ্রিয় ছায়াছবি। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম।
4: কথা ও গানে চলচ্চিত্র পর্বে স্বাগত সবাইকে। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব 1966 সালে মুক্তিপ্রাপ্ত বেহুলা চলচ্চিত্র নিয়ে নানা তথ্য এবং গান। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক কালজয়ী সৃষ্টি এই সিনেমাটি। প্রাচীন অমর লোকগাথা মনসা মঙ্গল এবং বেহুলা লক্ষিন্দর উপাখ্যানের চিত্রায়ন আমরা দেখতে পাই এই সিনেমায়, অর্থাৎ বেহুলায়। পরিচালক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান। তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রে যে সময় উর্দু সিনেমার প্রভাব ছিল খুব বেশি, তখন তিনি লোকজ সংস্কৃতির এই গল্পটি বেছে নিয়ে বাংলা সিনেমার এক নতুন দিগন্ত উন্মোচন করেন। এই চলচ্চিত্রটি কেবল একটি পৌরাণিক গল্পই নয়, বরং এর ভেতরে বাঙালির আত্মপরিচয় এবং তৎকালীন রাজনৈতিক শোষণের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহের চিত্র রূপকর্থে ফুটে উঠেছিল। পরিচালকের সাহসিকতা ও শৈল্পিক দূরদর্শিতার কারণে বেহুলা শিল্পমানের দিক থেকেও মাইল ফলক এবং আমাদের সংস্কৃতির আত্মপরিচয় ফুটিয়ে তোলার ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে। বাংলা চলচ্চিত্রের নায়করাজ খ্যাত রাজ্জাকের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বেহুলা। সিনেমাটির জন্য জহির রায়হান যখন লক্ষিন্দর চরিত্রের নতুন মুখ খুঁজছিলেন, তখন রাজ্জাক বিভিন্ন সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন। এই সিনেমার অডিশন দেওয়ার জন্য তিনি টানা 7 দিন শেভ না করেছিলেন এবং সেই অবস্থায় অডিশন দিতে আসেন। তাঁর এই চেহারা পছন্দ হওয়ায় পরিচালক তাঁকে প্রধান চরিত্রে কাস্ট করেন। লক্ষিন্দর ছিল নায়ক রাজ্জাকের প্রথম প্রধান চরিত্রে অভিনয়। রাজ্জাকের বিপরীতে বেহুলা চরিত্রে অভিনয় করেছিলেন সুচন্দা। তাদের অনবদ্য অভিনয় দর্শক হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয় এবং রাজ্জাকও রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। চাঁদ সওদাগর চরিত্রে প্রখ্যাত চলচ্চিত্রকার ফতেহ লোহারী এবং মনসা দেবীর চরিত্রে সুমিতা দেবীর অভিনয় ছিল অসাধারণ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মোহাম্মদ জাকারিয়া এবং বেহুলার সংলাপ রচয়িতা প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন অভিনয় করেন বিশু চরিত্রে। চিত্রগ্রাহক ছিলেন নাসের, সঙ্গীত পরিচালক ছিলেন কিংবদন্তি সুরকার আলতাফ মাহমুদ। বেহুলা সিনেমার 12টি গানে চমৎকারভাবে লোককাহিনীর আবহ ফুটিয়ে তুলেছিল। ও বেহুলা সুন্দরী গানটি এই সিনেমার সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় উৎসব মুখর গান। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ এবং নিনা খান।

0: শাহনাজ রহমতুল্লাহ আরো একটি গানে কণ্ঠ দিয়েছিলেন মাহমুদুর নবী সহশিল্পী হিসেবে।
1: নাচ মন ধিনা ধিনা প্রাণতে

0: এ ভব সংসারে আধ্যাত্মিক ভাবধারার একটি গান গেয়েছিলেন সুরকার আলতাফ মাহমুদ।
1: এ ভব সংসারে জন্ম জন্ম ধরে তোমারই চরণ বিনা নাই বাসনা, অকুল পারাবারে দারুণ আধারে তোমারই করুণা প্রভু করে যাচ্ছ না। এ ভব সংসারে জন্ম জন্ম ধরে তোমারই চরণ বিনা নাই বাসনা।
0: সমবেত কণ্ঠের একটি গান ছিল বেহুলায়, কি হারে পঞ্চ।

0: প্রিয় শ্রোতা, অনেক কথা হলো, হলো অনেক গান শোনা, সময়ও হলো শেষ। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ রেখে শেষ করছি আজকের পর্ব।
1: শ্রোতা বন্ধুরা, জীবনে নানা রকম মানুষের আনাগোনাই চলতে থাকে। সময়ের নিয়মে অনেক সম্পর্ক ফিকে হয়ে যায়, অনেকে হারিয়ে যায় স্মৃতিরতনে।
2: কিন্তু সত্যিকারের বন্ধুরা রয়ে যায় জীবনের শেষ অবধি, কখনো পাশাপাশি থেকে, কখনো দূরে অবস্থান করে, আবার কখনো নিছক এক বুক মিষ্টি স্মৃতি নিয়ে।
1: জীবনে নিজের সত্তাকে উন্মুক্ত করার এবং পৃথিবীকে নতুন আলোয় দেখার অনুপ্রেরণা যোগার বন্ধুত্বের অটুট বন্ধন। আনুষ্ঠানিকভাবে বন্ধু দিবস যেদিনই হোক না কেন, বন্ধুত্ব প্রতিদিনের, বন্ধুত্ব চিরকালের।
2: উত্তরণের সকল বন্ধুকে আবারও বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের উত্তরণ।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম
2: এবং আমি একেএম শোয়েব, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

0: বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, বেশি বেশি করে বৃক্ষ লাগাই। এই বৃক্ষ আমাদের বন্ধু। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে যথাসময়ে হাজির হয়েছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: সপ্তাহের এই দিনটির জন্য ব্যাকুলতা আপনারা এবং আমরা দুপক্ষেরই ভীষণভাবে অনুভব করি, কিন্তু
1: এই ভালোবাসা সারা জীবন অটুট থাকুক সেই প্রত্যাশা নিয়ে শোনাব চাওয়া থেকে পাওয়া ছায়াছবির গান। গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন
0: বেন্ডারবাড়ি উলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম ফারুক, বগাজন বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং সীমা মণ্ডল।
1: ইসার চালা সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, সিমরান বিশ্বাস এবং পেখম রায়, লোহাকুচি কালীগঞ্জ লালমনিহাট থেকে কেশব চন্দ্র রায় এবং কল্পনা রানী রায়, লোহাকুচি ক্যাম্পেটারি আদিতমারি লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম, নাসির হোসাইন, সুমি আক্তার ও জিম আক্তার।
0: শুনতে চেয়েছেন কনক চাপা এবং খালিদ হাসান মিলুর কণ্ঠে সাথী তুমি আমার জীবনে।

0: এবারে মুখোমুখি ছাড়ছে গান শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন তিনমোর উলিপুর কুড়িগ্রাম থেকে বাবলু লাবলু লাভলি ও বাবলা, সৈয়দপুর মাদ্রাসা সৈয়দপুর, পীরগাছা রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু। আপনি লিখেছেন আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব থেকে। ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন। আপনি লিখেছেন আল ইকরা একাডেমি থেকে। তো আপনার সবাই মিলে কোনটা শুনতে চেয়েছেন জানিয়ে দাও।
0: আপনারা শুনতে চাচ্ছেন মুখোমুখি ছাড়ছে বিজ্ঞান শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: চিলাইগা হাজিবাড়ি পূর্ব ধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ উল ইজা আক্তার, ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে জানমিয়া হোসেন এবং সোহেল রানা, মাসগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক মমতা, মুজাহিদুল ইসলাম মাহিম,
1: শাহজাদপুর সিরাজগঞ্জ বর্তমানে সৌদি আরব থেকে পলাশ হাসান, সাথে আছেন তানজিলা, ধামাইল বেতার শ্রোতা ক্লাব ধামাইল গফরগাঁও থেকে জুবায়ের আল ফাহাদ, রামিম রুবেল ও আবদুল্লাহ।
0: আপনারা সবাই শুনতে চেয়েছেন প্রেমের অহংকার ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: এবার তোমাকে চাইছে আছে বিজ্ঞান শিল্পী এন্ড্রু কিশোর কনক চাপা।
1: শুনতে চেয়েছেন রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

0: শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, আরো আছেন ঘোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিফন ও ফরদিন আহমেদ জাহিন,
1: তুলন্দ ধামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, বিএসবি মেরিন ওয়ার্কশপ সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন এবং সাজিদ হোসেন,
0: 134 দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া ও আলী শাহজান্নাত, এটিএম আতার রহমান রঞ্জু সৈয়দপুর মাদ্রাসা সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে,
1: কেবল কৃষ্ণ জুম্মাহাট উলিপুর কুড়িগ্রাম থেকে মঞ্জুরুল ইসলাম মিন্টু, আপনি লিখেছেন সাথে রয়েছেন উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব ও দিশা,
0: সবাই শুনতে চেয়েছেন রিক্সাওয়ালার ছেলে ছায়াছবির গান শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।

0: মাগুরা গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন, সিংড়িয়া ঢাকা কালীগঞ্জ জল ঢাকা নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায়, শিবারানী রায়, সন্দীপন রায়, সুবর্ণা রায়,
1: আজমগড় উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ ও নাজ আহমেদ, শীতলকুচি কোচবিহার ভারত থেকে শহীদুল ইসলাম, বেনুঘাট দিঘিরপাড় রংপুর থেকে সেলিম রাজ, ইমন বাবু, রিপন বাবু, সেলিন আক্তার ও রুমি খাতুন,
0: গঙ্গা চাপনা নদিয়া ভারত থেকে হীরামন শেখ এবং রেহানা শেখ। আপনারা সবাই শুনতে চেয়েছেন বলনা কবুল ছায়াছবির গান,
1: শিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী।

0: শুনছেন অনুরোধ রেশন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবার গানটি শুনতে চেয়েছেন ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন, শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইব, মোহাম্মদ শাহাদ শাফি,
0: খানসামাহাট নজিরদহ কাউনিয়া রংপুর থেকে মোহাম্মদ দুলু মিয়া, জীবনপুর চৌরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, সানোয়ার শামীম, সানাওয়া আজিজ খান,
1: মহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, মিসেস সুমা শরীফ, সামিয়া সাদিয়া ও ইকবাল আহমেদ সজীব,
0: ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহত মাহাদ শোভা, বদখালী চকরিয়া বাজার থেকে নাইম এবং মামুন।
1: শুনতে চেয়েছেন কারণ ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

0: মা যখন বিচারক ছবির গান শিল্পেন্দ্র কিশোর।
1: শুনতে চেয়েছেন দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম,
0: দক্ষিণ পিরোজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলেয়া সুলতানা,
1: লালগোলা নলদাহ পাবনা সদর পাবনা থেকে আব্দুল খালেক পলাশ ও কোহিনুর আক্তার।
0: আপনাদের সবার পছন্দ তোমার বুকেরই ভিতরে আমার সুখের বসত বাড়ি, চলুন শুনি।

0: দিল্লা পংবাইজরা নাগরপুরটাঙ্গাইল থেকে আরসিনা আমিনুর রহমান, মুশফিকা নরিন ফাতেমা, তিশা মেহেদি, কামাল ইসমাইল, আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহাইমিনুর রহমান এবং নীরব আহমেদ।
1: শুনতে চেয়েছেন ক্রিমিনাল ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর।

0: স্বপ্নের ঠিকানা ছাড়ছে গান শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন নয়াপাড়ার কয়হাটা নাগরপুর টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ এবং আশরাফ। মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পাফেল পারফেস ও মেহেদি মামুন।

0: মাওলানা ভালোবাসি ছাত্র বিজ্ঞান কনক চাপা ও ইন্দ্র কিশোর
1: শুনতে চেয়েছেন মোহাম্মদ সানোয়ার হোসেন। আপনি লিখেছেন আমার সাথে আছে রাকিব, সাব্বির, আরিফ, জান্নাতুল লেজা, তাসমিহা, রুকাইয়া, সুমি, সীমা, শিখা, মিরাজুল, পুখারি, শহীদুল, আতিকুল, রাতুল, রাসেল, আকাশ, মনিরুল, হাসান, ঈশা, জয়নুল আবেদিন, শফিকুল, ইমরান, আদুরি, আন্না, জহরুল, বাবলু, আরিফুল, আতাউল্লাহ, জামাল ও সাকিব। সবাই মিলে লিখেছেন পাচুরিয়া উত্তরপাড়া বেড়া পাবনা থেকে।

0: সখীপুর টাঙ্গাইল থেকে মিনহাজউদ্দিন, ফারহানা মিতু এবং মাসুম।
1: শুনতে চেয়েছেন আনন্দ অশ্রু ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সালমা জাহান।

0: মনে যেতে নাহি চাই তবু যেতে হবে, কারণ ঘড়ির কাঁটা জানিয়ে দিল সময় শেষ। তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিতে চাই অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা। অনুরোধের আসর নিবেদন প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেল ঠিকানা bbnivedan@outlook.com।
1: শ্রোতা বন্ধুরা, নিবেদন গ্রন্থনায় ডক্টর দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় এস এম আল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবার আপনাদের পছন্দের গান শোনাতে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এমআইএসটি এর শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরি গত 23-29 জুন অনুষ্ঠিত মেট আর ওভি ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026 বিশ্বের 18টি দেশের 88টি দল অংশ নেয়। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরে সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব হলেও অন্য অংশে এখনও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যা দূর করতে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি আজ রাজধানীর শারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ 2026 বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবানীতে এসে কেউ যেন কোন প্রকার বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আজ ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব দ্রুত প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের ঢাকার প্রতি নির্ভরতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের অপ্রতুলতা নয় বরং ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সত্যকে উদ্ঘাটন করা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে জনগণের সামনে তা তুলে ধরা। তিনি বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হতে পারে না বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আজ রাজধানীতে জাতীয় কর্মপরিকল্পনা 2026-2030 উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এবারে সরকার সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ প্রয়োজনীয়

0: বিনিময় করেছে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের অনুষ্ঠান ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথপাথে অনুষ্ঠানে মিতব্যয়িতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7:45। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক নুরানি বেগম। FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যা 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 41 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্স, FM 102 ও FM 90 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوت کرتا سورة بقرة 28 থেকে 29 آيات সমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন، কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো، অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ، অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন، আবার মৃত্যু দান করবেন، পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন، অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে، তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত، তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি، বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান، আর আল্লাহ সকল বিষয়ে অবহিত. বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম، আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم بنگلاديش بيتار ঢাকা সকাল 6টা
1: আজ সোমবার 19 শ্রাবণ 1433 বঙ্গাব্দ 19 সফর 1448 হিজরি 3 আগস্ট 2026 খ্রিস্টাব্দ
0: সুন্দরের সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 90 FM 106 এবং FM 102 মেগাহার্টজে
1: বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে
0: আজকের প্রথম পালার অধিবেশন উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন
1: এবং আমি সৈয়দা শাহান আরা চৌধুরী প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মেজবা চৌধুরী মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোহাম্মদ সিরাজুল আলম ও এস এম আল জুবায়ের
0: এবং অধিবেশন তত্ত্বাবধান